আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। সেই সঙ্গে আকাশবাণী আগরতলা নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ মঙ্গলবার, 29শে বৈশাখ 1948 শকাব্দ, 4ঠা জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 59 সেকেন্ড।

0: progress achieved under the leadership of Prime Minister Narendra Modi. Judges Inquiry Committee investigating allegations concerning Justice Yashwant Verma submitted its report to Lok Sabha Speaker Om Birla at the Parliament House. It was presented in accordance with the statutory requirements under the Judges Inquiry Act 1968. The report will be laid in both Houses of Parliament in due course. The committee was constituted by Lok Sabha Speaker on 12th August last year. West Bengal government has granted formal sanction for the prosecution of Sandeep Ghosh, former principal of R.G. Kar Medical College and Hospital in Kolkata. The legal action follows an order passed by the Calcutta High Court on 23rd of August in 2024 in the case of Akhtar Ali versus the state of West Bengal and others. The investigation pertains to alleged financial irregularities in various procurements and related matters at R.G. Kar Medical College and Hospital involving Sandeep Ghosh and three other entities. Since these offences fall under the schedule offences listed in the Prevention of Money Laundering Act 2002, the Enforcement Directorate has also initiated a probe. In IPL cricket, Sunrisers Hyderabad defeated Chennai Super Kings by 5 wickets in Chennai last night to secure a playoff berth. Today, Rajasthan Royals will face Lucknow Super Giants in Jaipur at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ।
2: রাজশেখর বসুর রচনা থেকে পাঠ। 400-500 বৎসর পূর্বে যখন মানুষের জ্ঞানের সীমা এখনকার তুলনায় সংকীর্ণ ছিল, তখন কেউ কেউ সর্ববিদ্যা বিশারদ গণ্য হতেন, কিন্তু এখন তা অসম্ভব। যিনি খুব শিক্ষিত, তিনি শুধু দু একটি বিষয় উত্তম রূপে জানেন, কয়েকটি বিষয় অল্প জানেন এবং অনেক বিষয়ে কিছুই জানেন না। যিনি জ্ঞানী ও সজ্জন, তিনি নিজের জ্ঞানের সীমা সম্বন্ধে সর্বদা অবহিত থাকেন এবং তার বহির্ভূত কিছু বলে অপরকে বিভ্রান্ত করেন না। বিজ্ঞানী এবং সর্বশ্রেণীর বিশেষজ্ঞের উপর জনসাধারণের প্রচুর আস্থা দেখা যায়। অনেকে মনে করে অধ্যাপক, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার প্রভৃতি নিজ নিজ বিষয়ে সর্বজ্ঞ। কোনো প্রশ্নের উত্তরে যদি বিশেষজ্ঞ জানি না বলেন, তবে প্রশ্নকারী ক্ষুণ্ণ হয়। কেউ কেউ স্থির করে এর বিদ্যা বিশেষ কিছু নেই। সাধারণে যেসব বিষয়ের জন্য বিশেষজ্ঞকে প্রশ্ন করে তার অধিকাংশ স্বাস্থ্য বিষয়ক, কিন্তু জ্যোতিষ, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা প্রভৃতি সম্বন্ধে অনেকের কৌতূহল দেখা যায়। তুচ্ছ, অতুচ্ছ, সরল বা দুরূহ যে সকল বিষয় সাধারণে জানতে চায়, তার কয়েকটি নমুনা দিচ্ছি। ধূমপানে দাঁতের গোড়া শক্ত হয় কিনা, পাতি বা কাগজি নেবু কোনটায় ভিটামিন বেশি, মিছরির ফুড ভ্যালু কি চিনির চাইতে বেশি, রবারের জুতো পরলে কি চোখ খারাপ হয়, নতুন সিমেন্টের মেঝে ঘামে কেন, উদয় অস্তের সময় চন্দ্র সূর্য বড় দেখায় কেন, সাপ নাকি শুনতে পায় না, কেঁচো আর পিঁপড়ের বুদ্ধি আছে কিনা, দাবা খেললে আর অঙ্ক কষলে বুদ্ধি বাড়ে কিনা, বাসন মাজার ক্যাঁচ ক্যাঁচ শব্দে গা শিউড়ে ওঠে কেন, যে প্রশ্নের বৈজ্ঞানিক সমাধান এখনো হয়নি তার উত্তর দেয়া অবশ্য অসম্ভব। অনেক প্রশ্নের উত্তর দেয়া সম্ভবপর হলেও তা অল্প শিক্ষিত লোককে বোঝানো যায় না। সরল প্রশ্নের উত্তরও অতি দুর্বোধ হতে পারে। যাকে প্রশ্ন করা হয় তিনি সবগুলির উত্তর নাও জানতে পারেন, কিন্তু কোনো ক্ষেত্রেই

0: প্রশ্নকারীকে যা তা বলে ভোলানো উচিত নয়। যদি উপযুক্ত উত্তর দেয়ার বাধা থাকে তবে সরলভাবে বলা উচিত, তোমার প্রশ্নের উত্তর এখনো নির্ণীত হয়নি, অথবা প্রশ্নটির উত্তর বোঝানো কঠিন, অথবা উত্তর আমার জানা নেই। দুঃখের বিষয়, অনেকে মনে করেন যা হয় একটা উত্তর না দিলে মান থাকবে না। উত্তরদাতার এই দুর্বলতা বা সত্যনিষ্ঠার অভাবের ফলে জিজ্ঞাসুর মনে অনেক সময় ভ্রান্ত ধারণা উৎপন্ন হয়। আমেরিকান লেখক উইলিয়াম দেব তার জাঙ্গল পিস নামক গ্রন্থে একটি অমূল্য উপদেশ দিয়েছেন, "দিস ওয়ার্ডস শুড বি রেডি ফর ইনস্ট্যান্ট ইউজ বাই এভরি অনেস্ট সায়েন্টিস্ট আই ডোন্ট নো।" প্রত্যেক বিষয়ে মত স্থির করবার আগে যদি তন্নতন্ন বিচার করতে হয় তবে জীবনযাত্রা দুর্বহ হয়ে পড়ে। সর্বক্ষণ সতর্ক ও যুক্তিপরায়ণ হয়ে থাকা সহজ নয়। বিজ্ঞানী ও অবিজ্ঞানী সকলেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কার্যে অনেক সময় অপ্রমাণিত সংস্কারের বশে বা চিরাচরিত অভ্যাস অনুসারে চলেন। এতে বিশেষ দোষ হয় না যদি তাঁরা উপযুক্ত প্রমাণ পেলেই সংস্কার ও অভ্যাস বদলাতে প্রস্তুত থাকেন। তীক্ষ্ণ বুদ্ধি বিজ্ঞানী যখন তাঁর গবেষণা ক্ষেত্রের বাইরে আসেন তখন তিনিও সাধারণ লোকের মতন অসাধারণ হয়ে পড়েন। বিজ্ঞানী অবিজ্ঞানী সকলেই অনেক সময় কুযুক্তি বা হেত্যাভ্যাস আশ্রয় করেন। আবার সময়ে সময়ে অশিক্ষিত লোকেরও স্বভাবলব্ধ বৈজ্ঞানিক বুদ্ধি দেখা যায় এবং চেষ্টা করলে অনেকেই তা আয়ত্ত করতে পারেন।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন রাজশেখর বসুর রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান। আজকের শিল্পী অমৃক সিং অরোরা।

শুনছিলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন অমরিক সিং আরোরা। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। হাইম নিখরাং

ফুঙ্কা হাম আকাশবাণী আগরতলা যতনি ফাইসিং খা কাহাম ইয়াফারি তাবুক চেংজাগো তিনি নি ফুংনি ককবরক পান্তা হায়ুংনি খরাং তিনি ক্রাক শাল মে তালনি শালচি চুকু নৈশাই নৈচি দক ইংরাজি পিসি তালতুং তালনি শাল নৈচি চুকু চিব্রুইরা থামচিবা তিপ্রা পিসি নরক পান্ডা খনাউই তঙ্গ সাশাই নৈরা দক চিচুকু কিলো হার্য নৈরা থামচি দক পয়েন্ট ব্রুই মিটারও তাই বাক্সাকে ও পান্ডা অয়ুঙ্গুই তঙ্গ সারাসা পয়েন্ট দক মেঘা হার্য পুইলাগুন হায়ুংনি খরাঙ্গ খনার জাগানো কক কাহাম তিনি নি কক কাহাম নাহার জাখা সমায় কচাম বাইবেলনি খনার জাগানো ওয়াইনি সাফিমানি বচাপ দগ বতাং চি নিশিমি চি বাজরা কক বক্রগ সিজাক দঙ কক খনায়া উংনাই রক্ন হোস খাই রমা নি নিচুচু বরা রাচি আব্রাহাম ইশাক তাই জাকব সংন সুব্রায়ুং নি নি কাইতর অ হান রনা হনই কক রমানি আব নরক তাংমানি উংয়া

0: কতর কতর নাইথক নাইথক কামিং রগ নরকন তুবুই ফাইফ্রুখে। তেই নরকব মানে কাহাম কাহাম বাই মাং কুপলুং আবরক নরক বাই থাং সুপুং মানে ইংয়া তুই খরব নরক সাক খুর মানে ইংয়া আঙ্গুর বুলুং তাই অলিভ বুলুং রকব নরক কাই মানে ইংয়া আবরকন চাউই অক বুংফুরুখে আফুরু হুস ইংই তংদি নরকন ইজিপ হাও সেলেন খাতি উই তংমানী ইয়াকি ফিয়গুই তুবুনাই অসুব্রায়ুং ন বগৈতা থংদি নং সুব্রায়ুং নি কাইতর্ন গিরুই তংদি বনসিমিসে মন্দি বিনি মুং বাইসিমিন সমাইতংদি নরক কুবুননি মতাই রক তেই নরক ন গিটিংগুই তংনাই দফারকনি মতাই রকন তা রুখারদি তামনি হানবা নং বাইতংনাই সুব্রায়ুং নি কাইতর উংখা ঋষিগনাং কাইতর হুসখে তংদি উংয়াখে সুব্রায়ুং নি কাইতরনি থামচি নি সাকা ও ক্লায়ন তৈ বহা সাকানি নন সকমারন আসুক জরা ককাহাম খনাবাইখা হংকাই তিনি নি সাল লাইবুমাও তামো তামো উংখা আবরকন কিসা খনামানো তিনি ইংখা ভাষা শহীদ দিবস নি পালাই যাক ভারত হাক্তরনি আসামনি বরাক বেলিও পাতি থাংমানি ন রুগৈ ১৯৬১ বিশ্ব মেতালনি সালচি যুগ আসামনি হাফাংনি কক হনে আসামিস কক ন উংনা নামাই হেনে সাকলাইনানি বাকে কক কক চাপজাগ আবন চাজাগিয়ে অঙ্গই বরাক বেলিনি বাংলা সানাই বসংরক খরাংতি সালায় তাই বাংলা নসে হাফাংনি কক হেনে গসিমুংরিনা নামাই হেনে সানলায় অ সালো শিলচর রেলওয়ে স্টেশনও কচাং কচাং গুথুমলায়ী সানমু সানলাই তংলাইমানি জরাও পুলিশ সিলাই ককমানি বাকি বরক খরক জিসা থৈজাখা লাইবুমাও বরকন ভাষা শহীদ হেনে সাজাগ অ সালো মানি ককন হামজাকি লংমারে নাই রকন বরম ইয়াফারি মৈতখলাই যাক বরাক বেলিও ও সালন বিশি ব্রুমন বেলাই কতর খেলায়ী রেচাব মুং মসামুং বাইখলায়ী তাই কক লাম সালাইমুং নারকমানি বিশিংতে ও পান্দান পালাই যাক
1: তেবতঙ্গ চিচুকুরা বাচিব্রী বিশিও তিনি হাই সালন বসংটকে বোট স্নামই তিসা জাখা বারো থাপাং হাক্তনি টকেন ফুয়ারনা বাকে ও বসন্তকে বোর্ড এবা ন্যাশনাল ফিল্ম বোর্ড স্নামই তিসামানি চিচুকুরা স্নিচি সা বিশিও তিনি হাই সালন বারতনি নেভি সাবমেরিন স্টেশন পুইলা বীরবাহু বিশাখাপত্তনম জয় খাই জাকমানি চিচাররা নৈচিব্রী বিশিও তিনি হাই সালন নানা সাহেব পেশোয়া আচাইখা ব খরকসা বারথা ফিয়ক থানিও জবা খ্লাইলাংনাই হই সিনিজৌ মো মানজাক তংমানি চিচুকুরা চিথাম বিশিও তিনি হাই সালন নীলম সঞ্জীবা রেড্ডি আচাইখা ব বারতনি খরকসা রাষ্ট্রবক্রক তংমানি চিচুকুরা ব্রৈ বিশিও তিনি হাই সালন জামসের জি টাতানি লংমা চমানি ব বারতনি স্নামখর ফাহনি সিনিজাগ টাটা গ্রুপ সংসা ফাং তংমানি ব আশকজরা খনাবাইখ্যা তিনি হাই সালো লাইভ

0: মাও তামো তামো খুশা যাক নাই কক রক দং আবরক নতেই
1: হাঁকাই কাবু সা খামক্রাইন কক কিসা খানা লাই ডেঙ্গু অবকাশা থাম্পুই বাই সলনাই বেমার এডিসনই দালসা থাম্পুই দঙ্গ ও থাম্পুই বাই ওয়ার যাকে ডেঙ্গু বেমার গো সালন ও থাম্পুই ওয়ারু নকবার দিবারনি বাকি ও বেমার জুন নি সিমি সেপ্টেম্বর কালনি বিশিঙ্গ গবাং উমানি নুকজাগো ডেঙ্গু মানজাগো হনি বেলাই খেওয়ানানানি ককরাই তামহংকে জরা ও সাকাম নাইনাই বাই নাইজাগিয়া বিথি বারাই চাজাগিয়া হংকে ও ডেঙ্গু বেমার বাইন লংমা জইব মানো ও বেমার ন হামরুই মানো চিনি থাংসং লংমানি তংমং চামুং সেলাইমা বিশিংতে ও বেমার ন কাসুইব মানো সালো এবা হর থুনাফ্রু গুন্দা সঙ্গেই থুনানি নামনাই হাতি ও বারসা হাতি বারসা ও ওয়াইসা ফ্রিজ কুলার রক তাই গচাই টংয়া তুই গচাই টংয়া তুইখে সাপ খাই তনিনা নামনাই তুই নি ট্যাঙ্কি রক খলপই তনিনা নামনাই মানে গচাম টায়ার গচাম নারকেল নি মালা রক নকবরা বাড়ি ও খেকলাই তনিনানি ককরে তাই আরও রক দুই চুজাগি টংখে আবর রকন খিবিগুই সাপ খালাইনানি নামনাই রাবার নি ল্যাটেক্স থমা মানুয় দুই গচা ওই টংয়ে টংনানি নামনাই সাক বুকচা টংয়া উই ইয়াকটু কল কামচলৈ জমুই টংকা হংকে থাম্পুই ওয়ারজাকমানি ইয়াকনি ইয়গৈ মানো নবরাবাড়ি সাপ সুত্রাকে তরি না নামনাই তাই ওয়াতে নি তুই গছাই টংখে কচকরি রহনানি বাকি লামাস নামুই মারেনাই থাম্পুই খারিজাকনাই বিথি এবা দুপকাঠি রক সকনানি নামনাই কলম উংখা হংকা কেন সাক হামনাইনাই বাই নাইজাগি থৈ রক আমজগি নাইনানি নামনাই জেফ্রু ডেঙ্গু উংখা হানি সাইমান খা হংকে বন নগতনিয়া উই সাকাম নগদ লাঙ্গি বিথি বারাই চারিমান বিশিংতেই বন হামৃতি সানান বাকি চাইতকনানি নামনাই
0: হাকে সিংতাবুক তাং বিটি ও তিনি কসয় কাইমানতেই কিসা শিলাইনাই জং সই জরাও কসৈবাই মাচানা হংকে সই জরাও নসৈবচিলাইন কাই নারকনা নাগো কসৈ কাইনানি সই জরা ওখা আগস্টাল পিয়া জং তমুং ন জরানি কিসা সুকাং ডাকি কসৈবাই মানানি মুচুঙ্গি দংখে এবা জরানি কিসা সুকাং কসৈবাই রকন হাতি ও তিখলাই ফালৈ আজিনা মুচুংখে মে তাই জুন তাল ন কসৈ কাই নারকনা নাগো পুলাও নচিং কসয় কাইনানি হংকে হানো তিয়ার মা খাইনাই আরো গবাং মা গোবর এবা মিসকি রক রুই হায়কে বাচিং পুলা কসয় বুচলেই ন টিসু ওখাই মিশি উই তনি খাংকে আবনি গিয়াগুলো ন সালি সালথামনি গিয়াগুলো কসয় বুচলেই আব কসয় বুসা অঙ্গে আচায়ও আবনি গিয়াগুলো আবন স্নামজাক হাও জং কাইনা নামনাই বুফাং ফাংশান কিসা হাকসাল হাকসাল খাই কাইনানি নামনাই জং কসৈন কাহামকে তালাফি নাইকলে তালাংনানি হংকে বুফাং ফাংশাও মিসকি এবা গোপর ইংয়া হামানি ন শের জি সুক লুনানি নামনাই বুথাই থাইয়াসা হাতি ও ওয়াইসা হে এবা হাতি ও ওয়াইনি রক নাইকলে গোপর এবা মিসকি লুনানি নামনাই দেব রেউই মানো কাহাম বুথাই মাননি হংকাই নৈরা গ্রাম হাই খয়ল রেউই মানো তাই শের নৈ হাই থাপলা রক রেখা কাইব কসয় কাহাম বুফাং কাহাম গে বু

বেবাকে আচক থাকে বুকজাতঙ্গ কাইনেই পিয়া জড়ানো রুগে আচক থাই বাংরিও ফান মানহনে সাকলাই জাকা দরমাই মানানো সেভেন পে কমিশননি লেভেল ন রুগী খক দক চিসনি সাই স্নি রানী সিমি খক নই রাসায়নী সাই গবাং জরা মানি মানো

0: tongane 33 degree celsius ni ganagini te khama o 23 degree celsius ni ganagini wo nobaro te hokuni mari rawo chukuchi bri te khama o tongane rawo dokchine te boshaklai jakha west sipahi jola te khwai district rogo bri chini simi 5 kilometer dowi nobar kotor phai manuhne hojak mong rakha nobar te bar naikhong bedek ni bakhakte
1: aw আংকে তিনি হায়ুং খরং পান্ডা আসুক নো খনাই টং না যত তাখুক তে বহু সং নো তিনি ও পান্ডা খনামা বাকে হাম বাইয়া ফরো তিনি পান্ডা ও টং মানে আংশর মিলা
0: তে আং বিনতা
1: যত ন ন হাম বাই

আশোক জোড়া খাবাই হায়ুনি খরং পান্ডা ওর চাপু তাবো খালায়নি হাই সালো তিনি ওয়েডার রিপো তিনি নবার দেবার বহাই তিনি নখাও কিচা চুমুই কবল জাক টানো নবার কতর ফাই ওয়াতে ওয়াই মানুষ হজাক মৌরজাক নবার দেবার নাইখনে বখাক তিনি সাকানি টংমারি

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আয়ুর্বেদে প্রমেহ অর্থাৎ প্রস্রাবের রোগ বা মেদবহুলতা প্রতিরোধে প্রধানত জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্য নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে প্রমেহ এবং মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। আসুন আজ 19 মে মঙ্গলবার রাত 8 বাজে

5 মিনিটে সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি প্রমেহ রোগ প্রতিরোধ আর আয়ুর্বেদ এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং কক্সবাজার সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। অসলোয় গতকাল নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে শ্রী মোদী 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। হু সেখানে জরুরি অবস্থা ঘোষণা করায় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেছেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন।
1: ইউরোপিয়ান ফ্রি ট্রেড এসোসিয়েশন কে সাথ ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট লাগু কিয়া। ইয়ে ইউনিক অর স্পেশাল এগ্রিমেন্ট হামারে বিচ ট্যালেন্ট টেকনোলজি অর মিউচুয়াল ট্রাস্ট কা এগ্রিমেন্ট হ্যায়। ইসি এগ্রিমেন্ট কে মাধ্যম সে এফটা কান্ট্রিজ সে ভারত মে আগলে 15 বর্ষো মে 100 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট অর 1 মিলিয়ন জবস ক্রিয়েট করনে কা লক্ষ্য হ্যায়।
0: ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপরেও আলোকপাত করেন শ্রী মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন তিনি। দুদেশের বাণিজ্যিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
1: 500 gigawatt clean energy और 5 million ton green hydrogen produce करने का target रखा है। Clean energy investment Norway well fund की भी प्राथमिकता है। मैं Norway को भारत के clean energy future में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूँ।
0: 50 টিরও বেশি সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক

এবং নরওয়ে ভারত বাণিজ্যিক গবেষণা সংস্থার 250 বেশি প্রতিনিধির শীর্ষ সম্মেলনে অংশ নেন। শীর্ষ সম্মেলনে ভারত ও নরওয়ে কোম্পানিগুলির মধ্যে বেশ কয়েকটি বাণিজ্যিক চুক্তিও স্বাক্ষরিত হয়। সম্মেলনের আগে অসলোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় 4টি গোলটেবিল বৈঠকের। স্বাস্থ্য পরিষেবা, সমুদ্রপথের সহযোগিতা, ব্যাটারি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা, ডিজিটাইজেশন এবং বিদ্যুৎ আয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রের ওপর আলোকপাত করা হয় সম্মেলনে। এর আগে 5 দিন সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলোয় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকে দুদেশ ভারত নরওয়ে সম্পর্ককে পরিবেশ বান্ধব অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার কথা ঘোষণা করেন। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর সংঘাতবিহীন এই বিশ্বে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে নরওয়ের রাজা হ্যারাল্ড প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের বিশেষ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিটে ভূষিত করেন। 5 দিন সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও উৎসাহিত করার লক্ষ্যে শ্রী মোদী ইতালির বাণিজ্যিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠকে মিলিত হবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এক বার্তায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন রাষ্ট্রপতি জানান, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ এবং সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ জান আল নাহিয়ান এই হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়ার দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে ট্রাম্প জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত ছাড়ের মেয়াদ 1 মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এই সংক্রান্ত এক নির্দেশ জারি করে বলেছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। এদিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ক্ষেত্রে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নৌ পরিবহন এবং সার্বিকভাবে নজরদারির জন্য ইরান একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের কথা ঘোষণা করেছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জনস্বাস্থ্যে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকার এর প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখছে। সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ বা ICMR এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সতর্কতামূলক ব্যবস্থায় নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয় প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আর্যগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত নাথ রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী।
আজ এই আরজি

হওয়ার মামলা দুই বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে ওঠার কথা। পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি কার্যকর হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ধনধান্য প্রেক্ষাগৃহে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে একথা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলার বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত ছ দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে তা নিরসন করবে। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ পাঁচ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আইপিএল এ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সবাই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ ইতালিতে যাবেন। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। 2027 সালের ভারতের জনগণনাকে কেন্দ্র করে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে তিন দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথম পর্বের গণনা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। এ পর্বে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস করা হবে। তাছাড়া নাগরিকেরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন জুলাই মাসের 17 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। জেলাশাসক বিবেক HB জানান, সেন্সাস প্রক্রিয়া যেন নিখুঁতভাবে সম্পন্ন হয় তার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, রাজ্যপাল এর আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গোর স্টোর আসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বৈঠক চলাকালীন দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন। পরে যৌথ সাংবাদিক সম্মেলনে উভয় নেতাই ভারত EFTA বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির ফলে বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তৈরি হওয়া বিপুল সুযোগের কথা উল্লেখ করেন।
1: নরওয়ে কি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ পুরে বিশ্ব কে লিয়ে লাভদায়ক হোগা। হামে বহুত খুশি হ্যায় কি নরওয়ে আজ ইন্ডো প্যাসিফিক ওশন ইনিশিয়েটিভ সে জুড় রহা হ্যায়। দো বড়ে মেরিটাইম দেশ হোনে কে নাতে হাম সাথ মিলকর মরিন ইকোনমি, মেরিটাইম সিকিউরিটি আর ক্যাপাসিটি বিল্ডিং মে সহযোগ কো মজবুত করেঙ্গে।
0: বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ের প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণে এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। ক্যাম্পের সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে বলে বিদ্যালয় শিক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পেহেলে গতকাল থেকে শুরু হয়েছে। এই

নির্বাচনের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত ধলাই জেলার 8টি ব্লক এলাকার 40টি স্থানে এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে। এদিকে কাঞ্চনপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে জনভাগিদারি সবসে দূর সবসে পেহলে কর্মসূচির আওতায় ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় 18 মে থেকে 25 মে পর্যন্ত বিশেষ প্রশাসনিক প্রচারাভিযান ও সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়েছে। দক্ষিণ জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। শিবিরে মহকুমা প্রশাসনের তরফে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট, এসসিএসটি সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ধর্মনগরে প্রয়াত ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী কালিদাস দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ ও টিএসআর এর উদ্যোগে প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গান সেলুট দেওয়া হয়। উল্লেখ্য, গত রবিবার প্রতিমন্ত্রী কালিদাস দত্ত তার ধর্মনগরের নয়াপাড়াস্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিক্ষা মন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে ষষ্ঠ পর্যায়ের যুব সঙ্গমের আয়োজন করেছে করা হচ্ছে, যার উদ্দেশ্য হল দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যুবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং সাংস্কৃতিক সংহতি বৃদ্ধি করা। এই কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্র থেকে একটি যুবাদল আগামী 21 মে থেকে 27 মে পর্যন্ত এনআইটি আগরতলা অবস্থান করবেন। অনুরূপভাবে এনআইটি আগরতলা থেকে একটি যুবাদল হরিয়ানার এনআইটি কুরুক্ষেত্রে আগামী 2 জুন থেকে 8 জুন পর্যন্ত অবস্থান করবেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 16.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপর্ণাদ বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তাই নরওয়েনি মন্ত্রীবক্রক জোনাস গার্সটোর আসলোয়া আদং বেরেমনি পান্ডা মানজাখা অজামা খড়কনি ভারত তৈ নরওয়েনি হালকন কাইসা গ্রীন স্ট্রেটেজিক পার্টনারশিপত লাংনানি গসিলাইখা আবনো কারিব পান্ডাও বানিয়া ব্লু ইকোনমিক সার্কুলার ইকোনমিক রং শৈশী তাংসেপ এআই আকরক চুবালাইনানি খা বাকসা আংলাইখা
1: भारत और नॉर्वे की ग्रीन स्ट्रेटेजिक पार्टनरशिप पूरे विश्व के लिए लाभदायक होगा। हमें बहुत खुशी है कि नॉर्वे आज इंडो पैसिफिक ओशन इनिशिएटिव से जुड़ रहा है। दो बड़े मैरिटाइम देश होने के नाते हम साथ मिलकर मरीन इकोनॉमी मैरिटाइम सिक्योरिटी और कैपेसिटी बिल्डिंग में सहयोग को मजबूत करेंगे।
0: হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু মিয়া দিল্লি কতালো রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু বাই মালাইকা খোর্জা থাইক্লাইও আবনে সিগাং দিল্লি কতালো কাশুম মন্ত্রী রাজনাথ সিং বাইব মালাইকা হাস্তেফা বাই থাংচুকজাক বদলনি বৈরকনি সামুং বাই হাস্তে কামি আমজাইও রং থং ফানগ্রা গঙ্কা তৈ হাস্তেনি আজিমুং বাংকা হনি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলানি রবীন্দ্র শতবার্ষিকী ভবন কামি হামক্রাই নাইকুং তৈ টি আর এল এমনি কথাজাক চেতন বাই সংসারজাক বাই থাংচুকজাক বৈরকনি বাই থাংচুকজাক অংমাও সমৃদ্ধি উলনি বেরেমনি সামুং বুতাং চেঙ্গি অকগ্ন সাকাব মিয়ানি পান্ডাও মানজাকা কামি হামক্রাই নাইকুংনি তাংরা অভিষেক সিং ত্রিপুরা গ্রামীণ জীবী কমিশনী সামুং চারিফাং অফিসার অক্রা তরিতকান্তি হাস্তেব পেট্রোল ডিজেল তাই এলপিজি আকরক তাবুক আগিনি হাইন মান থগুই তঙ্গ অয়েল ইন্ডাস্ট্রি ত্রিপুরা স্টেট লেভেল কোঅর্ডিনেটর মিয়া অকক্তমানো রেখা আবনি বাগৈ অসয় ওয়ানায়াবৈ কবাংখে এলপিজি রুঙ্গুইতা তনিদিহিনৈব যতনি ফাইসিং কবখা হাস্তে চংবাড়ি কমিশন এডিসি নি বস্কাং ভিলেজ কমিটি নি চংবাড়ি নি বাগৈ বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিখা মিয়া লুকুরকন ফুনুকনাও বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম ক্রংজাক বেবাক ব্লক হাবানকনি নোটিশ বুড রোজাখা বোট কেন্দ্রনি পাইথাক মুংরেম কারিমানোরগৈ মিয়া পেচাথর ব্লক হাবানগ জুদা জুদা থংরং বদলনি আদংরকন তৈ বেবাক বদলনি কাইসা পান্ডা সংসাজাখা আরো মানজাখা রিটার্নিং অফিসার এবার পেচাথর ব্লকনি ভিডিও নবারুণ চক্রবর্তী মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি বস্কাং শাল থাম চিসা ককটি সাল ফুংনি দাম চিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশংতৈ হাকতর তৈ বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালায়ানো অবঙ্গানে মন কি বাতনি ফিল ছাড়া থামচি ব্রী বেরামনি পান্ডা

মন্ত্রীবক্রক লুকুরক নবরকনি ওয়ান সোকমানি কক মন কি বাত রহরনানি কবক মুং না রেখা মাই গপ ওপেন ফোরাম এবার নমো এপ লুকুরকনি ওয়ান সোক মুং রক রহরই মানবায়ানে টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সোকমানি কক রেকর্ড খাই মানবায়ানে আবনো কারিব 1922 নম্বর মিস কল রিবই জে লিং মানানে আরব এস এম এস খাই মানবায়ানে ফোন লাইন ও তালনি বসকাং সাল নৈচি চুকু জরা ফিয়গজাক তঙ্গানে নৈসাই নৈচিসনি বিশি ও ভারতী লুকু লেখামুঙ্গ কিটিংগৈ মিয়া ধলাই হাঙ্ক নাইকল ফাংনি হাবানগ নকা সালতামনি ফুরংমুং শিবির সংসা জাখা সেন্সাস অপারেশনি অফিসার রতন বিশ্বাস সাকা পুইলা বেরামনি লেখামুং চেংজাগানো আগস্ট সা সালমারিনি সিমি অ বেরাম হাউস লিস্টিং তাই হাউসনি সেন্সাস খাইজাগানো আবনো কারিব লুকুরক মোবাইল এপনি সেভ বাই বাই থাংনি মুং রেজিস্ট্রেশন খাইমানানো জুলাই তালনি চিসিনি সালমারিনি সিমি থামচি সালমারি জরা হাঙ্ক নাইকল ফাং বিবেক এইচ বি সাকা সেন্সাসনি সামং সায়া কৃখে পাইরনা ও অপ্রংমং সামং বুতাং সংসা জাখা খোয়াইহাঙ্গ নাইকল ফাংনি চেতনবাই জনজাতীয় গরিমাতের নৈসাই নৈচিদক নরগৈ প্রধানমন্ত্রী জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে মিয়ানিসিমি চেংজাখা অসামুং বুতাংনি বখাগ বুসকাং নৈচিবা সালমারি জরা খোয়াইহাঙ্গনি খুংব্রৈ চিসা কামি হাপাংনি সেপ্তাই হজাকমুং গনাং সামুং বুতাং সংসা জাগানে আবনরগৈ মিয়া খোয়াইহাঙ্গর হাবানগ ককলাম সালাইমা পান্দা সংসা জাখা আয়ঙ্গ সিপাহী জলা হাঙ্কর ব মিয়ানিসিমি অসামুং বুতাং চেংজাখা রংনক রংনাইখুনি চেতনবাই তিনি নিসিমি হাস্তেনি বেবাগ রংনগ সাকলাইজাক ভারতীয় বাসা সামার ক্যাম্প তাবুকনি বাগৈ মোথাগৈ রেজাখা হাপাংনি রংবাইমানি রাংবাইমানি হলে রনাও হাস্তে হাপাংনি নাহারজাক রাংবাইমা কারিনাও নাহারিন অ ক্যাম্প মোথাক তনি জাখা রাষ্ট্রীয় বরমনি বিশিংতৈ মিয়া ধর্মনগরনি ত্রিপুরানি আগিনি মন্ত্রী ইয়াকচু কালিদাসনি কাস্ত খাইজাখা ত্রিপুরা পুলিশ তাই টিএসআরনি চেতনভাই কথাজাক মন্ত্রী ইয়াকচুনি বখাগ গান সেলুট রেজাখা খোসা থাইকলাইও থাংনাই ককটিশাল মন্ত্রী ইয়াকচু কালিদাস দত্ত ধর্মনগর নয়াপাড়ানি বাই থাংনি নগ পাই থাকনি লাংমা নাসালাঙ্গ তাবুক নবার দিবানি ককটুমা বসকাং দামনি চিবৈও বেবাক হাঙ্কর গবাংখে বাতি বাউই মানু হুনে হজাক মংরেখা নবাতিবা নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো আগরতলাও আইচুক বুখাগ খামানি তুংমারি তংমানি নৈসিবা দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস সারিক দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ বাখা তকচি দশমিক ব্রী মিলিমিটার ককব্রকাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামচিনি তামৈ সতী ব্রীচিবাও

ঐতিহাসিক দিন। বিশেষ করে আসামের বরাক উপত্যকায় এই দিনটি ভাষা শহীদ দিবস বা 19শে মে হিসেবে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় 19শে মে 1961 সালে আসামের শিলচরে প্রাদেশিক পুলিশের গুলিতে 11 জন বাঙালি শহীদ হন। 1961 সালের এই 19শে মে আসাম সরকার অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বরাক উপত্যকার বাঙালিরা এর তীব্র প্রতিবাদ করেন। আর এদিন শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষার দাবিতে সত্যাগ্রহ চলাকালীন আসাম পুলিশের গুলিবর্ষণে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, কমলা ভট্টাচার্য সহ প্রায় 11 জন বীর বাঙালি প্রাণ বিসর্জন দেন। তাঁদের এই আত্মত্যাগের ফলেই পরবর্তীতে বরাক উপত্যকায় বাংলা ভাষা তার সাংবিধানিক মর্যাদা ফিরে পায়। প্রতি

0: 1961 সালের এই 19 মে আসাম সরকার অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে বরাক উপত্যকার বাঙালিরা এর তীব্র প্রতিবাদ করেন। আর এদিন শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষার দাবিতে সত্যাগ্রহ চলাকালীন আসাম পুলিশের গুলিবর্ষণে কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, কমলা ভট্টাচার্য সহ প্রায় 11 জন বীর বাঙালি প্রাণ বিসর্জন দেন। তাঁদের এই আত্মত্যাগের ফলেই পরবর্তীতে বরাক উপত্যকায় বাংলা ভাষা তার সাংবিধানিক মর্যাদা ফিরে পায়। প্রতি বছর এই দিনটিকে বাংলা ভাষার অধিকার রক্ষার প্রতীক হিসেবে স্মরণ করা হয় শ্রদ্ধার সঙ্গে।
1: তাছাড়া শ্রোতা বন্ধুরা, আজকের দিনটি আরও অন্যান্য কারণেও কিন্তু আমাদের কাছে বিশেষ। আজ 19 মে পালিত হয় ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে বা বিশ্ব ন্যায্য খেলা দিবস হিসেবে। খেলাধুলার জগতে সততা, সম্মান, সৌহার্দ, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলার উদ্দেশ্যেই এই দিনটি উদযাপন করা হয়। শুধু জয় বা পরাজয় নয়, খেলাকে সুন্দর মানসিকতা এবং নৈতিকতার সঙ্গে উপভোগ করার বার্তাই এই দিনের মূল উদ্দেশ্য। খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নিয়ম মেনে চলা এবং বৈষম্যহীন মানসিকতা গড়ে তুলতে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। জাতিসংঘের সাধারণ পরিষদ 2024 সালে আনুষ্ঠানিকভাবে 19 মে দিনটিকে ওয়ার্ল্ড ফেয়ার প্লে ডে হিসেবে ঘোষণা করে এবং 2025 সাল থেকেই বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়। 2026 সালেও এই দিবস বিশ্বজুড়ে নানান ক্রীড়া অনুষ্ঠান, সচেতনতা কর্মসূচি এবং আলোচনা সভার মাধ্যমে পালিত হচ্ছে। এইবারকার এই দিনটি উদযাপনের মূল ভাবনাই হল খেলাধুলার মাধ্যমে সম্মান, অন্তর্ভুক্তি, বন্ধুত্ব এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া। তাছাড়া শ্রোতা বন্ধুরা, আজকের দিনে কিন্তু ইতিহাসের পাতায় একটু চোখ দিতে হয়। আজকের দিনে কি কি ঘটনা ঘটেছিল যা দিনটিকে একটু হলেও বিশেষ করে তোলে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, মাটির গানের এক নিবেদিত সাধক অমর পাল। 1922 সালে এমন একজন শিল্পী যিনি তাঁর কণ্ঠে শুধু গান গেয়ে যাননি, তিনি বাংলার মাটি, মানুষ আর সংস্কৃতির আত্মাকে সুরের মধ্যে জীবন্ত করে তুলেছিলেন।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনে আমরা আবার হারিয়েছি আমাদের মাঝ থেকে কিছু গুণী ব্যক্তিত্বদের। জানকি রামচন্দ্রন একজন ভারতীয় রাজনীতিবিদ তথা তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মাত্র 24 দিনের জন্য তামিলনাড়ুর চতুর্থ মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি আজকের দিনে 1996 সালে 71 বছর বয়সে ভারতের তামিলনাড়ুর মাদ্রাস শহরে মারা যান। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি ভারতীয় চলচ্চিত্র এবং মঞ্চ অভিনেতা, পরিচালক, নাট্যকার, আবৃত্তিকার এবং ভারতীয় নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রকে। তাকে বাংলা নাটকের পথিকৃৎ হিসেবেই গণ্য করা হয়। আজকের দিনে মাত্র 81 বছর বয়সে 1997 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদের আজকের দিনে ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।

পরিবার, অর্থাৎ লিখছি তোমায় পর্বে। আমরা চলে এলাম। প্রথম চিঠিখানি লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর থেকে। প্রিয় বিজ্ঞাপন, আমরা সত্যি সত্যি স্বপ্ন দেখি। যদি এমন হতো, যদি এমন হতো আমাদের জীবন, তাহলে কতই না ভালো হতো। কিন্তু বাস্তবে তা কিন্তু কল্পনা মাত্র। যদি এমন হতো আমি এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর আমার সঙ্গে যাদেরকে নিয়ে আমি বড় হয়েছি, যাদের জন্য আমার এত শ্রদ্ধা ভক্তি এত ভালোবাসা ছিল, যাদের আত্মত্যাগে আমার জীবন গড়ে উঠেছে, তাদেরকে অর্থাৎ আমার মা বাবা এবং আমার প্রিয়জনদের সবসময় আমি কাছে পেতাম। যদি এমন হতো তাদের দুঃখ কষ্ট বেদনা আমি আগে থেকেই সব বুঝতে পারতাম এবং সেইভাবে তাদেরকে ভালোবেসে সারা জীবন কাছে রাখতে পারতাম, যদি না কোনোদিন মৃত্যুর করাল ছায়া তাদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিত, তাহলে আমার জীবন কতই না আরো সুন্দর হতো। আর যদি এমন হতো আমি যেখানে থাকি কারো ভিতরে কোনো হিংসা নেই, লোভ নেই, মারামারি নেই, সবাই একসাথে মিলেমিশে আছে, যদি এমন হতো সবাই সবাইকে ভালোবাসে, সবাই বলছে আমরা মানুষ, আমাদের কোনো ভেদাভেদ নেই, আমরা একটাই জাতি, সেটা হলো আমরা মানব জাতি, যদি এমন হতো দেশটা আমাদের স্বর্গ মনে হতো, যেখানে কেউ কাউকে মারে না, যেখানে কোনো চোর নেই, ডাকাত নেই, কোনো অন্যায় হয় না, সবাই একই আদর্শে চলে, আর যদি এমন হতো যেখানে প্রকৃতির কোনো দূষণ নেই, শুধু ফুলে ফলে সবুজ গাছে ঢাকা, যদি এমন হতো সবাই অমর হয়ে থাকতো, কারো কোনো দুঃখ জ্বালা যন্ত্রণা থাকতো না, মৃত্যু যন্ত্রণা থাকতো না, শুধু নিজের ইচ্ছা মতো দেহের পরিবর্তন করত। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দিলীপ কুমার দত্ত, রাঙামাটি মধ্যপাড়া মেদিনীপুর থেকে লিখেছেন চিঠিখানি।

0: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: শ্রোতা বন্ধুরা, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম। লিখছি তোমায় পর্বে শুনছি আপনাদের অনুভবের কথা। এবারে চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। বন্ধু লিখছেন, যদি এমন হতো, খুব ইচ্ছে করছে জানো, ওদেরকে ওষুধ না খাইয়ে শুধুমাত্র ভালোবাসা, আদর, যত্ন, মায়া, মমতা দিয়ে ভালো করে দেই ওদের মনগুলো। আরে আমি বলছি, সুস্থ হয়েও ওরা যারা অনেক কিছুতেই পিছিয়ে, সকলের বুদ্ধিমত্তা এক না হওয়া, ওরা ভোগে হীনমন্যতায়। যত রক্তের কাছের সম্পর্কের মানুষ, তত তারা অধৈর্য শুধু এই সময়। সাইকোলজিস্ট মাসির মেয়ে, বড় বোন তার কেরিয়ার করবার তাগিদে ছোটবেলায় একসাথে বড় হওয়া ভাইটাকে করে আজ অবহেলা। আজ ভাইটা কাঁদে ফুঁপিয়ে ফুঁপিয়ে, দিদির অভাবে। দুজনেই ছিল একসময় শিশু মন, কোনো পার্থক্য শেখেনি ওরা, সবইতেই থাকতো দিদি আর ভাই। বছর চারেকের বড় দিদি একদিন হঠাৎ এত বড় হয়ে গেল, ভাইয়ের সঙ্গে কথা বন্ধ হয়ে গেল। তারপর ভাই ফোন করলে দিদি বিরক্ত হয়, বিয়ে করে সে এখন পরের ঘরে। মানুষ হয়েও মানুষের দুঃখ বোঝে না।

পশু পাখি বোঝে। এই পশু পাখি পিঁপড়ে এদের মধ্যে যে ঐক্যবদ্ধ ভাব আছে, বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের তা নেই। একদিন দূরদর্শনের একটি অনুষ্ঠান দেখে ভাইয়ের কি কান্না, দিদি আমাকে ভাই ফোঁটা দেয় না, আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতার কোনো দাম নেই। যদি এমন হতো সব সমর্থ মানুষ যথাসম্ভব এই পিছিয়ে পড়া মানুষের সাথে মানবিকতার স্পর্শ রাখত প্রতিপদে, তবে এই ধরনের মানুষগুলো অসহায় বোধ করত না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, গানটি দিয়ে আজকের মতো শেষ করলাম। লিখে পাঠাচ্ছেন বন্ধু শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে।

0: যদি এমন হতো এই বিষয়টি নিয়ে। এবারের চিঠিখানি লিখেছেন প্রতাপ চন্দ্র দাস সরকারপাড়া নবদ্বীপ থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, যদি পৃথিবীর সব মানুষ নাস্তিক হতো তাহলে সমাজ ও সভ্যতার চেহারা অনেকটাই বদলে যেতে পারত। মানুষ তখন ধর্মীয় পরিচয়ের বদলে মানবিক পরিচয়কে বেশি গুরুত্ব দিত। হিন্দু মুসলিম খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের বিভাজনের বদলে মানুষ শুধু মানুষ হিসেবেই পরিচিত হতো। ধর্মের নামে দাঙ্গা হিংসা বিদ্বেষ এবং বিভেদ অনেকটাই কমে যেত, পৃথিবী হয়তো আরও শান্তিপূর্ণ হয়ে উঠত। নাস্তিকতা মানে শুধু ঈশ্বরে অবিশ্বাস, সেটি কিন্তু নয়। এটি যুক্তি বিজ্ঞান এবং প্রশ্ন করার মানসিকতাকেও গুরুত্ব দেয়। যদি সবাই যুক্তিবাদী হয় তাহলে কুসংস্কার তাবিজ কবচ অলৌকিকতার ব্যবসা বা ভণ্ড ধর্মগুরুদের প্রভাব কমে যায়। মানুষ সমস্যার সমাধান খুঁজত বিজ্ঞান ও বাস্তব জ্ঞানের মাধ্যমে। চিকিৎসার বদলে ঝাড়ফুঁক নয়, মানুষ হাসপাতালে যেত, ফলে সমাজ আরও বিজ্ঞান মনস্ক হতো। ধর্মের নামে নারী পুরুষ বৈষম্য অনেক কমে যেত। নারীদের পোশাক স্বাধীনতা বা অধিকার নিয়ে ধর্মীয় বিধিনিষেধ থাকত না। মানুষ ব্যক্তি স্বাধীনতা ও মানবিকতার মূল্য বেশি বুঝত। নৈতিকতার ভিত্তি হতো মানবতা এবং সহমর্মিতা, কোনো স্বর্গ নরকের ভয় নয়। ধর্মীয় আচার অনুষ্ঠানে বিপুল অর্থ ব্যয়ের বদলে সেই অর্থ শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার কাজে ব্যবহার করা যেত। আরও বেশি স্কুল হাসপাতাল এবং লাইব্রেরি তৈরি হতো, সমাজে জ্ঞান চর্চা বাড়ত। সবশেষে বলা যায়, যদি পৃথিবীর সব মানুষ নাস্তিক হতো তাহলে সমাজ হয়তো আরও যুক্তিবাদী মানবিক বিজ্ঞান মনস্ক ও শান্তিপূর্ণ হয়ে উঠত। মানুষ তখন ভয় ও অন্ধবিশ্বাসের বদলে জ্ঞান যুক্তি ও মানবতাকেই সভ্যতার মূল ভিত্তি হিসেবে গ্রহণ করত। শুভেচ্ছা সহ প্রতাপ চন্দ্র দাস সরকারপাড়া নবদ্বীপ নদিয়া।
1: লিখছি তোমায় পর্বে পরবর্তী চিঠিখানি লিখে পাঠাচ্ছেন মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, জেলা পশ্চিম বর্ধমান, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, প্রিয় ভিজ্ঞাপন, পিতানুবোধি, অর্থাৎ হে পিতা আমাদের বোধ দাও, অর্থাৎ জ্ঞান দাও। এখানে পিতা হল ঈশ্বর, আর এই শ্লোকটি হল যজুর্বেদের শ্লোকের একটি অংশ। লৌকিক জগতের পিতা আমাদের ঈশ্বরের সমান। শাস্ত্রে বলে, ইহ জগতে আমাদের জীবনে আসে পাঁচজন পিতা। এই পাঁচজন হলেন জন্মদাতা, ভয়দ্রাতা, শ্বশুরমশাই, দীক্ষাদাতা অর্থাৎ শিক্ষক এবং অন্নদাতা।

0: এনারাই আমাদের বোধ বা জ্ঞান দান করে জীবনে চলার পথ সুগম করে দেন। শৈশবেই জন্মদাতা পিতার হাত ধরে আমাদের হাঁটতে শেখান, ভয় পেলে ভয় ভাঙানোর জন্য এবং সতর্কতা অবলম্বনের পদ্ধতি শেখান। বাস্তব জীবনে দেখি বেশিরভাগ ক্ষেত্রেই জন্মদাতা, ভয়দাতা, অন্নদাতা হন একই ব্যক্তি। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখতে পাই। বিবাহের পর আমরা পাই শ্বশুর পিতা, আর শিক্ষা বা দীক্ষার জন্য পাই শিক্ষক বা গুরুদেব। এনারা পুঁথি বা পুস্তকের মাধ্যমে আমাদের বোধ দান করেন, জ্ঞান দান করেন। প্রাচীনকালে গৃহ গুরুগৃহে গিয়ে শিষ্যরা নানান বিষয়ে বোধ বা জ্ঞান অর্জন করে নিজেরা আলোকিত হতো এবং নানাবিধ সমস্যা সমাধানে ব্রতী হতো। বর্তমান সময়েও গুরুগৃহে না হলেও একই চিত্র দেখতে পাই। সমস্যা সংকুল জীবন পথে চলার জন্য আমাদের তাই বেদের শ্লোকের মতোই প্রার্থনা করতে হয়, পিতানবধি। অভিজ্ঞাপন পরিবারের সবাইকে এবং সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। মিহির কুমার মণ্ডল, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ।
1: বন্ধুরা, পিতানবধি বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন থেকে মঞ্জুশ্রী কর। প্রিয় অভিজ্ঞাপন, তোমার এবারের বিষয় আমার মধ্যে আধ্যাত্মিক চেতনার সঞ্চার ঘটাল। পিতানহসি পিতানবধি কথাগুলি ঋগ্বেদের একটি মন্ত্রের অংশ, আর এর অর্থ হল তুমি আমাদের পিতা, তুমি আমাদের জ্ঞানদাতা। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, এই বেদের মন্ত্র আমাদের উত্তরণের পথ দেখায়। বেদ ও উপনিষদের যুগের ঋষিরা মানুষের অন্তরাত্মায় সেই পরম সত্তাকে উপলব্ধি করছেন, আর পাশ্চাত্যের দার্শনিকরা জগতের পরম তত্ত্বের সন্ধান করেছেন বাইরের জগতে। ভারতীয় দর্শনে বলা হয়েছে যে এই মুনি ঋষিরাই আমাদের পিতা, অর্থাৎ তাঁরাই আমাদের জ্ঞানদাতা। জীবনের লক্ষ্য কী, আর এর উদ্দেশ্য কী, আর আত্মজ্ঞানই বা কী, সমদর্শী কাকে বলা হয়, এসব জানাই প্রকৃত জ্ঞান। উপনিষদে বলা হয়েছে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, অতিথিদেব ভব। আমাদের জ্ঞানদাতা পিতা তিনি যিনি জীবনে অন্ধকার দূর করে আলোর সন্ধান এনে দেন। আসতোমা সদগমায়, তমসোমা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অর্থাৎ জীবনের দীর্ঘ পরিক্রমণের পথে এই জ্ঞানদাতা পিতা গুরু কিংবা আদর্শ স্থানীয় যে কেউ হতে পারেন। বৈশাখ মাস রবীন্দ্র মাস, রবীন্দ্র মাস হিসেবেই পূজ্য। তিনি উপনিষদীয় দর্শনে বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের ঠাকুর, আমাদের আশ্রয়স্থল, আমাদের জ্ঞানদাতা পিতা রবীন্দ্রনাথ মর্ত্যপটে চিরসুন্দরের প্রতিমূর্তি। তাঁর সাহিত্য সৃষ্টি ঋষিসুলভ প্রজ্ঞা, দার্শনিক সুলভ অনুসন্ধিৎসা, যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, জীবন বোধ আমাদের আলোকিত করে। রবীন্দ্রনাথের সুরে সুরে প্রেম, বিরহ, মিলন, সেবা ও মানবতাবাদ ধরা পড়ে। 25শে বৈশাখের আরাধ্য দেবতাকে প্রণাম জানাই। শুভেচ্ছান্তে মঞ্জুশ্রী কর, 10 নম্বর বৈষ্ণব ঘাটা লেন, আম্রপালি গ্রিন।
0: আর শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে আমাদের আজকের মতো লিখছি তোমায় পর্বের এখানেই ইতি টানতে হচ্ছে। আমরা অপেক্ষায় থাকি আপনাদের অনুভবের কথা শোনার জন্য, তাই অবশ্যই লিখতে থাকুন অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায়।
1: এবারে চলে আসছি তথ্যে। অন্যান্য বছরের মতো এবছরও ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ভাষা শহীদ দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। 19শে মে অর্থাৎ আজ মঙ্গলবার সন্ধ্যা 6:30 ত্রিপুরা রবীন্দ্র পরিষদের উদীচি সভাঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা সভা এবং বহুভাষিক কবি সম্মেলন।

0: আলোচনায় অংশগ্রহণ করবেন বিশিষ্ট কবি গায়ক সুরকার বৃন্দ, পাঠক সাহিত্যপ্রেমী কবি পুস্তকপ্রেমী সবাইকে এই আন্তরিক অনুষ্ঠানে যোগদান করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে গিল্ডের সম্পাদক। রয়েছে আরো একটি তথ্য, শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত বালবাটিকা বিভাগে ভর্তির জন্য কিছু পোস্ট রয়েছে, সেখানে 18 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 22 তারিখ পর্যন্ত ভর্তির দিন রয়ে গেছে। যোগাযোগ করার জন্য বিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইনফরমেশন টেকনোলজি ভারত সরকারের দপ্তর নেইলির থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিটেক এবং এমটেক বিষয়ে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। ছাত্রছাত্রীদের যোগাযোগ করার জন্য অবশ্যই জানানো হচ্ছে নেইলিটের ওয়েবসাইটে www.neilit.gov.in এই ওয়েবসাইটে।
1: এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি। এবারে আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য রইল কিছু গুরুত্বপূর্ণ কাজের খবর। ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের জন্য একটা বিরাট সুখবর, সফেদের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের অধীনে 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। শূন্যপদের বিবরণ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যার মোট আসন সংখ্যা রয়েছে 12, এর মধ্যে অসংরক্ষিত আসন 6, তপশিলি জাতি 2, তপশিলি উপজাতি 4 এবং মহিলাদের জন্য সংরক্ষিত 1 আসন। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন 20,178 টাকা, আর বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস আসন সংখ্যা রয়েছে 1, মাসিক পারিশ্রমিক 12,883 টাকা, বয়স সীমা থাকছে এক্ষেত্রে 43 বছর পর্যন্ত। আর আবেদন গ্রহণ শুরু হবে 18 মে 2026 থেকে, যা চলবে আগামী 24 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। অসম্পূর্ণ ভুল তথ্যযুক্ত আবেদনপত্র অথবা আবেদন ফি ছাড়া জমা পড়া আবেদনপত্র যদি কেউ জমা করেন, তাহলে সেটা কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই বাতিল বলে গণ্য করা হবে। কোনো অবস্থাতেই ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণ করা হবে না, আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। আবেদন জমা দেওয়ার সরকারি ওয়েবসাইট safed.tripura.gov.in।
0: বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি আবহাওয়ার খবরে। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 29.9 ডিগ্রি এবং 25.9 ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 62%। গতকাল সকাল 8:30 থেকে আজ সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে 16.4 মিলিমিটার। রয়েছে বিশেষ সতর্কতা, রাজ্যের প্রায় প্রত্যেক জেলায়, বিশেষত পশ্চিম ত্রিপুরার সিপাহী জলা এবং খোয়াই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: আর শ্রোতা বন্ধুরা, সময় বলছে কিন্তু আমাদের এবার বিদায় নিবার পালা। তবে দিন দিন যেভাবে গরম বাড়ছে তাতে সকলকেই কিন্তু একটু বেশি করে সতর্ক থাকতে হবে, যথাসম্ভব বাইরে যাওয়া এড়িয়ে থাকবেন দিনের বেলায়, আর অবশ্যই হাইড্রেশনের দিকে কিন্তু নজর রাখবেন। আর এতক্ষণ আমরা অভিজ্ঞ আপনের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে।

আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, এবং তারপরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আলহিয়া বিলাবল রাগে বিহালাবাদন। শিল্পী ছিলেন অশোক কুমার দাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন বিভাস ঋষিদাস। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা। আজকের শিল্পী সবিতা ব্রত দত্ত।

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন শিল্পী সবিতাব্রত দত্তের কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,000 কোটি মার্কিন ডলারের বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও নরওয়ে উভয়েরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি আজ অসলোয় ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে আজই শ্রী মোদী ইতালি যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। তিনি গতকাল ভিয়েতনামের হ্যানয়ে ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে আপাতত ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখা হচ্ছে। বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। আজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চে আজ আরজিকর মামলার শুনানি। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ ব্যক্ত করেছেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মত প্রকাশ করেছেন। ভারতের উন্নয়নের গতি, জনসংখ্যা তত্ত্ব, প্রতিভাবান ও সম্ভাবনাপূর্ণ যুব সমাজ, বাণিজ্যিক কর্মকাণ্ড, বিনিয়োগ বান্ধব নিয়ন্ত্রণ পরিকাঠামো এবং প্রতিযোগিতামূলক মানসিকতার উপর আলোকপাত করেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিড ইনফ্রাস্ট্রাকচার, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, পরিচ্ছন্ন জ্বালানি, শক্তিক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ভারত যেভাবে এগিয়ে চলেছে তারও উল্লেখ করেন।
1: 2030 তক হমনে 500 গিগাওয়াট ক্লিন এনার্জি और 5 মিলিয়ন টন ग्रीन हाइड्रोजन प्रोड्यूस करने का टारगेट रखा है। क्लीन एनर्जी इन्वेस्टमेंट नॉर्वे वेल फंड की भी प्राथमिकता है। मैं नॉर्वे को भारत के क्लीन एनर्जी फ्यूचर में अहम हिस्सेदार बनने के लिए आमंत्रित करता हूं।
0: এর আগে 5 দেশ সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী অসলো নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গস্টোরের সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী মোদী ছাড়াও 5টি নর্ডিক দেশের প্রধানমন্ত্রীরা ওই সম্মেলনে যোগ দিচ্ছেন। প্রযুক্তি ও উদ্ভাবন, পুনর্নবীকরণযোগ্য শক্তি ও ডিজিটাইজেশন এবং সুস্থায়ী উন্নয়নের বিষয়ে মূলত আলোচনা হবে এই সম্মেলনে। এর আগের সম্মেলন হয়েছিল 2022 ডেনমার্কের কোপেনহেগেনে। সম্মেলনের ফাঁকে শ্রী মোদী ডেনমার্ক, আইসল্যান্ড ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসবেন। এদিকে 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী আজ যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিও মেলোনির সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর ভারতকে এক শক্তিশালী, আত্মবিশ্বাসী ও দক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে। ভিয়েতনামের হ্যানয়ে গতকাল ভারতীয় বংশোদ্ভূতদের এক সভায় শ্রী সিং বলেন, ভারত নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও কোন রকম পারমাণবিক ব্ল্যাকমেলের কাছে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, শত্রুদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে জবাব দিতে প্রস্তুত। দেশে পেট্রোল ও ডিজেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। দিল্লিতে তা বেড়েছে লিটার পিছু 90 পয়সা। এর ফলে জাতীয় রাজধানীতে এখন 1 লিটার পেট্রোলের দাম 97.77 টাকা থেকে বেড়ে হল 98.64 টাকা, ডিজেলের দামও 90.67 টাকা থেকে বেড়ে হয়েছে 91.58 টাকা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা চলাকালীন কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী নেতাদের কাছ থেকে আসা অনুরোধের প্রেক্ষিতে আপাতত তিনি ইরানের ওপর সেনা অভিযানের পরিকল্পনা স্থগিত রাখছেন। ট্রুথ সোশ্যালের এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম এশিয়া দেশগুলির কাছে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো সম্ভব হবে। প্রস্তাবিত চুক্তিতে ইরান যাতে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করতে না পারে তা সুনিশ্চিত করা হবে। যদিও আলোচনা ভেস্তে গেলে স্বল্প সময়ের মধ্যে ব্যাপক আকারে সামরিক অভিযান শুরু করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে দেখা করতে সেদেশ সফরে যাচ্ছেন।

আজ ও আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন শি জিনপিং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়সমূহ নিয়ে দুদেশের মধ্যে আলোচনা করবেন। উল্লেখ্য, 2001 সালে স্বাক্ষরিত চীন রাশিয়া মৈত্রী চুক্তির 25তম বার্ষিকীতে এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্রে ভাসমান রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞা সারাক্রান্ত ছাড়ের মেয়াদ এক মাসের জন্য বৃদ্ধি করেছে। মার্কিন রাজস্ব বিভাগ এ সংক্রান্ত এক নির্দেশ জারি করে। এতে বলা হয়েছে, 17 এপ্রিল বা তার আগে সমুদ্রে আটকে পড়া রাশিয়ার জলযানে থাকা তেলের ওপর নিষেধাজ্ঞার ছাড় 17 জুন পর্যন্ত বাড়ানো হল। ক্যালিফোর্নিয়া সানদিয়াগোর এক মসজিদে বন্দুক হামলায় 2 বন্দুকবাজ সহ 5 জনের মৃত্যু হয়েছে। সানদিয়াগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্ত 2 কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হয়। ইসলামিক সেন্টারে বন্দুক হামলাকে বিদ্বেষজনিত অপরাধ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা সমৃদ্ধি প্রসারে G20 এর মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলির বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 118। কয়েক সপ্তাহ আগে দেশে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইতুরি এবং উত্তর কিভু প্রদেশ থেকে 300 জন সংক্রমিতের সন্ধান মিলেছে। প্রতিবেশী উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য মন্ত্রক, জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, নিবিড় রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ এবং সংশ্লিষ্ট একাধিক দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে গঠিত বিচারক কমিটি সংসদ ভবনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে রিপোর্ট জমা দিয়েছে। 1968 সালে বিচারক তদন্ত আইনের অধীনে বিধিবদ্ধ প্রয়োজনীয়তার সঙ্গে সাযুজ্য রেখে এই রিপোর্ট পেশ করা হয়েছে। গত বছর 12ই আগস্ট লোকসভার অধ্যক্ষ এই কমিটি গঠন করেন। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতার আরজিগর মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতি মামলায় আইনি বিচার প্রক্রিয়া শুরু করার জন্য ইডিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্পেশাল সেক্রেটারি ডাক্তার অমিত দা রাজ্যপালের হয়ে এই অনুমতির কথা জানান। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমের এক বার্তায় সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে এক মহৎ ও সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে আগেই জানানো হয়েছে, আরজিকর মামলার 2 বিচারপতি শম্পা সরকার ও তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে আজ মামলাটি ওঠার কথা। আরজিকর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের নামে ব্যাপক আর্থিক অনিয়ম চলে বলে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিপত্যের অভিযোগ তুলে সরভান জুনিয়র ডাক্তারদের একাংশ। ইডি ব্যাংক জালিয়াতি মামলায় জড়িত থাকার অভিযোগে আম আদমি পার্টির নেতা দীপক সিংলাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স থেকে 150 কোটি টাকারও বেশি জালিয়াতির অভিযোগ আছে। সিবিআই নিটে প্রশ্নপত্র ফাঁসির মামলায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে। দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর ও অহল্যানগর থেকে এদের পাকড়াও করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বাস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন। শ্রী শাহ গতকাল বাস্তার জেলার নেতানারে একটি জনপরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব সহ আরও বিভিন্ন জায়গায় আগামী 2 দিন তাপপ্রবাহ চলবে। এদিকে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম এবং তাপপ্রবাহের প্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ভারত ও নরওয়ে উভয়েরই উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি আজ অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে আজই শ্রী মোদী ইতালি যাচ্ছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সকাল 10টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি।
1: আরে মার্কেট ট্রেন্ড দেখা?
2: হ্যাঁ
1: ক্যা, নিউজ দেখ আর অনলাইন ওপিনিয়ন্স ভি।
2: সরি,
1: সুন নেই রাহা হ্যায় ক্যা? পারফরমেন্স কি বাত হো রহি হ্যায়?
2: মুঝে কুছ সুননা হি নেহি হ্যায়।
3: মতলব? जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: अरे मार्केट ट्रेंड देखा? हाँ क्या, न्यूज देख और ऑनलाइन ओपिनियंस भी।
2: सॉरी,
1: सुन नहीं रहा है क्या? परफॉर्मेंस की बात हो रही है।
2: मुझे कुछ सुनना ही नहीं है।
3: मतलब? जब बात हो म्यूचुअल फंड्स की तो मैं बेमतलब की बातों को म्यूट करता हूँ और लॉन्ग टर्म गोल्स पर फोकस रखता हूँ। म्यूचुअल फंड्स सही है।
4: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: फिर एलम विज्ञापन बिरतर पर जानिए दीची शुरोनम। विद्यालय शिक्षा दफ्तर उद्योगे আজ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রস্তাবিত ভারতীয় ভাষা সামার ক্যাম্প আপাতত স্থগিত রাখা হয়েছে। সরকারি ব্যয় কমানোর জন্য রাজ্য সরকার কর্তৃক গৃহীত ব্যয় সংকোচ ব্যবস্থার কারণে এই ক্যাম্প স্থগিত রাখা হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। উল্লেখ্য, রাজ্যপাল এর আগে নয়াদিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে জনজাতীয় গরিমা উৎসব 2026 উপলক্ষে প্রধানমন্ত্রী জনভাগিদারী অভিযান সবসে দূর সবসে পহেলে গতকাল থেকে শুরু হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসেবে আগামী 25 মে পর্যন্ত ধলাই জেলার 8টি ব্লক এলাকার 40টি স্থানে এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হবে। 2027 সালের ভারতের জনগণনাকে কেন্দ্র করে গতকাল ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ে 3 দিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস জানান, প্রথম পর্বের গণনা শুরু হবে আগামী 1 আগস্ট থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর অসলোতে সীমিত এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। দুই নেতা ভারত নরওয়ে সম্পর্ককে একটি গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করতে সম্মত হয়েছেন, যা পরিচ্ছন্ন জ্বালানি, নীল অর্থনীতি এবং সবুজ রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। দক্ষিণ জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের উঁচুইবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত প্রশাসনিক শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। শিবিরে মহকুমা প্রশাসনের তরফে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট, এসসি এসটি সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল ধর্মনগরে প্রয়াত ত্রিপুরার প্রাক্তন প্রতিমন্ত্রী কালিদাস দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ত্রিপুরা পুলিশ এবং টিএসআরের উদ্যোগে প্রয়াত প্রতিমন্ত্রীর প্রতি গান স্যালুট দেওয়া হয়। আগামী 24 ঘন্টায় সবকটি জেলায় ভারী বৃষ্টিপাত সহ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 রয়েছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা মানে জড়া। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা বাদন শিল্পী অশোক কুমার দাস। লোকগীতির শিল্পী তাপসী রায়চৌধুরী শুনবেন 1:40। বেলা 1:50 আধুনিক গানের শিল্পী ইন্দ্রাণী সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 রয়েছে শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনবেন সপ্তম শ্রেণীর ইতিহাস ভক্তি আন্দোলন থেকে পাঠ। পাঠ দেবেন নলছড় হাইস্কুলের শিক্ষিকা গৌরী দাস। ঘর গৃহস্থীর আসরে শুনবেন বর্ষাকালে মাছ চাষের সতর্কতা প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার সন্ধ্যে 6:30। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী অমর পাল। ককবরক অনুষ্ঠান শুনবেন সন্ধ্যে 7:00। রাত 8:05 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী শ্রীকান্ত আচার্য। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 9:30 শুনবেন শ্রুতি নাটক রক্তে ভেজা 19 মে। রাত 10:10 রয়েছে কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আসর অনুষ্ঠানে। প্রথম গানখানির শিল্পী ডক্টর চিত্রলেখা চৌধুরী।

বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের আসরে। আজ শুনলেন প্রথমে ডক্টর চিত্রলেখা চৌধুরী, পরে অশোকতরু বন্দ্যোপাধ্যায় এবং সবশেষে শিল্পী পাপড়ি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। আয়ুর্বেদে প্রমেহ প্রতিরোধে প্রধানত জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্য নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়। সুষম খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে প্রমেহ এবং মধুমেহ প্রতিরোধ করা সম্ভব। আসুন আজ 19 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি প্রমেহ রোগ প্রতিরোধ আর আয়ুর্বেদ এই প্রসঙ্গ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC

0: করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
1: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: দিন দিন বাড়ছে, একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
4: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
3: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
4: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
3: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
5: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। আজ প্রথম গানখানি শুনবেন শিল্পী মুকেশ এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে আহা ছায়াছবি থেকে।

গানখানি শুনলেন নাগিন ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার, ছায়াছবি মুনিমজি।

গানখানি শুনলেন আর পার ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন গীতা দত্ত। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে এবারের গানখানি শুনবেন শ্রী 420 ছায়াছবি থেকে, শিল্পীরা হলেন লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মুকেশ এবং সহশিল্পীবৃন্দ।

গানখানি শুনলেন মিস্টার অ্যান্ড মিসেস 55 ছায়াছবি থেকে। শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি এবং গীতা দত্ত। হিন্দি ছায়াছবির গানের আসরে সবশেষ গানখানির শিল্পী লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমার। ছায়াছবি ছনক ছনক পায়েল বাজে।

গানখানি শুনলেন রাই বাহাদুর ছবি থেকে, মৃণাল চক্রবর্তী এবং সবিতা চৌধুরীর দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানখানি শুনুন সবিতা চৌধুরীর কণ্ঠে একই ছবি থেকে।

গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রায় বাহাদুর ছবি থেকে। এবারে আমরা পরের গানখানি শুনব শেষ পর্যন্ত ছবি থেকে, অমল মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে।

যাবে মধুপের সুরে সুরে মেলায়, ভাবে মাধবী সুরভি তার বিলায়, যাবে মধুপের।

গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শেষ পর্যন্ত ছবির গান। এবারে আমরা শুনব শুধু একটি বছর এ ছবি থেকে পরের গানখানি, শিপ্রা বসুর কণ্ঠে।

গানখানি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, একই ছবি থেকে এ ছবির গান। এবারে আমরা শুনে নেব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে পরের গানখানি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীদের কণ্ঠে। এবারে আমরা শুনে নেব মন নিয়ে ছবি থেকে এবারের গানখানি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনলেন? আশা ভোসলের কণ্ঠে মন নিয়ে ছবি থেকে। এবারে আমরা শুনবো একই ছবির গান, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আর আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। চলুন শোনা যাক পরের গানখানি। এবারের গানখানি শুনব রাজকুমারী ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে।

রঙ্গিনী শুনলেন আশা ভোসলের গানটি রাজকুমারী ছবি থেকে। এবারে আমরা শুনে নেব পরের গানখানি, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে হার মানা হার ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, অনুরাগের ছোঁয়া থেকে গানখানি শুনছিলেন আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবির পরের গানখানি শুনে নেব লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আকাশবাণী আগরতলা তাবুকসঙ্গ যাক অশ্রীতি দুপরিজনী কক বর পান্ডা তিনি পৈলান খানার জাগান লেলামান জরব তাং বিতি তিনি তাং বিতি ও ব্রয়লার তক রিমালে রুগিনে কক কিসা খানার জাগান
1: ব্রয়লার তক রিমানী বিশিং তিব রং থংরগ্ন গ্রাক খেতি সাইমান কিসা জরানী বিশিং গবং বাহান মাননি বাকি তাই গবং মানমারি মাননি বাকি ব্রয়লার তক রগ্ন রিউই মানো ব্রয়লার তক রিখা হিঙ্কে রং কিসা সবাইমানী বিশিং তুইন গবং মানমারি তাই রং থংরগব গ্রাক খাইমানো তুইপুরা হাও ব্রয়লার তক রিমানী কাইসা কাহা

anh ơi.

sườn bơ. Hà đường lê tôi còn lâu để phải tìm cách.

Dateko

आसो जरा खाना बाक्या ले मन जरा वो

সম্পত্তি দেববর্মানে জাতরে সামন লালামানি জরা তিন বাকে আসকন তাবুক খানা বইন জাদুনি বতলে মূ খরং রবন ক্ষীরু দেববর্মা বাই সকিনী দেববর্মানী খরাঙ্গ।

0: 비비나온 사회되는 그날을 배
1: Yeah.

फुरवाओ नना बामाने मने ओ खिसबो।

পরিবার না ভালো বড় আমনে ও খুমুংলে বুঝিনে বদ দশিনে আমনা

사대 올라카양 카나르누도 문에 어머네 사월레양 카나르누 문에

lokhan de ne sa ka yang la khai dong o bi bi

赤いマネー鈴木のおむなおさのれや

อยากไว้เธอไว้เธอขอลูกตัวมาอยากไว้เธอ

0: 살아게 영어 파이바네 문에 어머나 다봉 안사야 덕네
1: 아무 때다.

சபல பதோபு பனோ அன்ன ரகினோ அக்குலோ நைத்தே.

yang bono-bono yang kolom naitik. Amene. Oh, kosong leh.

আজকে চাষের কথা পর্বে কথা বলবো বারো মাসে সজনের আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে। পুষ্টি এবং ঔষধি গুণাগুণের বিবেচনায় সজনে বর্তমানে বসত বাড়ির জন্য আদর্শ সবজি বা গাছ। বারো মাসে সজনে সারা বছরই ফল দেয়। গাছে সবসময় ফুল এবং কুচি ফল হতে দেখা যায়। আমাদের দেশে সজনে ডাঁটা প্রধানত দুই প্রজাতির। এর মধ্যে এক প্রজাতির সজনে বছরে একবার ফলন পাওয়া যায়। এই সজনের দুটি জনপ্রিয় জাত হল PKM1 এবং PKM2। স্থানীয়ভাবে আরও একটি প্রজাতির নাম বারোমাসি সজনে বা নাজনে। বারোমাসি সজনে জাত বছরে প্রায় 3-4 বার ফলন দেয়। সজনে অতি পরিচিত সুস্বাদু সবজি। সজনের ইংরেজি নাম ড্রামস্টিক, যার অর্থ ঢোলের কাঠি, এবং বৈজ্ঞানিক নাম মোরিঙ্গা অলিফেরা। সজনের উৎপত্তিস্থল পাক ভারত উপমহাদেশে হলেও শীতপ্রধান দেশ ব্যতীত সারা পৃথিবীতেই এই গাছ জন্মাতে দেখা যায়। সজনে চরম প্রাকৃতিক অবস্থা সহ্য করতে সক্ষম, তবে 20-35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সজনে চাষের জন্য উপযোগী। যেসব এলাকায় 250-1500 মিলিমিটার বৃষ্টিপাত হয় সেখানে এই গাছ ভালো জন্মায়। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, কারণ সজনের বিস্তৃত এবং গভীর শেকড় রয়েছে। তবে ইউরিয়া এবং জৈব সার প্রয়োগ করলে গাছ ভালো হয়। প্রতিটি লম্বা সজনের ফলে 10-15টি বীজ থাকে। এগুলি 3 শিরা বিশিষ্ট এবং ত্রিভুজাকৃতির হয়। আমাদের দেশে বীজ থেকে চারা তৈরি করে চাষাবাদী রীতি এখনও পর্যন্ত অনুসরণ করা হয় না, কারণ বীজ থেকে চারা তৈরি ব্যয়বহুল, কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ।

ব্যাপার। বীজের মাধ্যমে বংশবিস্তারের ক্ষেত্রে এপ্রিল মে মাসে গাছ থেকে পাকা ফল সংগ্রহ করতে হবে, তারপর সেটিকে হালকা রোদে শুকিয়ে ফাটলে বীজ পাওয়া যায়। এই বীজ শুকনো বায়ুরোধী পাত্রে 1 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। তারপর জুলাই আগস্ট মাসে বীজ তলায় অথবা পলি বেগে বপন করতে হবে। তবে বীজ বপনের আগে বীজগুলোকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে বীজ থেকে চারা গজাতে সুবিধে হয়। বীজ থেকে চারা বের হতে সময় লাগে 10 থেকে 20 দিন। 50 থেকে 60 দিন বয়সের চারা মাঠে লাগানোর উপযুক্ত হয়। বীজ তলার আকার 1 মিটার প্রস্থ এবং জমির আকার অনুযায়ী লম্বা করা যেতে পারে। তবে বেডের চতুর্দিকে 30 থেকে 50 সেন্টিমিটার আকারে ড্রেন রাখতে হবে, তাই বীজ 10 থেকে 15 সেন্টিমিটার দূরে দূরে লাইন করে বপন করতে হবে। চারা বের হবার নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং অন্যান্য যত্ন পরিচর্যা করতে হবে। তবে বীজ থেকে তৈরি চারার ফল আসতে 3 থেকে 4 বছর সময় লাগে। শুনলেন চাষের কথা।

শাস্ত্রীয় সঙ্গীতের আসরে আপনারা এতক্ষণ শুনলেন গৌড় সারাং রাগে বেহালা বাদন, পরিবেশনায় ছিলেন শিল্পী অশোক কুমার দাস। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি এবং সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ছত্তিশগড়ের বস্তার জেলার জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন অপারেশন সিন্দুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও সুইডেন বলেছে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে উভয় দেশ সমৃদ্ধি এবং টেকসই ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতা আরও জোরদার করবে। নরেন্দ্র মোদী ও সেদেশের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এক যৌথ নিবন্ধে লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা গোটা বিশ্বকে এক কঠিন পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে সংকীর্ণ জাতীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে অংশীদারিত্বের ভিত্তিতে পথ চলতে হবে বলে দুই দেশের প্রধানমন্ত্রী লিখিত মন্তব্য করেছেন। নিবন্ধে উভয় প্রধানমন্ত্রী বলেছেন, রাষ্ট্রসংঘ তার আশিতম বর্ষ উদযাপন করছে, কিন্তু আন্তর্জাতিক সহযোগিতা, মূল্যবোধ, বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে রাষ্ট্রসংঘের সংস্কার প্রয়োজন। উভয় রাষ্ট্রনেতাই আন্তর্জাতিক আইন মেনে সার্বভৌমত্ব, স্থিরতা এবং উন্নয়নের উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিবন্ধে বলেছেন, দেশ 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পৌঁছতে বদ্ধপরিকর এবং 2070 সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন শূন্যে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। উভয় নেতাই নর্ডিক দেশগুলির সঙ্গে যৌথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তাদের উদ্যোগের কথা জানান। বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, উদ্ভাবন, পরিমণ্ডল, সামগ্রিক ক্ষেত্রেই তাদের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ কার্যকর হওয়ার ফলে 10,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ

0: লক্ষ্যমাত্রা অর্জনে উভয় পক্ষেরই উদ্যোগ নেওয়া দরকার বলে শ্রী মোদী মন্তব্য করেন। এর ফলে ভারতে 10 লক্ষ চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে তিনি গতকাল অসলোয় নরওয়ে ভারত বাণিজ্যিক ও গবেষণা সংক্রান্ত শীর্ষ সম্মেলনে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্দেশ্য হল প্রযুক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, প্রতিরক্ষা, সুস্থায়ী উন্নয়ন ও বাণিজ্যের মতো ক্ষেত্রে নর্ডিক দেশগুলির সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে ইতালির রোমে পৌঁছবেন। 2 দিনের গুরুত্বপূর্ণ সফরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। শিক্ষা, কৃষি, আবাসন, দুগ্ধ উৎপাদনের মতো ক্ষেত্রেও 2 দেশের শীর্ষ নেতাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা। ইতালিতে বসবাসকারী ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীর সফরের অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। এবারের সফরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মিলানির সঙ্গেও তাঁর সাক্ষাৎ হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 2 দেশই তাদের প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সমাজ মাধ্যমের বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সহযোগিতা 2 দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। শ্রী সিং বলেন, পারস্পরিক আস্থা, মূল্যবোধ, প্রতিরক্ষা নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে নিবিড় সহযোগিতা ভারত ভিয়েতনামের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর শেষ হওয়ার 7 দিনের মধ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চীনের রাষ্ট্রপতি সি জিনপিং এর সঙ্গে দেখা করতে চীন সফরে যাচ্ছেন। পুতিন আজ আগামীকাল চীনে থাকবেন। ক্রেমলিন সূত্রে খবর, পুতিন ও সি জিনপিং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় সহ 2টি দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। আগামী 30 ও 31 অক্টোবর জর্জিয়ার আটলান্টায় G20 বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রসারে G20 মূল লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে এই বৈঠকে বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর বিদেশমন্ত্রীরা একত্রিত হবেন বলে জানান মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্মুক্ত বাজার ও স্থিতিশীল সরবরাহ শৃঙ্খলকে সমর্থন করার ওপর এই বৈঠকে আলোচনা করা হবে বলে তিনি আশা করেন। সুপ্রিম কোর্ট আজ তার আগের নির্দেশ বজায় রেখে বলেছে, পথকুকুরদের নির্বীজকরণের পর তাদের পুনরায় রাস্তায় ছেড়ে দেওয়া যাবে না। বিচারপতি বিক্রমনাথের নেতৃত্বাধীন এক বেঞ্চ গত বছর এই আদেশ পরিবর্তন করতে চায়, আবেদনগুলি খারিজ করে দিয়েছে। কোর্ট জানিয়েছে, পথকুকুরগুলিকে আশ্রয় কেন্দ্রেই রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 31 মে আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় এর তর্জমা। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপ কিংবা 1800117800 টোল ফ্রি নম্বরে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, ইবোলা আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের বস্তার জেলায় বিভাগীয় সদর জগদলপুরে কেন্দ্রীয় আঞ্চলিক পরিষদের বৈঠকে পৌরোহিত্য করছেন। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীরা সম্মেলনে যোগ দিয়েছেন। ছত্তিশগড় সফরে শ্রী শাহ গতকাল বস্তার জেলার নেতানাড়ে একটি জনসব পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নকশাল তৎপরতার ফলে গত 6 দশকে বস্তারের জনগণের যে ক্ষয়ক্ষতি হয়েছে আগামী 5 বছরের মধ্যে তার নিরসন করবে। তিনি বলেন, আদিবাসী কল্যাণে আগামী 1.5 বছরে বস্তার জেলায় থেকে 200টি নিরাপত্তা ক্যাম্পের মধ্যে 70টিকে এ ধরনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কেন্দ্রগুলি থেকে ব্যাংকিং, আধার, রেশন কার্ড পরিষেবা, দক্ষতা প্রশিক্ষণ এবং কেন্দ্র ও রাজ্যের সমস্ত সুবিধা পাওয়া যাবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, অপারেশন সিন্ধুর একটি সুসংহত জাতীয় পদক্ষেপ, এর মাধ্যমে দেশের সামরিক দূরদৃষ্টির প্রতিফলন ঘটেছে। ভারত অপারেশন সিন্ধুরের মাধ্যমে শত্রুপক্ষের নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। তিনি বলেছেন, সন্ত্রাসের পরিকাঠামো ধ্বংস করতে অপারেশন সিন্ধুর সক্ষম হয়েছে।
1: অপারেশন সিন্দুর ডেলিভার্ড মিলিটারি প্রিসিশন ইনফরমেশন কন্ট্রোল ডিপ্লোম্যাটিক সিগন্যালিং অ্যান্ড ইকোনমিক রিজলভ এস ওয়ান কোহারেন্ট ন্যাশনাল অ্যাক্ট ইট স্ট্রাক ডিপ ডিসম্যান্টল টেরর ইনফ্রাস্ট্রাকচার

0: captured a long-standing strategic assumption and then stopped deliberately and purposefully. The deliberate halt after 88 hours was smart power in its most complete expression, knowing exactly which instrument to apply, at what intensity, and precisely when to convert a military moment into a strategic.
1: পশ্চিমবঙ্গের আরজিকল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি ও আর্থিক অনিয়মের মামলার ইডিকে বিচার প্রক্রিয়া চালানোর অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য দপ্তরের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যপাল তথা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি মেলার পরই এই বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়া সান্দিয়েগোর এক মসজিদে বন্দুক হামলায় দুই বন্ধুবাস সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সান্দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াল সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনায় অভিযুক্ত দুই কিশোর হামলার পরেই কিছুটা দূরে গিয়ে আত্মঘাতী হন। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে আজ তীব্র গরম ও তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন তাপপ্রবাহ চলবে। অন্যদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশে আজ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আইএমডি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক তীব্র গরম ও তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে একটি জনস্বাস্থ্য নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করেছে। পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, সরাসরি তীব্র রোদ এড়ানো, হালকা সুতির পোশাক পরা এবং ঋতুকালীন ফল খাওয়ার ওপর এতে জোর দেওয়া হয়েছে। ইলেকট্রোলাইটস সহ প্রাণীয় গ্রহণেরও পরামর্শ দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 12 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে রাজস্থান লীগ তালিকায় ষষ্ঠ এবং সমসংখ্যক ম্যাচে 8 পয়েন্ট সংগ্রহ করে লখনউ 10 দলের লিগে সবশেষে রয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। গোয়াটের ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে ভারত ও সুইডেন উভয় সমৃদ্ধি ও সুস্থায়ী ভবিষ্যতের লক্ষ্যে সহযোগিতারও জোরদার করার অঙ্গীকার নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের রাজধানী অসলোয় তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজ ইতালি পৌঁছবেন। ভারত ও ভিয়েতনাম তাদের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভিয়েতনামের রাষ্ট্রপতি তোলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1290 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এবারে শুনুন লোকগীতি তাপসী রায়চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ লোকগীতি শুনলেন তাপসী রায়চৌধুরীর কণ্ঠে। এবারে শুনুন কিছু আধুনিক গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের তৃতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন মহেন্দ্র কাপুরের কণ্ঠে গুমরাহ ছায়াছবি থেকে।

মোহাম্মদ রফির কণ্ঠে গানটি শুনলেন মেরি মেহবুব ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন আরজু ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

মুকেশের কণ্ঠে গানটি শুনলেন হিমালয় কি গোদ মেয়ে ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন কাশ্মীর কি কালী ছায়াছবি থেকে, আশা ভোসলে এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

মান্নাদের কণ্ঠে গানটি শুনলেন দিল হি তো হ্যায় ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন মেরে সনম ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে।

গাইড ছায়া ছবি থেকে গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন সঙ্গম ছায়া ছবি থেকে শিল্পী মুকেশ।

দোস্তি ছায়াছবি থেকে গানটি শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন ভো কণ্ঠে ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

0: চিত্রকেতে অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলার কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। भारत नॉर्डिक शिखर सम्मेलन

আমার সকল ছাত্রছাত্রীবৃন্দকে অনেক অনেক অভিনন্দন। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সপ্তম শ্রেণীর ইতিহাসের ভক্তি আন্দোলন নিয়ে আলোচনা করব। ভক্তি আন্দোলন, যেটা সারা ভারতবর্ষ এবং বাইরেও ইউরোপেও দেখা গেছে, তার মূল স্রোত ছিল যে ঈশ্বরকে ভক্তি দিয়েই লাভ করা যায়। মূলত আমরা দেখতে পাই যে সপ্তম এবং অষ্টম শতকে আমাদের প্রচলিত যে ধর্মীয় বিশ্বাস, তার মধ্যে কিছু গোড়ামি এবং অন্ধবিশ্বাস এবং সামাজিক বৈষম্য, এগুলো লক্ষ্য করা যায়। এগুলোর বিরুদ্ধেই বলা যায় এই ভক্তি আন্দোলন শুরু হয়েছিল। ভারতবর্ষে যদি দেখি যে প্রথম দিকে আমরা দেখতে পাই যে এই সপ্তম এবং অষ্টম শতকে একেশ্বরবাদের ধারণা জন্ম লাভ করে। একেশ্বরবাদ হচ্ছে এমন একটা মতবাদ যেখানে দান ধর্ম বা আচার সর্বস্ব বহু দেবদেবীর পূজা অর্চনার প্রয়োজন নেই, বরং বলা হচ্ছে যে ভক্তি দিয়েই ঈশ্বরকে লাভ করা যায়। এবং প্রাথমিকভাবে এই ভগবদ গীতা থেকেই এই ধারণার প্রসার ঘটে এবং ক্রমে এটি জনপ্রিয় হয়ে ওঠে। সপ্তম থেকে নবম দশকে দক্ষিণ ভারতে নায়নার, যাদেরকে আমরা শিবের উপাসক বলে থাকি, এবং আলভার, বিষ্ণুর উপাসক, এই দুটি সম্প্রদায়ের মাধ্যমে ভক্তি আন্দোলন লক্ষ্য করা যায়। ভারতে ভক্তি আন্দোলনের প্রবক্তক হলেন অষ্টম শতকের ধর্মগুরু শঙ্করাচার্য, যিনি বিখ্যাত তার অদ্বৈতবাদ তত্ত্বের জন্য। একাদশ শতকে রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদ তত্ত্বের প্রচার করেন। অন্যদিকে তামিল ভক্তি ধর্মের সঙ্গে মন্দিরে প্রতিষ্ঠিত দেবদেবীর সম্পর্ক ছিল এবং এর প্রতিক্রিয়া স্বরূপ আবির্ভাব ঘটে বীর শৈববাদের, যার অনুগামীরা ছিলেন মূর্তি পূজার ঘোর বিরোধী। এরপরে আমরা ত্রয়োদশ শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত মহারাষ্ট্রে এই ভক্তি আন্দোলনের বিচারধারা দেখতে পাই। ভক্তিবাদী আদর্শ জনপ্রিয়তা এই সময়ে মহারাষ্ট্রে ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠে। জ্ঞানেশ্বর, একনাথ, তুকারাম, নামদেব, মহিলা সন্ত সাকুবাই প্রমুখ ব্যক্তির মাধ্যমেই মহারাষ্ট্রে ভক্তিবাদী আদর্শ জনপ্রিয়তা লাভ করে। আচার সর্বস্ব ধর্মানুষ্ঠান এবং জন্মসূত্রে সামাজিক বৈষম্য না মেনে তারা ভক্তি আন্দোলনের মধ্যে এক নতুন মতবাদের পথ প্রদর্শন করেন। এর ফলে সমাজের নিম্নবর্ণের মানুষের মধ্যেও এনারা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। পঞ্চদশ শতকে ভক্তি আন্দোলনের ক্ষেত্রে আবির্ভাব ঘটে কিছু ব্যক্তিত্বের, যারা এই আন্দোলনকে সর্বসম্মুখে এনে দেন। এরা হলেন গুরু নানক, শ্রী চৈতন্যদেব, দাদুদয়াল, মীরাবাই, রবিদাস প্রমুখ। এরা সকলে সামাজিক রীতিনীতির ঘোর বিরোধী ছিলেন। তারা বিশ্বাস করতেন নিরাকার ঈশ্বরের আরাধনার মাধ্যমেই মুক্তি লাভ সম্ভব। ভক্তিমূলক নামগানের রীতির জন্য সুবিখ্যাত মীরাবাই ছিলেন বিষ্ণুর উপাসক। ত্রয়োদশ শতক থেকে ভারতীয় উপমহাদেশে মুসলিম অতীন্দ্রিয়বাদের উপর ভিত্তি করে সুফিবাদের উৎপত্তি ঘটে। সুফিরা ধর্মীয় আচার সর্বস্ব বর্জন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তির উপর জোর দিয়েছিলেন। এক্ষেত্রে ভারতীয় মধ্যযুগে এই দুই ধর্মীয় আন্দোলন, ভক্তি ও সুফি, দুটির মধ্যে আদর্শগত মিল লক্ষ্য করা যায়। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে এই ভক্তি আন্দোলনের মূল বক্তব্যই ছিল যে সমাজের মধ্যে যে জাতপাত, বর্ণ ব্যবস্থা বা ধর্মীয় গোড়ামি, যেগুলো সমাজের বিভিন্ন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে রেখেছিল, সেগুলোর ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব, একাত্মবোধ জাগ্রত করা। তারই ফলস্বরূপ আমরা ভক্তি এবং ভক্তিবাদ, আর এদিকে সুফিবাদ। ভক্তিবাদ বলতে আমরা বলতে পারি যে হিন্দু ধর্মকে কেন্দ্র করে যে যারা যারা এসেছিলেন তারা সবাই হিন্দু ধর্মের গোড়ামি থেকে বেরিয়ে এসে মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব জাগ্রত করার চেষ্টা করে গেছেন। ঠিক একইভাবে মুসলিম ধর্মের মধ্যে যে গোড়ামিগুলো রয়েছে সেই গোড়ামির বিরুদ্ধে গিয়ে সুফি সন্তরা তাদের জীবনযাপনে সাধারণ রেখে সেখানকার কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সংস্কারমূলক কাজ হিসেবে সুফিবাদের প্রচার করেন। এখন আসি, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে আমরা একটু বলে দেই। সুফিবাদের উৎস হলো কোরআন ও হযরত মুহাম্মদের বাণী। হযরত মুহাম্মদের মৃত্যুর পর ইসলাম ধর্মীয় গোড়ামি, ব্যভিচার, কুসংস্কার ইত্যাদি ভীষণভাবে বেড়ে গিয়েছিল। এর ফলে ইসলামে সংস্কারের প্রয়োজন।

নিয়তা দেখা দেয়। তাই কিছু সংস্কারক ইসলামের প্রকৃত তত্ত্ব এবং সুফিবাদের প্রচার শুরু করেন। সুফিদের মূল বক্তব্য, সুফিরা ত্যাগ ও ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব এ আদর্শে বিশ্বাসী ছিলেন। তারা ছিলেন পৌত্তলিকতার বিরোধী এবং একেশ্বরবাদী। সুফিদের মতে ঈশ্বর হলেন এক এবং সবকিছুই ঈশ্বরের অংশ। তারা প্রচার করতেন ভোগপ্রবণতা আসে আসক্তি থেকে এবং এর থেকে জন্ম নেয় পাপ, যার জন্য একজন ব্যক্তি দুঃখ কষ্ট ভোগ করে। এইসব থেকে মুক্তির জন্য তারা সংসারের বন্ধন থেকে মুক্তির কথা বলেন। সুফিবাদ গুরু কেন্দ্রিক, অর্থাৎ গুরুকে কেন্দ্র করেই সুফি সন্ন্যাসীর জীবন আবর্তিত হয়। তারা গুরুকে বলতেন পীর বা খাজা। পীরদের কর্মকেন্দ্রকে বলা হতো দরগা বা খানকা, আর সুফি আদর্শের অনুগামীরা ফকির বা দরবেশ নামে পরিচিত ছিল। দ্বাদশ শতকের মধ্যে ভারতবর্ষের সুফিরা ১২টি সম্প্রদায় বা সিলসিলায় বিভক্ত হয়ে পড়েন। এর মধ্যে সুলতানি যুগে চিস্তি ও সোহরাওয়ার্দী সম্প্রদায়ের প্রাধান্য লাভ করে। ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মৈনন্দিন চিস্তি। তার প্রধান কর্মকেন্দ্র ছিল আজমির শহরে। অন্যদিকে সোহরাওয়ার্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ সিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। পাঞ্জাব, মুলতান এবং পূর্ববঙ্গে এই সম্প্রদায়ের জনপ্রিয়তা খুব পরিমাণে বেড়ে উঠেছিল। মধ্যযুগে ভারতে ধর্মীয় সমন্বয় সাধনে সুফিদের যথেষ্ট অবদান ছিল। তাদের সামাজিক সাম্য ও সৌভ্রাতৃত্বের জন্য প্রচার আন্দোলনের মাধ্যমে দরিদ্র, অবহেলিত এবং নিচু জাতির মানুষ সামাজিক অধিকার লাভে সক্ষম হয়। এদের সহজ, সরল ও অনাড়ম্বর জীবনযাপন মানুষকে আকৃষ্ট করে। সুফিবাদের প্রভাবে ইসলামের ধর্মীয় গোড়ামি অনেকাংশেই হ্রাস পেয়ে এক নব সংস্কৃতির উত্থান ঘটে। এটা গেল সুফিবাদ। এরপরে যদি আমরা হিন্দু সংস্কৃতির বিচারধারায় আকৃষ্ট হয়ে যে ভক্তিবাদ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, তার মধ্যে যারা যারা খুব জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার মধ্যে একজন হলেন কবির। কবিরের আবির্ভাব ঘটে সম্ভবত পঞ্চদশ ষোড়শ শতকে। তিনি ছিলেন ওই যুগের একজন অত্যন্ত প্রভাবশালী ভক্তিবাদী সাধক। তার জন্ম বৃত্তান্ত নিয়ে কথা হয় যে কবিরের জন্ম এক হিন্দু পরিবারে হয়েছিল, কিন্তু এক মুসলমান জোলা বা তাঁতি তাকে লালন পালন করেন। বারাণসীতে তিনি থাকতেন। কবির সম্পর্কে খুব কমই সঠিক তথ্য আমরা জানতে পারি, তবে কবিরের রচনা বলি আমাদের জনপ্রিয় হয়ে উঠেছে, আমাদের কাছে এগুলো সম্পদ হিসেবে আছে। কবিরের বিশাল রচনা সম্ভার সাখী বা পদ নামে পরিচিত। এইসব রচনা থেকে কবিরের ভাবাদর্শ সম্পর্কে জানা যায়। ভক্তরা কবিরের ভজন বা দোহাসমূহ গ্রামীগঞ্জে গিয়ে বেড়াতেন। পরবর্তীকালে কবিরের এই সকল ভজন সংগ্রহ করে গুরু গ্রন্থ সাহিব, পঞ্চবাণী, বিজোগ ইত্যাদি গ্রন্থে সংরক্ষণ করে রাখা হয়েছে। কবিরের শিক্ষার মূল ভিত্তি হল বেকুল ঈশ্বর প্রেম এবং তার উদ্দেশ্য আত্মনিবেদন। প্রচলিত ধর্মীয় রীতিনীতিকে তিনি বর্জন করেছিলেন। তিনি হিন্দু এবং ইসলাম ধর্মের বাহ্যিক উপাসনা পদ্ধতি এবং আচার আচরণের বিরোধী ছিলেন। পুরোহিত শ্রেণীর বিশেষ সামাজিক অধিকার এবং তাদের প্রবর্তিত বর্ণ ব্যবস্থা তিনি মোটেই স্বীকার করতেন না। তার রচিত দোহা ছিল সহজ সরল হিন্দি ভাষায় রচিত, যা সাধারণ মানুষ অতি সহজেই বুঝতে পারত। কবির ছিলেন নিরাকার সর্বশক্তিমান একেশ্বরবাদে বিশ্বাসী। ঈশ্বরের প্রতিটি অকুণ্ঠ ভক্তিকেই তিনি মুক্তির একমাত্র পথ বলে মনে করতেন। হিন্দু মুসলমান উভয় ধর্মের লোকেদের তিনি শিষ্যত্ব প্রদান করেন। তিনি জাতপাত বর্ণবিভেদের ঘোর বিরোধী ছিলেন। কবিরের ধর্মীয় আদর্শ এবং তার অগণিত শিষ্য মধ্যযুগে ভারতে ভক্তিবাদী চিন্তাধারা প্রসারিত করতে সাহায্য করে। প্রসঙ্গত উল্লেখ্য, কবিরের রচনাবলী বর্তমানে হিন্দি সাহিত্যের এক অমূল্য সম্পদ হিসেবে স্বীকৃত। এরপরে আমরা দেখতে পাই যে ভক্তিবাদী সাধক হিসেবে আমরা গুরু নানকের নামও বলেছি। গুরু নানক যে ধর্ম সম্পর্কিত আলোচনা সবার সামনে তুলে ধরেছেন, তার সেই ধর্ম শিখ ধর্ম হিসেবে সবার সামনে পরিচিত হয়ে উঠেছে। ১৪৬৯ খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তানের অন্তর্গত লাহোরের তালবন্দি গ্রামে গুরু নানকের জন্ম হয়। অল্প বয়সে আধ্যাত্মিক প্রেরণায় তিনি গৃহত্যাগী হন। তিনি অল্প বয়সেই দিব্য জ্ঞান অর্জন করেছিলেন। ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি নানা দেশে পরিভ্রমণ করেন।
পরে

রাবি নদীর তীরে তিনি কর্তারপুর আশ্রম স্থাপন করেন। নানক প্রবর্তিত ধর্মের তিনটি সূত্র হল এক ঈশ্বর, গুরু এবং নাম জপ। তার মতে ঈশ্বর অমর, সত্যদ্রষ্টা, নির্ভীক, শত্রুহীন, অজ এবং স্বয়ং প্রকাশ। তার প্রবর্তিত ধর্ম শিখ ধর্ম নামে পরিচিত এবং তার শিষ্যদের বলা হতো শিখ। ঈশ্বরের প্রতি ভক্তিকেই তিনি মুক্তির পথ হিসেবে নির্দেশ করেন। তিনি বলতেন, গুরু হলেন সমুদ্র আর শিষ্য হলেন নদী। সুতরাং শিষ্যকে গুরুতে বিলীন হয়ে মহত্ব অর্জন করতে হবে। তিনি নিয়মিত নাম জপের নির্দেশ দেন। নানক ভোগবিলাস ও সন্ন্যাসের মধ্যপন্থা অনুসরণের কথা বলেন। তিনি ভগবত প্রেমকে তীর্থযাত্রা এবং ধর্মাচরণ থেকে শ্রেষ্ঠ বলে মনে করতেন। নানক জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতার বিরোধী ছিলেন। তিনি ধর্মীয় সহিষ্ণুতার কথা প্রচার করতেন। তার বাণী হিন্দু মুসলমান মিলনের পথ প্রশস্ত করে। ধর্ম বর্ণ নির্বিশেষে দলে দলে লোকে তার শিষ্যত্ব গ্রহণ করে। গুরু নানকের পরবর্তী উত্তরাধিকারীদের আন্তরিক প্রচেষ্টায় শিখ ধর্ম ষোড়শ শতকে ব্যাপক প্রসার লাভ করে। গুরু নানকের ভাবাদর্শ ভক্তি আন্দোলনকে নতুন দিশা দেখিয়েছিল। এই পর্যন্ত আমরা সুফিবাদ বা ভক্তিবাদ বা আমরা শিখ ধর্ম প্রত্যেকেরই মধ্যে এই ভক্তি আন্দোলনের ফল আমরা দেখতে পাই, যে কীভাবে ভারতবর্ষের ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে বিভিন্ন ভক্তিবাদী সাধকরা দেশের মানুষের, সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপন, একত্ববোধ এগুলো জাগ্রত করেছেন। ঠিক সেইভাবেই আমরা দেখতে পাই যে খ্রিশ্চান ধর্মের মধ্যেও কিছু গোড়ামি রয়েছে। সেই খ্রিশ্চান ধর্মের গোড়ামির ঊর্ধ্বে উঠেও সেখানেও ধর্ম সংস্কারকের বা সংস্কারে যারা এগিয়ে এসেছিলেন তার মধ্যে একজন পরিচিত নাম হলেন মার্টিন লুথার। ষোড়শ শতকে ইউরোপে ধর্ম সংস্কারকদের মধ্যে অন্যতম ছিলেন মার্টিন লুথার। তিনি ছিলেন জার্মানির বিখ্যাত উইটেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিষয়ের অধ্যাপক। লুথার লক্ষ্য করেন ক্যাথলিক চার্চ পরিচালিত ধর্মগুরুদের কার্যকলাপ বাইবেলের আদর্শ বিরোধী ছিল। ল্যাটিন ভাষার পরিবর্তে তিনি সাধারণ মানুষের ভাষায় বাইবেল প্রচারের পক্ষপাতী ছিলেন। এই জন্য তিনি জার্মান ভাষায় বাইবেলের অনুবাদ করেন। পাপমুক্তির জন্য গির্জা এবং পুরোহিতকে অর্থদান পদ্ধতির ঘোর বিরোধী ছিলেন তিনি। এটাকে তিনি অনৈতিক কাজ বলে মনে করতেন। ক্যাথলিক গির্জার বাইবেল বিরোধী কার্যকলাপ নিয়ে লুথারের রচনা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। ক্যাথলিক চার্চের চূড়ান্ত অপশাসন ও বাইবেল বিরোধী কার্যকলাপের সমালোচনা করে মার্টিন লুথার যে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন তা প্রোটেস্ট্যান্ট আন্দোলন নামে পরিচিত। তো আমরা দেখতে পাই যে এই ষোড়শ সপ্তদশ শতকে ভারতবর্ষ তথা ইউরোপেও প্রচলিত যে ধর্ম রয়েছে সেই ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে বিভিন্ন ধর্ম সংস্কারকরা প্রকৃত অর্থে ধর্মকে সবার সামনে তুলে ধরেছেন এবং এই অস্পৃশ্যতা, বর্ণ ভেদ প্রথা, জাতিভেদ প্রথা, এগুলোকে যে সামাজিক কুসংস্কার, সেই সব বিষয়গুলো ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে সত্যিকারের ঈশ্বর লাভের যে উপায় সেটাকে তারা তুলে ধরেছেন এবং সাধারণ মানুষও তাদের দ্বারা, তাদের এই ভক্তি আন্দোলনের দ্বারা বিভিন্নভাবে আকৃষ্ট হয়েছেন। আমরা ভারতবর্ষে আরও কিছু ভক্তিবাদী সাধক দেখতে পাই। তার মধ্যে আমরা মীরাবাঈকে, ভক্তিবাদী আন্দোলনের এক অন্যতম ব্যক্তিত্ব ছিলেন মীরাবাঈ। তিনি ছিলেন একজন রাজপুত রাজকন্যা। মেবারের রাজপরিবারে তার বিবাহ হয়। মীরাবাঈ সন্ত রবিদাসের শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন একজন কৃষ্ণভক্ত। শ্রীকৃষ্ণের প্রতি তিনি তার আবেগপূর্ণ ভক্তির প্রকাশ ঘটান অবিস্মরণীয় ভজন রচনার মধ্য দিয়ে। তার সঙ্গীত ছিল উচ্চবর্ণ এবং ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। রাজস্থান এবং গুজরাটে সাধারণ মানুষের মধ্যে

0: মীরার ভজন অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। তো আমরা মোটামুটিভাবে এই ভক্তি আন্দোলনের ছোট্ট চ্যাপ্টার, তার থেকে যতটুকু আলোচনা করার মোটামুটিভাবে আমরা আলোচনা করেছি। এখন আমরা কিছু প্রশ্নাবলী নিয়ে আমরা আলোচনা করি, কী কী প্রশ্ন এখান থেকে আসতে পারে। যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা, তার জন্য এখানের যা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা তুলে ধরেছি, তার মধ্যে কিভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন প্রথম থেকে যদি ধরি, তাহলে বলতে পারি যে সুলতানি তথা মধ্যযুগে কয়টি ধর্মীয় মতবাদের উৎপত্তি ঘটে? মূলত ভক্তিবাদ এবং সুফিবাদ। তারপরে মধ্যযুগে সৃষ্টি হওয়া দুটি পুরাণের নাম উল্লেখ করো, শিব পুরাণ এবং বিষ্ণু পুরাণ। ভক্তি বলতে কি বোঝো? সংক্ষেপে যদি বলি, ভক্তি সুলতানি যুগে ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর সন্ন্যাসীর আবির্ভাব ঘটেছিল, যাদের মতে দান ধর্ম আচার সর্বস্ব বহু দেবদেবীর পূজা অর্চনার কোনো প্রয়োজন নেই, বরং একজন ঈশ্বরের ভজন করলেই যে পার্থিব বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব তা তারা প্রচার করেন। এই ধর্মীয় প্রথাই হলো ভক্তি। দক্ষিণ ভারতের এমন দুটি সম্প্রদায়ের কথা উল্লেখ করো যাদের দ্বারা দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা ঘটে। তাহলে দক্ষিণ ভারতের দুটি সম্প্রদায় হলো নায়নার এবং আলবার, যাদের দ্বারা দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সূচনা ঘটে। তারপরে এমন দুটি অস্পৃশ্য শ্রেণীর নাম করো যারা ভক্তি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল, পুলাইয়ার এবং পানার। এই দুটি ছিল অস্পৃশ্য শ্রেণী যারা ভক্তি ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল। নায়নাদের সঙ্গীত কয়টি ভাগে বিভক্ত ও কি কি? নায়নারদের সঙ্গীত দুটি ভাগে বিভক্ত, তেবারাম ও তিরুভাকাম। বীর শৈববাদের প্রবক্তা কে ছিলেন? বীর শৈববাদের প্রবক্তা ছিলেন বাঁশবান্ন এবং তার সহযোগী আল্লাম্মা প্রভু ও আক্কা মহাদেবী। শঙ্করাচার্য কে ছিলেন? শঙ্করাচার্য ছিলেন অষ্টম শতকের একজন প্রভাবশালী দার্শনিক, যিনি অদ্বৈতবাদ এবং অভিন্ন মহা শক্তিমান ঈশ্বরের তত্ত্ব প্রচার করেছিলেন। সুফিবাদ কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? মুসলিম অতীন্দ্রিয়বাদের উপর ভিত্তি করে সুফিবাদ গড়ে উঠেছিল। সুফিবাদের অন্যতম বিশেষত্ব কি ছিল? সুফিরা ধর্মীয় আচার সর্বস্বতা বর্জন করে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ভক্তির উপর জোর দিয়েছিলেন। মানুষের প্রতি সহমর্মিতা ছিল সুফিবাদের অন্যতম বিশেষত্ব। তারপরে যেমন শিখদের প্রধান গুরুদ্বার কোনটি? বর্তমান এটি কী নামে পরিচিত? শিখদের প্রধান গুরুদ্বারের নাম হলো হরমন্দির সাহিব। বর্তমানে এটি স্বর্ণ মন্দির নামে পরিচিত, যেটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। গুরু নানক প্রবর্তিত ধর্মের প্রধান তিনটি সূত্র কি? গুরু নানক প্রবর্তিত ধর্মের, শিখ ধর্মের প্রধান তিনটি সূত্র হল এক ঈশ্বর, গুরু এবং নাম জপ। তারপরে যেমন কে কবে শিখ গুরু অর্জুনকে প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছিলেন? মোগল সম্রাট জাহাঙ্গীর 1606 খ্রিস্টাব্দে গুরু অর্জুনকে প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। তারপরে যেমন মীরাবাইয়ের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম বিশেষত্ব কি? দক্ষিণ ভারতে ভক্তিবাদের বিকাশ কাদের দ্বারা হয়েছিল, তাদের ভূমিকা আলোচনা করো। ইসলাম এবং সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। গুরু গ্রন্থ সাহিব সম্পর্কে আলোচনা করো। ভারতের ভক্তি আন্দোলনের ক্ষেত্রে গুরু নানকের অবদান কি? এই প্রশ্নগুলি আমরা ব্রড কোশ্চেন হিসেবে পেতে পারি। শঙ্করাচার্য রামানুজ আদর্শ সম্পর্কে আলোচনা করো। তো মোটামুটিভাবে আমরা ভক্তি আন্দোলনের খুব সংক্ষেপে একটা আলোচনা তুলে ধরেছি। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকৃত হবে। এই বলে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর এসএসটি থেকে ভক্তি আন্দোলন সম্পর্কে পাঠ দিলেন নলছর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা গৌরী দাস। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসো, সন্ধ্যে 6:30 এরপরেই শুনবেন লোকগীতি, শিল্পী অমর পাল। সুস্বাস্থ্য রাত 8:05। আজকের প্রসঙ্গ আয়ুর্বেদ, এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। অবশ্যই ফোন করুন 2326625।

3 এ নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে রাত 9টায়। নাটক রক্তে ভেজা 19 মে, রচনা শ্রীমতী শিক্ষা চক্রবর্তী, পরিচালনা এবং পরিমার্জনা ডক্টর মনীষা কর্মকার এবং শ্রীমতী শুক্লা চৌধুরী। রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রাত 10:15। ককবরক অনুষ্ঠানে সন্ধ্যে 7টায় কক রুবাইনী পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 35.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.7°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 25°C-এর মধ্যে। ত্রিপুরার সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: সুষম খাদ্য, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় অংশ নিতে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর পম্পা ভট্টাচার্য, অধ্যাপিকা, মৎস্য মহাবিদ্যালয়, কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা। ম্যাডাম, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে।
1: ধন্যবাদ।
0: আসলে মাছের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন সম্ভবপর হবে যখন বিজ্ঞানসম্মত প্রথায় মাছ চাষ করা হবে। দেশে প্রয়োজনের তুলনায় মাছের উৎপাদন অনেকটাই কম, কাজেই মাছের উৎপাদন বাড়াতে হবে। মাছ চাষ একটি লাভজনক ব্যবসা, কারণ মাছ একটি প্রোটিন জাতীয় খাদ্য এবং বিভিন্ন প্রকার জলাশয়ে, যেমন নদী, খাল, বিল, লেক, এছাড়াও সমুদ্রে এবং ভেড়েতে প্রাকৃতিকভাবে মাছ জন্মায় এবং সেই সব মাছ সংগ্রহ করা হয়, যাকে আমরা ক্যাপচার ফিশারি বলে থাকি। কিন্তু এখন শুধুমাত্র সংগৃহীত মাছ যা প্রাকৃতিক জলাশয় থেকে ধরা হয় তা থেকে সবার মাছের চাহিদা মেটানো সম্ভবপর হচ্ছে না, আর তার জন্যই মাছ চাষের প্রয়োজন পড়ছে।
1: অবশ্যই।
0: আর চাষ করতে গেলে সেখানটায় একটা সুষম খাদ্যের প্রয়োজন আসে। আপনি শুরুতে কি বলবেন?
1: আমি বলবো যে মৎস্য চাষ, যেটা আপনিও বললেন যে একটি বিশাল লাভজনক ব্যবসা, আর মাছ খেতে সবাই ভালোবাসে, মাছ একটি প্রোটিন খাদ্য এবং মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এখন আমরা মৎস্য চাষের ক্ষেত্রে আমরা কী জানি যে মাছ সাধারণত প্রাকৃতিক উপায়ে জলাশয়ের মধ্যে সৃষ্টি হয়, যেমন ধরুন নদী, খাল, বিল, সমুদ্র, পুকুরে, এবং সেখান থেকে আমরা যে মাছগুলি সংগ্রহ করি সেগুলিকে আমরা বলি ক্যাপচার ফিশারিজ বলি। মানে এগুলি হচ্ছে শুধুমাত্র সংগ্রহীকৃত মাছ। কিন্তু এখন দেখা যাচ্ছে দিন দিন মানুষের জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তো আমাদের যেই মাছ আমরা নদী, জলাশয় বা সমুদ্র থেকেও সংগ্রহ করে থাকি, সেই মাছ প্রত্যেক মানুষের খাবার পাতে দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমরা কী করছি এখন, কালচার ফিশারিজ বলি, যেটা মানে মৎস্য চাষ। এখন এই মৎস্য চাষটা হতে হবে বিজ্ঞানসম্মত, কারণ আদিকাল থেকেই কিন্তু মাছ ধরা এবং মাছ চাষ করা সেটা কিন্তু হয়ে চলেছে, বিশেষত আমাদের এই অঞ্চলে, উত্তর পূর্ব ভারতে, ত্রিপুরাতে, সব জায়গাতেই এটা ছিল। কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে, যে বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে। এখন মাছ চাষের ক্ষেত্রে মাছ অনেক প্রজাতির হয়।
0: হ্যাঁ, সেদিকটাই আসছিলাম যে বিজ্ঞানসম্মত চাষ তো আমরা করব। এই বিজ্ঞানসম্মত চাষ করতে গেলে উপযুক্ত বিভিন্ন প্রজাতির মাছ আমাদের চাষ করতে হবে।
1: হ্যাঁ, অবশ্যই।
0: তার মধ্যে যেমন কার্প জাতীয় মাছ রয়েছে।
1: হ্যাঁ,
0: তো এছাড়া আর কি কি মাছের চাষ আমরা করতে পারি?
1: এখন বর্তমানে আমাদের উত্তর পূর্ব ভারতে, ত্রিপুরাতে এবং ভারতবর্ষেও আমাদের প্রধান, আমরা যে দেশীয় মাছগুলিকে চাষ করি সেগুলি আমরা কার্প জাতীয় মাছ বলি, যেমন রুই, কাতলা, মৃগেল, এগুলি হচ্ছে দেশীয় কার্প মাছ। এছাড়াও বিদেশি কার্প আছে, যেমন আমরা জানি সিলভার কার্প, গ্রাস কার্প এবং কমন কার্প, যেটাকে বলি কার্পিও মাছ। এই সমস্ত মাছগুলি ব্যাপকভাবে আমাদের এখানে চাষ হচ্ছে
0: এবং ব্যাপক চাহিদাও রয়েছে,
1: প্রচুর চাহিদাও রয়েছে। তো এই মাছগুলি যখন আমরা চাষ করছি তাহলে অবশ্যই ওদের সুস্বাস্থ্য এবং সুষম খাদ্যর ব্যাপারটা আসছে
0: নিশ্চয়ই।
1: তো সেখানে হচ্ছে কি, মাছ চাষের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে মাছ কি কি খাদ্য খায়,
0: অর্থাৎ
1: মাছের খাদ্যাভ্যাস। তো মাছের খাদ্যাভ্যাস, এখানে যেখানে কার্প জাতীয় মাছগুলি, এগুলি তো আমাদের এখানে চাষ হচ্ছে, সমস্ত মৎস্য চাষীরা করছে বিজ্ঞানসম্মতভাবেই। এই মাছগুলি সাধারণত আমরা বলি যে নিরামিষ ভোজী বা শাকাহারী মাছগুলি।
0: আচ্ছা,
1: মানে হচ্ছে কি, এই সমস্ত মাছগুলি উদ্ভিদজাত পদার্থ থেকে যে খাদ্য তৈরি হয় সেগুলি খায়। যেমন ধরুন মাছ তো প্রাকৃতিক নিয়মে জলে থাকে, জল থেকে খাদ্য সংগ্রহ করে, তো সেখানে ওরা খাদ্য যে খাবে সে সমস্ত খাদ্যগুলি হচ্ছে, যেমন ধরুন প্ল্যাঙ্কটন আছে মাছের খাদ্য, ক্ষুদ্র অণুকণা, সেখানে শৈবাল বা উদ্ভিদ জাতীয় জিনিসগুলো ওরা খাবে। ওরা কিন্তু অন্য আমিষ জাতীয় খাদ্য, মানে যেমন ধরুন অন্য ছোট মাছ, পোকা

শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের ঘর গৃহস্থের আসরে। আজকে মাছের স্বাস্থ্য সুরক্ষায়

0: মাকড়, তারপর হচ্ছে মাছের লার্ভা, ডিম পোনা এসব খাবে না।
1: আচ্ছা,
0: তো এগুলি হচ্ছে শাকাহারী মাছ,
1: মানে কার্প জাতীয় যত মাছ রয়েছে সবগুলো শাকাহারী মাছ।
0: শাকাহারী মাছ আমরা বলি, মানে ওরা উদ্ভিদজাত খাদ্য বা শর্করা জাতীয় খাদ্য, যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলি, ওই রকম জাতীয় খাদ্য খাবে। তাহলে আমরা খাদ্যাভাসটা জেনে নিলাম। এখানে আবার আরেকটু আমাদের জানতে হবে কি, সব মাছ সব জায়গা থেকে খাবে না, খাদ্য খাবে না। যেমন ধরুন আমাদের এখানে কাতলা খুব চাষ হচ্ছে, কাতলা মাছ খাদ্য খাবে জলের উপরিভাগ থেকে।
1: আচ্ছা,
0: রুই মাছ খাবে জলের মধ্যভাগ থেকে, যেমন ধরুন মৃগেল মাছ খাবে জলের তলদেশ থেকে।
1: আচ্ছা, এমন ভাগ রয়েছে,
0: এরকম ভাগ আছে। তো কাজেই আমরা যখন সুষম খাদ্য, আমরা যখন মৎস্য চাষ করব, শুধু প্রাকৃতিক খাদ্যের উপরে মাছের বৃদ্ধি হবে না,
1: সেক্ষেত্রে
0: সেক্ষেত্রে আমরা যখন সুষম খাদ্য তৈরি করব, আমরা ওই বিষয়গুলি লক্ষ্য রেখে এই সমস্ত খাদ্যটা তৈরি করব, সেগুলিও আমরা আলোচনা করব। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আর কি কি মাছ?
1: হ্যাঁ, সেটাই, মানে কার্প ছাড়াও ধরুন তেলাপিয়া, জিওল মাছ রয়েছে, কিংবা শিং, মাগুর, এই মাছগুলোরও প্রচুর চাহিদা রয়েছে, এবং এই মাছগুলোও কিন্তু আমরা চাষ করে থাকি, কিংবা প্রাকৃতিকভাবেও হয়ে থাকে।
0: প্রাকৃতিকভাবে
1: তো এদেরও তো খাদ্যের প্রয়োজন আছে।
0: তো এখন আমরা যেটা বললাম, দেশজ কার্প মাছ এবং বিদেশি কার্প মাছ, যেটা ভীষণ ওদের চাহিদা রয়েছে এবং চাষ হচ্ছে। এছাড়াও এই সমস্ত মাছগুলি, যেমন জিওল মাছ, যেমন ধরুন শিং, মাগুর মাছ, কই মাছ, এছাড়া এখন আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে পাবদা, তারপর হচ্ছে তিলাপিয়া, এই মাছগুলি মৎস্যচাষীরা প্রচুর চাষ করছেন, এবং আমাদের যে উৎপাদনের চাহিদার মধ্যে এই সমস্ত মাছগুলির অবদান অনস্বীকার্য। কিন্তু হ্যাঁ, এবং এই এই সমস্ত মাছগুলো কিন্তু আবার শাকাহারী নয়।
1: আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই,
0: ওরা হচ্ছে আমিষভোজী মাছ, মানে ওদের খাদ্য তালিকাতে থাকবে প্রাকৃতিক নিয়মে ওরা কি কি খাবে, জলের পোকামাকড় খাবে, ছোট মাছ খেয়ে খাবে, ডিম পোনা খাবে। কাজেই ওদের যখন আমরা খাদ্যটা তৈরি করব, তখন আমরা এই সমস্ত মাছকে যে দেব সেটা আমিষ জাতীয় খাদ্য হবে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য। কাজে আমরা যখন প্রথমেই মাছের সুষম খাদ্যের কথা বলবো, তখন আমরা বলবো যে আমরা মৎস্য চাষীদের বলবো যে কি কি মাছ চাষ করা হবে, তার উপরে আমরা সুষম খাদ্যটা তৈরি করব। তো এই সমস্ত মাছগুলি যেহেতু এখন বিপুল পরিমাণে হচ্ছে, চাষ হচ্ছে, কাজে এই সমস্ত মাছকে আমরা সুষম খাদ্য দিতে হবে।
1: আপনি যে বললেন কাতলা মাছ উপর স্তর থেকে খাবার খায়, বা রুই মাছ মাঝারি স্তর থেকে খায়, তো আমরা যখন সুষম খাবারটা দেব, এগুলো স্তরে স্তরে কীভাবে ভাগ হয়ে যাবে?
0: তাহলে এখানে হচ্ছে প্রথমত খাদ্য পরিবেশন পদ্ধতি বলছি আমরা, যেহেতু আমরা প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করছি না, আমরা সুষম খাদ্যটা তৈরি করছি, এবং সেই খাদ্যটা আমরা জলের মধ্যে দেব, এবং যাতে সমস্ত ধরনের মাছ খেতে পারে সেই জন্য আমরা কি করব, প্রথমত যেমন ধরুন যে সমস্ত মাছগুলো, যেমন কাতলা মাছ, সিলভার কার্প, ওরা কিন্তু জলের উপরি স্তর থেকে খাবার খায়, কাজে আমরা তখন কি করব, জলের উপরে ছড়িয়ে দেব মাছটাকে, মাছের খাদ্যটাকে। তাহলে ওরা কি করবে, উপরিভাগের মাছগুলো, এই সমস্ত খাবারগুলো উপর থেকে নিয়ে খাবে। তারপর যেগুলি মধ্যস্তরের আছে বা যেগুলি নিচের স্তরের আছে, তাহলে হতে হবে কি, কিছু কিছু যাতে তলদেশে চলে যায় খাদ্য, সেই সমস্ত সেইভাবে আমাদেরকে খাদ্যগুলিকে বল বা একটু ভারী আকৃতির করে বানাতে হবে, মানে আমরা পরিবেশন করার পর জলের মধ্যস্তরে জলের নিচে চলে যাচ্ছে। এখন এছাড়াও আরেকটা পদ্ধতি আমাদের এখানে ব্যবহার করা হয়, মাছের খাদ্যগুলোকে কোনো একটা বস্তার মধ্যে আমরা পুড়ে নিলাম, তারপর এটার গায়ে কিছু ফুটো করে দিলাম।
1: আচ্ছা,
0: ফুটো করে একটা বাঁশ বেঁধে জলের বিভিন্ন স্তরে এই বস্তাটাকে আমরা ফিট করে দিলাম বা আটকে দিলাম, তখন হবে কি, বিভিন্ন স্তরের যে মাছরা আছে ওরা তখন বস্তা থেকে নিয়ে নিয়ে খাদ্যগুলি খাবে। তাহলে এই পরিবেশন পদ্ধতিতে

0: আমাদের কি হবে, মাছ তার নিজের প্রয়োজন মতো খাবারটা খেয়ে নেবে।
1: আচ্ছা, এই বস্তাটা কতখানি জলে নেচে দিতে হবে?
0: এটা হচ্ছে জলাশয়ের গভীরতার উপর নির্ভর করে বাঁশটা বেঁধে নিয়ে বিভিন্ন স্তরে এই সমস্ত খাবারগুলি বেঁধে দিতে হবে।
1: আচ্ছা,
0: এর কিন্তু অনেক সুবিধাজনক আছে। যেমন ধরুন, আমি আমার মাছের সুষম খাদ্যগুলি ছড়িয়ে দিয়ে দিলাম, তো মাছ কিছু খেলো অথবা কিছু খাবেও না, সেরকম হতে পারে। তখন কি হবে, আমি যদি অতিরিক্ত খাবার জলের মধ্যে দেই, যদি সেই খাবারটা পুরোটা ব্যবহৃত না হয়, তাহলে এই খাদ্যগুলি জলের মধ্যে থেকে পচে যাবে। পচে যাওয়ার ফলে জলটা নষ্ট হয়ে যাবে এবং মাছের খাদ্য তৈরি করতে বানাতে এইটা কিন্তু খরচবহুল। কারণ আমরা তো আলোচনা করব যে কীভাবে উদ্ভিদজাত খাদ্য তৈরি করব এবং কীভাবে প্রাণীজাত খাদ্য, তো সেক্ষেত্রে মৎস্য চাষীদের যদি খাবার অপচয় হয় তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হয়ে যাবে,
1: ক্ষতি হয়ে।
0: তো আমরা এইগুলিকেও লক্ষ্য রাখতে হবে।
1: তাহলে এবারে কি আমরা মানে কীভাবে খাবার বানাবো সেই দিকটা যাব?
0: হ্যাঁ, তা এখন আমি কোন প্রকারের বা আমরা বা মৎস্য চাষীরা কোন প্রকারের মাছ চাষ করছেন সেটা আগে ভেবে নেবে। যেহেতু আমাদের এখানে কার্প জাতীয় মাছ, রুই কাতলা মৃগেল বা অন্যান্য সিলভার কার্প, গ্রাস কার্প, এগুলি আমরা চাষ করে থাকি, ওরা হচ্ছে গিয়ে উদ্ভিদজাত খাবার খায়। তো এখন হচ্ছে উদ্ভিদজাত খাবারের মধ্যে আমরা সাধারণত তৈরি করতে গেলে আমরা এখানে আমরা দেব, যেমন ধরুন সরিষার খৈল, তারপরে ধরুন চালের কুড়া, গমের কুড়া বা ভাঙা গম, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার যাকে আমরা ধানের ফেলে দেওয়া অংশ, গুঁড়া বা তুষ বলি, এগুলি আমরা নেব। তো এতে হচ্ছে কি, মাছগুলি এটা 60-70% মানে 60-70% খাবারই কিন্তু শর্করা জাতীয় খাদ্য হবে, মানে যেটা কার্বোহাইড্রেট থেকে পাওয়া যাচ্ছে সেটা আমরা দেব। এবং সেখানে কিছু পরিমাণ আমরা প্রোটিনও দিতে পারি, প্রোটিন খাদ্যও দিতে পারি, এবং এছাড়া লিপিড, যেটাকে আমরা ফ্যাট জাতীয় বলি, সেটা দিতে পারি, এবং আমরা ভিটামিন ব্যবহার করব। এতে মাছের বৃদ্ধি বা গ্রোথ যেটাকে বলি সেটা ভালো হবে, সেক্ষেত্রে মাছের উৎপাদনটাও ভালো হবে।
1: আচ্ছা, তো এটা তো গেল আপনার
0: নিরামিষ জাতীয়। এখন হচ্ছে আমিষ জাতীয় মাছ যেগুলো আমরা চাষ করব, যেমন বললাম জিওল মাছ, পাবদা, যেমন তিলাপিয়া। এখানে তিলাপিয়া অনেক মাছ আবার সর্বভূক বলি, মানে ওরা সব জাতীয় খাবার খায়, মানে ওরা ধরুন যে উদ্ভিদ জাতীয় খাবে, চালের গুঁড়া, তারপরে হচ্ছে গিয়ে খৈল, এসব থেকে যে খাবার তৈরি হয় ওগুলিও খাবে, এবং এর সঙ্গে ওরা আমিষ জাতীয় খাদ্যও খাবে।
1: যেমন
0: সব কিছুই খাচ্ছে, তো আমিষ জাতীয় খাদ্যটা সাধারণত তৈরি হয়, যেমন ধরুন শুকনো মাছের গুঁড়া, তারপরে ছোট শুকনো মাছ, এই সমস্ত থেকে বা যেগুলি থেকে প্রোটিন পাওয়া যাচ্ছে সেই সমস্ত থেকে এই সমস্ত আমিষ জাতীয় মাছের খাদ্যগুলি প্রস্তুত হবে, তৈরি হবে। এছাড়াও এই সমস্ত মাছগুলি যেমন ধরুন পোকামাকড়ও খায়, ছোটো পোকামাকড়, কেঁচো, তারপরে আমরা যেমন আমাদের এখানে আজকাল খুব পাবদা মাছ চাষ হচ্ছে, ত্রিপুরাতেও হচ্ছে, ওখানে আমরা টিউবিফেক্স বলি, মানে ছোট একদম কেঁচোর মতো একটা প্রাণী, এই প্রাণীগুলিকেও সংগ্রহ করে এই সমস্তগুলিকে একসঙ্গে মিশিয়ে, মানে তখন আমিষ জাতীয় খাদ্যের ক্ষেত্রে 60-70% মতো প্রোটিন জাতীয় খাদ্য থাকতে হবে।
1: তো চাষি ভাইকে এগুলো নিজেরাই তৈরি করবেন নাকি মানে তৈরি অবস্থায় পাওয়া যায় বাজারে?
0: হ্যাঁ, বাজারে অনেক আমাদের এখানে অনেক সংস্থা আছে যারা মাছের সুষম খাদ্য তৈরি করছে সেটা, আর অনেক যারা ধরুন অনেক যাদের মৎস্য উৎপাদন অনেক বেশি হচ্ছে ওরা নিজের বাড়ি ঘরেও সেটা করে থাকেন। আরেকটা আমরা জানি যে চাষের পুকুরে গোবর দেওয়া হয়ে থাকে, তো গোবরটা যখন দেওয়া হয় সেটা সার হয় এবং এর থেকে প্ল্যাঙ্কটন বা মাছের খাদ্যকণাও প্রস্তুত হয়। এগুলি কিনতেও পাওয়া যাচ্ছে কারণ বিভিন্ন সংস্থা তৈরি করছে, এছাড়া মৎস্যচাষীরা নিজের বাড়ি ঘরেও এই সমস্ত সুষম খাদ্যগুলি বানাতে পারে।
1: আচ্ছা, সুষম খাদ্য বাড়ি ঘরেও

0: বাড়ি ঘরে করতে গেলে অনেক প্রকার যে যে সমস্ত বস্তুর প্রয়োজন সেগুলো আগে একসঙ্গে করতে হবে।
1: হ্যাঁ, এখানে হচ্ছে কি যেগুলি তৈরি করে, যেমন ধরুন চালের কোড়া লাগবে, যেমন ধরুন টিউবিফ্যাক্স লাগবে বা কেঁচো লাগবে, শুকনো মাছের গুঁড়া লাগবে, খৈল লাগবে, এইগুলি ওদেরকে সংগ্রহ করতে হবে।
0: এছাড়াও গুঁড়ো অবস্থায় পাবে নাকি বাড়িতে এনে গুঁড়ো করতে হবে?
1: না, এইগুলি ধরুন যারা একটু বড় বেশি মৎস্য চাষ করছেন ওদের ক্ষেত্রে কিছু যন্ত্রপাতি লাগবে, যেমন এইগুলিকে গুঁড়ো করতে হবে, মেশাতে হবে, এইগুলি করা প্রয়োজন। আর যাদের ধরুন ছোট বা অল্প ক্ষেত্রে কাজ করছেন ওরা এইগুলি কিনে নিয়ে নিজেরাই বানিয়ে নিচ্ছেন, যেটা বললাম মণ্ড আকারে গোল গোল মণ্ড তৈরি করবেন অথবা বস্তাতে ভরে নেবেন, ভরে ওদের প্রয়োজন মতো মাছের মাছের পুকুরে দিয়ে দেবেন।
0: আচ্ছা, আমিষ জাতীয় খাদ্যটাও কি বস্তায় ভরে দিতে পারেন নাকি সেটাকে মণ্ডা বানিয়ে?
1: সব খাবারই সেরকম করে আমিষ জাতীয় খাদ্যটাও বস্তায় পুরে দিতে পারবে সেখানে। এখানে হচ্ছে আমিষ জাতীয় যে মাছগুলি, আবার যে মাছগুলি চাষ হয়, যেমন ধরুন আমাদের জিওল মাছ, পাবদা মাছ, কই মাছ বা ধরুন তিলাপিয়া মাছের ক্ষেত্রেও এই মাছগুলি কিন্তু আবার খুব অল্প অল্প সময়ের মধ্যে, মানে ছমাসের মধ্যেই মাছগুলি বড় হয়ে যায়, মানে প্রজননক্ষম হয়ে যায়। ধরুন কেউ যদি জিওল মাছ চাষ করে, সে যদি তার পুকুরে বা জলাশয়ে ছমাস মাছটা রাখে, তারপর তার যে সাইজটা হবে, আকৃতি হবে, সেটা বিক্রয়যোগ্য হয়ে যায়। কাজেই এই সমস্ত ক্ষেত্রেও মাছের খাবারগুলি ওরা ওরকমভাবে দেবে, মানে এখানে হচ্ছে মাছের খাদ্যটা যাতে নষ্ট না হয় সেটা।
0: আচ্ছা, এই সুষম খাদ্যের পরিমাণটা কেমন হবে, কত মাছের জন্য কত খাবার লাগবে?
1: কত খাবার এখানে হচ্ছে, এটা সুষম খাদ্যর পরিমাণটা হচ্ছে, মানে আমি যত কেজি মাছ আমার জলাশয়ে বা পুকুরে আছে তার প্রথম দিকে, মানে মাছগুলি যখন ছোট থাকবে, চারাপোনা থাকবে, ফিঙ্গারলিং থাকবে, তখন ওদের শরীরের ওজনে 2-3% হারে দেওয়া হয়ে থাকে প্রথম দিকে। এরপর যখন মাছগুলো বড় হয়ে গেল, মানে যাকে আমরা পূর্ণবয়স্ক পরিণত বয়স্ক মাছ বলি এবং এই সাইজগুলিকে আমরা বিক্রয়যোগ্য বলি, মাছগুলি বড় হলো, ছোট মাছ তো আর বাজারে বিক্রয় করা যাবে না, তাহলে তো মাছ বড় হবে না, কারণ মাছগুলি বড় হবে, কিছু কিছু মাছ আবার প্রজনন করবে, এর থেকে ডিম হবে, ওদেরও একটা পরিচর্যা আছে, ওদের জন্য সুষম খাদ্য লাগবে। তো ওদের এই সাইজটা যখন সেরকম যখন বড় হয়ে যাবে, তখন 4-5% হারে তখন আমাদেরকে খাদ্যটা দিতে হবে। তো ধরুন সেটা আমরা তো জানবো আমাদের পুকুরে কত কেজি মাছ আছে, সেই হিসাবে আমরা সেটা দেব।
0: আচ্ছা, মানে মাছ কতটা রয়েছে সেটা বুঝে তার উপর
1: ভিত্তি করে খাদ্যটা পরিবেশন করতে হবে।
0: তো এই সুষম খাদ্য দেবার ফলে মাছের বৃদ্ধির হারটা ঠিক কেমন হবে?
1: এখানে সুষম খাদ্য, এখানে আমরা একটা কনভার্সন রেট বলি, মানে আমি কত পরিমাণ খাদ্য দিলাম এবং মাছ কত ওজনে বাড়লো। এখন আমরা মৎস্য চাষ করছি, আমরা তো যেহেতু উৎপাদন বেশি করব, আমরা নিয়মিত মাছের খাদ্য দিয়ে যাচ্ছি। যেমন ধরুন আমরা মাছের খাদ্যের মোট ওজন, কোনো একটা জলাশয়ে আমরা 5 কেজি খাদ্য দিলাম, এখন সেটাকে আমরা ভাগ করব মাছের বৃদ্ধির ওজন। ধরুন আমি যখন পোনাগুলি ছেড়েছিলাম তখন ধরুন পোনাগুলি 5 কেজি ছিল সব মিলিয়ে, তো এরপর যখন 6 মাস পরে আমি যখন দেখলাম মাছের ওজনটা কত হলো, তো যেই মাছটা ধরুন ছোট অবস্থায় যেটার ওজন 50 গ্রাম ছিল, 6 মাস পরে আমার খাদ্য দেওয়ার পরে সেটা গিয়ে 200 গ্রাম 300 গ্রাম হয়ে যাবে। তো সেই কনভার্সন হারটা আমরা বলি খাদ্যের মোট ওজন, সেটাকে আমরা ভাগ করছি মাছের বৃদ্ধির ওজনের উপরে। তো সেই ওজনটা দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের খাদ্য কতটা ব্যবহৃত হলো এবং মাছের ওজন বাড়লো। এখন ধরুন আমি 5 কেজি খাদ্য দিলাম, মাছ আমি প্রথম 5 কেজি ছেড়েছিলাম আমার জলাশয়ে, 6 মাস পরেও যদি দেখি মাত্র 6 কেজি হলো, 7 কেজি হলো, তাহলে নিশ্চয়ই আমার যে খাদ্যটা পরিবেশন করলাম সেটা সঠিকভাবে ব্যবহৃত হলো।
0: আচ্ছা, 6 কেজি 7 কেজি তো একসঙ্গে হিসেব করা হয়তো বা সম্ভব হবে না, সেক্ষেত্রে কয়েকটা মাছ ধরে তার ওজন

0: হিসেব করে কত সংখ্যক মাছ ছেড়েছিলাম
1: সেটা উপরে নির্ভর করেই হয়,
0: তারপর
1: তারপর মাছের ওজনটা, সেটা করা খুব একটা মানে সময়ের প্রয়োজন নেই, সেটা
0: খুব একটা
1: সেটা সম্ভবপর।
0: আচ্ছা, সেটা সম্ভবপর। সত্যি এই যে আপনি বললেন সুষম খাদ্য দেওয়ার ফলে মাছের যে পরিমাণ মানে মাছের যে ওজন সেটা বৃদ্ধি পাবে যদি সঠিকভাবে আমরা খাবারটা প্রদান করতে পারি, আর সেটা কমাস অন্তর অন্তর পরীক্ষা করতে হবে
1: না? এখানে হচ্ছে যখন আমি মৎস্য চাষ করব এবং আমি অবশ্যই সুষম খাদ্য ব্যবহার করব, আমি তো মাছের চারাপোনা গুলি ছাড়লাম অথবা ডিম্পোনা ছাড়লাম, সেই অনুযায়ী আমরা খাদ্য দিলাম। এখন ধরুন কার্প জাতীয় মাছের ক্ষেত্রে সঠিক বৃদ্ধি হতে গেলে এক বছর লাগবে, এক বছর লাগবে। আর জিওল মাছ বা অন্যান্য মাছের ক্ষেত্রে ছ মাস হলেই বিক্রয়যোগ্য হয়ে যাবে যদি আমার খাদ্য সব দিক বিবেচনা করে ভালো থাকে। এখন এখানে আরও একটা ব্যাপার আছে, হচ্ছে কি মাছ তো জলে বাস করছে, জল থেকে মাছ মাছ অক্সিজেন নিচ্ছে, কাজে শুধু খাদ্য দিলে মাছ একদম স্বাস্থ্যবান হয়ে যাবে, সুস্বাস্থ্য হয়ে যাবে তাও না, সেক্ষেত্রে আমাদের জল মাটিটাও পরীক্ষা করতে হবে। মাছের জলাশয়ে বা পুকুরে যদি জল মাটিটা ভালো থাকে, অক্সিজেনটাও স্বাভাবিক থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সব মিলিয়ে মাছের বৃদ্ধি হবে এবং সেক্ষেত্রে উৎপাদনও ভালো হবে, মৎস্যচাষীরা ভালো দাম পাবেন।
0: অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আর হাতে সময় নেই, তাই অনুষ্ঠানটা এখানটায় শেষ করতে হচ্ছে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মাছের স্বাস্থ্য সুরক্ষায় সুষম খাদ্য এই প্রসঙ্গে একটি আলোচনা, আর এই আলোচনায় অংশগ্রহণ করলেন অধ্যাপিকা ডক্টর পম্পা ভট্টাচার্য, মৎস্য মহাবিদ্যালয়, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি শিল্পী অমর পাল।

শুনছিলেন লোকগীতি অমর পালের কণ্ঠে। সেই সাথে আজকে ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাঁসিং খা কাহাম ইয়াফারি তাবুক স্যাংজাগু তিনি নে সানজা চরানি কক বরক পান্দা পুইলাউন খানার জাগানো কক রুবাইনি পান্দা ও বাইথাং বাই সৈজাক ককলব সাউই খানার নাই ফণিলাল দেববর্মা
1: খানাই টংনাই তাকুক তাই বহুক সঙ্গন পইলা উন আনি হামজাকমা ইয়াফর আনি ককলব দেববুমং ইয়াগ তৈতিলক ইয়াক বাইনমানী তৈদামা কথক বসকসে নঙ্গই কথক বাইয়া সাক চালাই হাবা থাঙ্গইব ইয়াগ তৈদামা নাঙ্গ আইসুকনি পহর টেপ সাইয়া পিড়ি তৈখগৈ নংলাইমানে অজাদু আনি তৈতিলক বসুক তৈ কথক নঙ্গই চংবলাই মানে আগি ছিকলা ছিকিলি

বোরা একটুক দুই কঠক দামানি খোলা নন ওয়ানসুগী আংলে তৈনংয়া ইয়াগ তৈটিল তৈমাং ও আনি জাইটির হায়ং কটর টংনওয়ান বখাও জালা নাঙ হাবা থানী দাসা দাবরক সঙ্গলে যতন তৈপারা সাবরক তৈদামা গতৈ ইয়াগ থক মতম সাবতং চিনিবাগৈ খম খম ইয়াকটুক ইয়াগ তৈটিলক তৈয়ৈ ওয়ানসুকনাই চিনি নাংমান খলৈ সাজগনাই অচিনি নংমানী তৈটিলক বসুকচে কথক নঙ্গৈ আকাই পাইয়া কাইনে ককলাবনি বুমং ইয়াপিরি মারি রিংসাওই হিম ইয়াপাই নাইসন ইয়াপাইনি মারি নায় মুসৈ মশক মথনা থাঙ বলং কসরৈ মসন ইয়াকসে ইয়াগ্রা ইয়াপাই সংলায় মথনা মশক খার থাঙৈ তংনাব সাক কাহাম নাঙ বায়া সাক জালাই খাবাকসা নাঙ ককঠাই কক বিটি খলৈ তংনাব কনৈ সাক কাইসা নাঙ বারি করিন খম্বার মতম বাসিকল নকবার নাঙ সামং হুমুনি খরাং নি তালা দগারিমানি তালা বাড়ি কাইমানি খমচাক খুঞ্জুপরা খাজো বরমানি ইয়াকসে ইয়াগারা ইয়াপাই কাসাওই থাঙ্গৈ থাংসগনাই ইয়াপেরি মারি নাঙ হাসক বচলং মুসৈসা হঙ্গ শিকারসা খাজার বু তাবংনি ককলম বুমং নখাও ফেরাং হাসক বচলং খরাং খনাব ফৈরাংনি সাতি হুঙ হায়ং গনাঙ্গৈ ফাটিসাই চিরি খকমা খরাং অওয়াতৈনি লক্তি সাবা নখা হায়াপাং সমসাওই ফাইকা বগারক ফুদুলু দুলু নখা কপুলং চমৈ উরি কবন্তৈ অফৈরাং নং আসক দে হায়ং গনাঙ্গৈ উরি কবনৈ ফনকমান ফাটিসাই মানো নিনি পংমানি বখরাং মাইটুক মাইগুলা খাপাং উদিলা বাহাইকাই টংনা চংবা সালসানি মারি সালসাতং কায়া ফৈরাং ন খাটাংমানি নখাব ফেরাং ককসাওই মাং নতংখা চেঠওয়াং ফাংদে বাইয়ৈ কব ন চুমৈ কবলৈ নখা মাইলাম সাতং কর্ম লালা হায়ং ন ফনুক কালাংখা আংব নরকবাইন তঙ্গ মনৈয়ৈ ওয়ারেক ওয়ারেখাই তাবংনি ককলবনি বুমং টংনা রিংয়া সায়া অকবুকসা তামুনি মাতং হর সাল ছিয়া মুক্তরৈ আসক হরিমাতং যত ওয়ানসুগৈ নাইলা ইয়াগ রাংক্রৈ লাকাই ফান পাইয়া জানা তংফরো সিঞ্জ মাইরবাম কালাইতৈ ইয়াফামুঠালৈ পাকরি সত্তৈ টংনা কাহাম টংয়া গদালৈ মাইরন্দক বুকচা নগ খালচাওই অচিনি জাইতিরক খরাং খানাদি নরক লাকাই ফানপাইয়া গসালাংনাব জরা অরিঙ্গৈ টংদি হর সালসিয়া মুক্তরি লিগলিগ তাবুখাই কিচি কপলা টংকরাক চবা লারিমা সৈজাক কতর লাহারতৈ সাকসাগিয়া বিনিবাগৈ রান সাজাক বেকেরেং বসাক লারিমা সৈজাক বখা রাংজাকনি ককঠাই তাবংনি ককলন বুমং তিয়ারি মাইরাং তিয়ারি মাইরাং তৈয় বাখলাই তৈয় আরাংসে বলাই তৈ খেরেং খেরেং তৈ থত

কুসু লুমখা লুমাব আশুক বারিখা হাইনসে দর দর কলৈছে তংশু হেঙ্কানো আগুন রাই দদর ওয়াঠিলং কামিনী দেমফল অসাইন নাহারৈ ঠিকনা নাই রেখা ঠিকনা নাইমাই আগুল খেন অসাই সাকা নিনি মশাজক বা জাগাবনো নারকনা নাইমা সেবলে কিসি সানি বাকিছে কাটি ফাইছি ও আগুন রাই হানে সাকা খেম বাই যোগ বাই রমনা নাইমানি কিসানি বাকি খেম কাটিখা অকগ্ন খানা খেন আগুন রায়নি বিহিক ওয়ানা জাগমানি তঙই মানলিয়া অসাইন সংখা হে তোমা মতাই বাসা সা দাদা হনে আফ্রুকানো অসাই সাকা তাই তাম নানি কেবাং কান্নাই রক বেলাই রাগটা ইয়াকারনা গসিয়া থমাই রক বনি রগ্ন লগি তৈ যা তাই সে তৈবুক খব যা পুইলানো ভাড়ামা টান্নাই সকাল রগ্ন ওয়াহন বাই মার নাই থমাই রগ্ন পুন বাই বনি রগ্ন তাকুম বাই মার নাই হাইকে কিসা তিনি বিশিং মালদা যোগালি মানো নাদি হাইয়াকে বরফ ফানো লাইটগৈ মানো হনই অসাই আগুন রায় সাকা হেঙ্কানো আগুন রায় বাই বিহিক ধর পুন টক তাকুম ফারো তাই টকটি রক বাহাই মতাইরে লাইখা মতাইরে মানে তাই দিন খাই আগুন রায় বসাজক কিসা লুমানি হাম্মা হাই ইঙ্গি টংখা মেলেরিয়া বা ওয়াশা ওসু কিসা সরাঙ্গই টঙ্গ হাইফানো তাইনি সালখেন হাইন হাই কলৈ ব্রাউই কলম কাসাইছে ফাইক হেঙ্কানো আগুন রায় বিহিক টঙি মানজাগিয়া খাও দুসাইন দাগি ফিরুকা তাই ওয়াইসা দেমফল অসাইন নাহাদি হই তাই ওয়াইসা নাহারলাই যা উখা অসাই ফাইকেন আগুন রাইবাই বিহিক দেমফল অসাইন খুলমুই সঙ্গা দা অসাই মতাইর মানি তাই সাললে কিসা হাম্মা হাইছে ওখ আবুস তাবুকলে হাইন হাই বারি ওইসি টঙ্গুখ তাই তাম খাই নাংন খাদি দা অসাই আফ্রকান অসাই সাকা খল আসা ঠিকানা নাইফেরে নাইন হই ঠিকানা নাইখা ঠিকানা নাইবাই খেন সাকা ওমো বা বেজো আছে ইংখাবলে থমাই রক ওই বনি রক পেঙ্গাখু তাই বাইসা মতাই মার নাই রেবাই ফিরাই হই অসাই সাকা তাই বাইসা পুন টক দা খুম পাইয়ে মতাই রে লাইফিউকা হাই ফানো হামিয়া হামলিয়া আফ্রু কেন দেমফল অসাই সাকা আগুন রাইবাই বিহিগ্ন গানা আসুগ্রে মতাই রেখানো সে ব বক্সি নই রুও অমো বাহাইকে হামনাই ইয়াং হামিয়াব তাইব সাকে তাইব লুমানি বাড়ি বাড়ি সক্ষা মেলেরিয়া বেমার বা বিথি কালাইয়ানি বাকি তাইব বারিখা হেঙ্কেন আগুন রাইবাই বিহিক বখাতি কিয়া দেমফল অসাইন পুইটু সাই মাইয়া ইঙ্গি তাই খরকসা বয়ার কামিনি সেংমাল অসাইন নাহার লাইজাউখা সেংমাল অসাই ফাইখেন ঠিকানা নাই ফাইখা ঠিকানা নাইবাই খেন খামপ্লায় আসক্তই বাঙুরানি রি বুপ্রাউই সাকা আগুন বাই বিহিন সাবই খানা রেখা কই আগুন অমু বা বেজো আসে ইংখাবলে হই আফ্রুখানো আগুন রায় বিহিক গানানো তংমা বা তঙি মালিয়া ওয়ানা জাগৈ অসাইন সঙ্কা তামু ইংখাবা দা অসাই হই আফ্রুখানো সেংমাল অসাই সাকা সকাঙ্গ মতাইরুমানি উল্টা রোজা খাটে হানি বাকিছে ও হামিয়াবা বাসায়া ইঙ্গি টংবলে হেঙ্কানো হাইন হাই পুন টক টাকুম ফারুক তাই টকতৈ টকসারক পাইয়ী মতাইরালাই যাওখা ইয়াং আগুন রানী বসাজক লুমানি হামলিয়া মেলেরিয়ানি লুমতে লুমতে টাইফয়াচে রমই থাংসিউ সাক হামিয়া কেবেল সগৈ থাঙ্কা আফ্রুকানো আগুন রানী বটা পুসরানী বসলা অকরা ফাইয়ী বুখরানি বসাজক নই সাক হামিয়ান হামরানা বাকি সাক হাম নগতলাঙ্গি সাক নাইনি দাগিখা ইয়াং সেংমাল অসাই আগুন রায় বসাজকন সাক হাম নগতলাংনা হনমা খাওয়ই বেলাইন চাজাগিয়া ইংখা অসাই সাকা আগুন রায় মতাই নামমান কোনো দিন ডাক্তার হামরি মানিয়া নসাজকন ডাক্তারনি বিথিচার

শুনছিলেন কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরে কক্সবাজার এবং বাংলা স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। পাঁচ দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভায় কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলছে। আসছি বিস্তারিত খবরে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ফিনল্যান্ড এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীরাও ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবন, সুস্থায়ী উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মত বিনিময় করবেন। বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টেপা বর্তমানে কার্যকর থাকায় এই শীর্ষ সম্মেলনে ভারত ও নর্ডিক অঞ্চলের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, নর্ডিক জোটের দেশগুলোর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় $19 বিলিয়ন। এই শীর্ষ সম্মেলন ভারত ও নর্ডিক দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদী আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টরুন ফ্রোসাদোত্তির, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি ওরপো এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসনের সঙ্গে পৃথক আলোচনায় মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তা ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় 6 গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করছে।
1: 19 মই 2026 की ये तिथि है कि जहां से नक्सल प्रभावित क्षेत्र में संपूर्ण विकास की परिकल्पना को लॉन्च किया जा रहा है। बस्तर के साथ जिले को नक्सलवाद से मुक्त कराने के लिए भारत सरकार के द्वारा यहां पर करीब करीब 200 सुरक्षा कैंप बनाए।
0: শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারগুলিকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গেই যুক্ত করা হবে। এদিকে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় আজ ঘন পোদাহাট জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের সঙ্গে মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। সোনুয়া থানার অন্তর্গত কেদাবীর গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয়। চাইবাসার পুলিশ সুপার অমিত রেণু জানিয়েছেন যে মাওবাদীদের খুঁজে বের করতে এখনও ওই এলাকায় চিরুনি তল্লাশি চলছে, হতাহতের কোনো খবর নেই। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দেশে ব্যবসাকে সহজ করতে এবং এগিয়ে নিয়ে যেতে সরকার ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় আরও গভীর করার আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারতের লক্ষ্য ত্বরান্বিত করতে এই উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। নতুন দিল্লিতে ইন্ডিয়া রিফর্ম শীর্ষ সম্মেলন 2026-এ আজ শ্রী গোয়েল ভাষণ দেন।
2: This very important engagement relating to ease of doing business and reform that is desirable in this next phase so that we can truly accelerate the pace towards Viksit Bharat 2047. A very appropriate theme, very timely, advancing ease of doing business for investment or India's competitiveness truly is essential if we have to integrate our economy with the rest of the world.
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে বলে তিনি জানান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ভারত এবং আফ্রিকার কৌশলগত সম্পর্ক অভিন্ন ইতিহাস, উন্নতি, উদ্ভাবন, নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নতুন দিল্লির মনোহর পারিকার ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে আফ্রিকা ডে 2026 শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল পাবলিক পরিকাঠামোগত ক্ষেত্রে সহযোগিতা, সুস্থায়ী উন্নয়ন এবং আন্তর্জাতিক শাসন পদ্ধতিতে সংস্কার সাধনের মাধ্যমে ভারত আফ্রিকার পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আজ জাতীয় রাজধানী অঞ্চলে 6 লেনের অ্যাক্সেস কন্ট্রোলড DND সোহনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের সভাপতিত্বে চলতি বছর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণ করবেন বলে ক্রেমলিন নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে পুতিনের অন্যতম সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট আগামী 12-13 সেপ্টেম্বর পর্যন্ত এই শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এক বছরেরও কম সময়ের ব্যবধানে ভারতে এটি হবে পুতিনের দ্বিতীয় সফর। এর আগে তিনি 2023 সালের ডিসেম্বরে নতুন দিল্লিতে এসেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সেদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার অর্থমূল্য 12,328 কোটি টাকা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময়ে বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.46%। বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার আধিপত্য বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ইবোলা, আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কাশ্মীর নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আজ তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার ফলতার উন্নয়নের যে উদ্যোগ নিয়েছে তা সার্থক করতেই তাঁর এই সিদ্ধান্ত। জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তাঁর নিজস্ব বলে তৃণমূল কংগ্রেস জানিয়েছে। এদিকে ওই বিধানসভা কেন্দ্রে আগামী বৃহস্পতিবার 21 মে পুনর্নির্বাচনের জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যা 6টায় শেষ হয়েছে। শুরু হয়েছে সাইলেন্স পিরিয়ড। আজ বিজেপি প্রার্থীর হয়ে প্রচার সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত পাগল হয়ে যাওয়া কুকুরদের বাঁচিয়ে রাখা আবশ্যক নয় বলে কোর্ট জানিয়েছে। জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে শীর্ষ আদালত উল্লেখ করেছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে দেশে পথ কুকুরদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 131 জনের মৃত্যু হয়েছে বলে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা জানান, আক্রান্ত অঞ্চলে 513 জনকে ইবোলা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আজ তীব্র গরম এবং তাপপ্রবাহের কমলো সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, রাজস্থান সহ আরও বিভিন্ন জায়গায় আগামী দুদিন এই তাপপ্রবাহ চলবে। সেলিমা টেটে আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় হকি দলের নেতৃত্ব হকি দল ঘোষণা করা হয়েছে। 22 সদস্যের এই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। 4 ম্যাচের এই সিরিজ পার্থে 26-30 মে অনুষ্ঠিত হবে। জয়পুরের সাবাই মানসিং স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএলের ম্যাচে রাজস্থান রয়্যালস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। রাজস্থান টসে জিতে লখনৌকে ব্যাট করতে পাঠিয়েছে। লখনৌ শেষ পাওয়া খবরে 2 ওভার 5 বলে বিনা উইকেটে 37 রান করেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নরওয়ের অসলোতে তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। 5 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আজই ইতালি পৌঁছবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী 5 বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বাণী দেববর্মা তিনি কক্তমা বুবাক রকংখা ভারত নর্দিক কুচুক বেরেমনি কুথুম লাইমুং তিনি নরওয়েনি রাজাখর অসলো চেংজাক্ষা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি সালনি চিংফেরাং আচারি মুংতাই সামুঙ্গফ নাংনাও লুকু রগ্নতাইব কবাং খাবা সরনা নাহারে গরংজাক নাইখংনি অফিস

रोकन कॉक बीती रखा हास्ते हाफंग हास्ते गनांगई बेबागई खुंसारा आंगनवाड़ी केंद्रनो इंग्लिश मीडियम स्लाइना सामू चेंखा जनजाति हामक्राइ नायखुंग जनजाति रोगनी बेबाग ककशील चामू खनाना तई जंगजालिया का ग्रनाओ सिंगल विंडो सिस्टम चलखलाई जाखा हनी शाखा जनजाति हामक्राइ मंत्री विकास देवबर्मा ताबुक ककतमा शुक्रबई ভারত নর্দিক কুচুক বেরামনি কুথুম লাইমুং তিনি নরওয়ে নি রাজা খর অসলু ও চেংজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী নরওয়ে সুইডেন আইসল্যান্ড ডেনমার্ক টাই ফিনল্যান্ড নি মন্ত্রীবক্রক রোগবাই অসলু সিটি হল কুথুম লাইমা ও মানজাখা কুথুম লাইমা ও তাং শেপ হামক্রাই ডিজিটালাইজেশন ন খবই জুদা জুদা নাংকুকমা বাবাইনতি ককলাম সালাই জাখা নৈসাই নৈচিবা বিসিনি অক্টোবর টালনি সিমি সামুঙ্গফ নাংজাক ট্রেড এন্ড ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নি শেপ বাই অ কুথুম লাইমুং তাই বকা হামকুক বানিয়া তাই রাংবক সিনমা হালকন হামক্রাই খাইনা চাইতক জাগানো অ কুথুম লাইমুং ভারত বাই নর্ডিক আমচায় দাল বিদাল চুবা মুঙ্গ ফুয়ার না অতাইব চুবাওয়ানো কুথুম লাইমা নিশাকাং মন্ত্রীবক্রক মোদি আইসল্যান্ড ফিনল্যান্ড তাই ডেনমার্ক নি মন্ত্রীবক্রক বাই বখাক নৈনি ককলাম সালাইখা কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং তিনি ভিয়েতনাম নি রাষ্ট্রবক্রক টু লাম বাই মালাইখা কনৈ হাকতর্ন বরক নি নাইমথাং চুবামুং থিনাঙ্গ তাইবকরা খালাইনানতুই ককলাম সালাইখা হদালাম কাশুমুং মন্ত্রী শাখা অচুবামুং কনৈ হাকতর্নি বিশিং হালক কাহাম খালায়ান আবনকারীব নাইমথাং কনৈ হাকতর্নি চুবা লাইমুং তাই কনৈ হাকতর্নি হালকন তাইবকরা খালায়ান কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং হেনিয়ে ভিয়েতনামনি কাশুমুং মন্ত্রী জেনারেল ফান ভেনজিয়াং বাইব বখাক নৈনি ককলাম সালাইমাও আচুখা কনৈ হাকতর্ন ভারত তাই ভিয়েতনামনি বিশিং নাইমথাং মানজাকমুং তৈবম নাইমথাং স্নামখর নাইমথাং নখবই জুদা জুদা নাংকুংমা বাবাইন তুই ককলাম সালাইখা বাংলাদেশ নি স্ট্যাটিস্টিক ব্যুরো নি পাইথাগ ককথুমন রুগী মার্কিন কথাজাক রাষ্ট্রন কিচা ফেরলাইমুং বাই বাংলাদেশ নি উল্লেখতর বানিয়া মানজাকমুং অঙ্গে বাচাখা ভারত থাংনাই ফেব্রুয়ারি তাল বাংলাদেশ বেবাগী বানিয়াও রাও চার দশমিক ব্রী স্নি রাংমারিন রুগী খক সারা নৈচি থাম দশমিক নৈ চার বিলিয়ন রাং ভারত বাই পাইলাইখা আরো কথাজাক রাষ্ট্র বাই শেয়ার তংমানি রাও চার দশমিক ব্রী দক ফিয়া রাও নৈচি সানি গবাং শেয়ার বাই যত কুচুগ বানিয়াও মানজাক মুঙ্গ তঙ্গ চীন মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি শালনি চিং ফেরাং আচারি মুংতাই সামুঙ্গ ফনাংনাও লুকু রগ্ন তাইব গবাং খাবা সরনা নাহারে ক্রংজাক নাইখুংনি অফিসার রগ্ন কক বিতি রেখা তিনি টিআইএফটি নি কনফারেন্স হল আগরতলা পৌর নাইখ্রাইন খবুই জুদা জুদা আউলি আমচায় চিং ফেরাং তাই তৈ শাখাম রায়দা নাইখুংনি ককলাম সালাইমা পান্ডা মন্ত্রী অক্রা ও কক্ন শাখা মন্ত্রী অক্রা জুদা জুদা তাংবতাংনি সামুং কাহামকে তাংনাও তাই জরা পাইরনা দাগিমং রেখা আবনকারী রায়দা করি সামুং অংমা আমচাই রগ্ন সাউই সোলার হাইমাস্ট আচুগ্রনা কক বিতিব রেখা পান্ডা চিংফেরাং নাইখুংনি আদং শাখা আগরতলা আউলি হাতলাতেই চিংফেরাংনি লাইন বনা তাই আবোবাই গদালজাক স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন নামনাও তাবুকনি বিশিং সামুং চেংজাখা আপুনি বাগৈ রাং বাইমা রমজাখা খক সা সাই বারা রোজাক রাং আগরতলা পুর নাইখ্রাই আমচায় কাইসারা সাই নৈচি সাই তাই মোহনপুর পুর পরিষদ আমচায় কাই থামচি সাই স্মার্ট মিটার আচুগ্রমা সামুং অঙ্গৈ দঙ্গ পিএম সূর্যগড় মুফত বিজলি যোজনাও তৈ চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ শাখা আউলি আমচায় কাইনৈ সাইচার রা ব্রৈচি বা সোলার ইউনিট আচুগ্রজাখা পান্ডব মানজাখা সচিবকরা জে কে সিনহা তাঁকরা অভিষেক সিং আকশং ত্রিপুরা রঙ্গজার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক কুচুক মাধ্যমিক তাই মাদ্রাসা আমজকমুংনি অংখারিনি কাংলাই তাই সার্টিফিকেট খনা রোজাগানো তিনি রঙ্গজার নাইমথানি তাংরা ডক্টর জয়দীপ ভট্টাচার্য অককতমা রেখা আবনকারী মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজকমুংনি কক ফিরক মুংবলাই রিভিউ খ্লাইরনা বাগী কুবুন কয় মুংবলাই নাইমথানি ওয়েবসাইট www.tbac.tripuragov.in ও মানথগানো হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গী বেবাগী খুংসারা আঙ্গনওয়ারী কেন্দ্রন ইংলিশ মিডিয়াম স্লাইনা সামুং চেংখা আপনি বখাগ তিনি উনকুটি হাংঘর খুংচি আঙ্গনওয়ারী কেন্দ্রন ইংলিশ মিডিয়াম সেলাই যাক্ষা আবন রগী তিনি কয়লা শহর সার্কিট হাউস সংসাজাক ভ্রমুং সামুং বতাংন চেঙ্গিরেখা পুর পরিষদনি চেয়ারপার্সন চপলা রানী দেবরাই পান্ডা উনকুটি হাংঘর নাইকলফাং মেঘা জৈন শাখা বিশিদক উমরজরাজ রায় রকনি রঙ্গ হামক্রাই তুবনানো নাহারৈ তাই থিনাং কাহাম সংসাইতি সানানো নাহারৈ অচেতন নাহার জাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়।

আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমাক আপডেট মান্না বাগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন ইয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ অ্যালার্টস ইউটিউব নাইডি নিউজ অন AIR অফিসিয়াল আবনক আরিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক তোমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো জনজাতি হামক্রাই নাই খুঙ্গ জনজাতি রগনি বেবাক কক শিল চামুংখানা তাই জংজালিয়াকা গ্রনাও সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাকা হানি শাখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহানি দাগি মুগ্রগী সিঙ্গেল উইন্ডো সিস্টেম চল খাই জাখা তিনি আগরতলা সুপারি বাগাননি দশরথ দেব মুকুমু হল বসংতাই হায়ুং বেরামনি থঙ্গ কাহাম্মান মারি মান্নাই জনজাতি থংনাই রগ্ন বরমিয়া ফার্মা পান্ডাব মকগ্ন শাখা বতাইব শাখা হাস্তেও তাবু খুঁচিনে একলব্য রংনক তঙ্গ তাইব খুংদক একলব্য রংনক দায়িত্ব চল খাই জাগানো তাইব খুঁচি একলব্য রংনক স্নামনাও হাস্তে হাফাংনি বেখাকি কেন্দ্র হাফাংনি থানী ককচাপ রহর জাখা ট্রাইবেল রিসার্চ এন্ড কালচারেল প্রোগ্রাম বাই সংসাজাক তিনি পান্ডাও থংনি বাবায় বসং বেরাম খরক ব্রৈচি চুকুন তাই হায়ুং বেরাম খরক ব্রৈচি স্নিন বরম ইয়াফার জাখা সুপ্রিম কোর্ট তিনি লামানি সৈ রকন তুই সকাংনি দাগি মুগ্ন রসাই নাহারনা কয় মুগ্ন কারই রেখা দরবার নক সাকলাইখা টিকা রমায়াগুলো রম্মা সৈ রকন তাইসা লুকুতংমা আমচায় ফিয়গে মানগ্লাক বরকন তনিমা থায়ন মা তনি নাই দরবারফাং বিক্রমনাথনি বেঞ্চ ছাকা অ দাগি মুঙ্গ সামুঙ্গ ফ্লাংজা গিয়া খাই করংজাক হাফাংনি অফিসার রকন কেবেঙ্গি দরবার নকনি দাগি মুংমানিয়া অংমাতাই কড়াগিয়াপ্রি নাহারজাক নাই হাস্তে তাই কেন্দ্রমাই নাইকলজাক আমচাই রকন এনিমেল বার্ড কন্ট্রোল কেন্দ্র স্নাম তিসানা রেবিসকা সুমুং টিকা সেব্রনা তাই নাংমানি জরা কিরিমা সিংসা সুই রকন তুই কেরংনি নাংমাইয়াপ্রি নাহারনানো তুই ব দাগি মুং রাজাখা গুমটি হাংঘর সাকাম নগ তাবুকনি কটাল সাকাম সেবসাপনি বখাকঙ্গি ইন্টিগ্রেটেড কাউন্সেলিং এন্ড টেস্টিং সেন্টার DSRC তাই FIART সেন্টার তিনি চেং রাজাক্ষা ও সেন্টারনি বিশিংতুই HIV রুগজাক আম চকমুং দাগিমুং তাই সাকনাই মুংনি সেবসাপ ইয়াফার জাগানো হাংকর নাইকল ফাং রিঙ্কু লাঠের সাকা ও সেন্টার ফিয়কজাকমানি ছয় নাহারমুং অংখা HIV মানজাক বেমারি রগ্ন নাংমানি বিথি মানথগ্রনানি তাই চয়াতুই খে সাকনাই জাগনা সেব্রনানি সালথাং ত্রিপুরা হাংঘরনি ইট ভাটা নিবুবাগ্রা তাই সামুং তাংনাই রগ্ন হজাকমুং বাংরানা নাহারই তিনি আগরতলা তাংনগ কগলাম সালাইমা সংসাজাক্ষা আরো হাস্তে তাংনাই খুংনি কথাজা কমিশনার বিনয়ভূষণ দাস শাখা ইট ভাটাও চরাই রগ্ন সামুং তাংরামা মথাগনা নাংনাই BC চিচার উমর কাশগিয়া চরাই রগ্ন সামুং তাংরেখে সুপ্রিম কোর্ট নি দাগি মুংন রগই ইট ভাটা নিবুবাগ্রান কেবেঙ্গি FIR খলাইনানো খবুই জুদা জুদা বাবাইন তুই কগলাম সালাই জাখা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা সালমারি ককবিতি ককতি শালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতর তাই বুইহা কতরনি লুকু রকবাই কগলাম সালায়ানো অব অঙ্গিমানো মন কি বাতনি ফিল সারা থামচিব্রি বেরামনি পান্ডা মন্ত্রী বক্রক লুকু রগ্ন বরকনি ওয়ান সুকমা খাকামা কক মন কি বাত সাহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো অ্যাপস লুকু রগ্নি ওয়ান সুকমুং রগ্ন রহরি মানানো টোল ফ্রি নাম্বার 1800117800 ও নাম্বার কল খাই দি হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুমুং রংন রেকর্ড খাই মানানো আবনকারী ব 1922 নাম্বার মিস কল রুই জেলিং মানানো আবতুইব SMS খাই মানবায়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সাল নৈচিচুকু জরা ফিয়কজাক তঙানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রি রংনি ক্রিকেট বাতাই লাইমাও তিনি কাইব্রী থংমুং অংখা নরসিংগরনি TIT থংখলাও সংজাজাক থংলাইমাও প্রগতি প্লে সেন্টার রান চার্চিনি বাই রয়্যাল কোচিং সেন্টার নরসিংগরনি PTA থংখলাও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার উইকেট কাইচার বাই মোচাক ক্লাব ন MBB স্টেডিয়ামও এগিয়ে চল সংঘ উইকেট কাইচি বাই ইউনাইটেড VST ন তাই মোহনপুরনি তালতলা থংখলাও বিদ্যাসাগর কোচিং সেন্টার রান সারা বাচি ব্রি বাই স্ফুলিঙ্গ ক্লাব ন মেচেন খা ভারতনি নবার তিবার নাইখুং ত্রিপুরা ন খবুই মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ ও তালনি বুসকাং নৈ চিনৈনি সিমি নৈচিবা সালমারি জরা বুংখর খরকে ওয়াতি ওয়াইমানো হনৈ হজাকমুং রেখা বুসকাং নৈচিদক সালমারি ও কেরলম ওয়াতি হাবানো বুসকাং দাম নৈচিব্রিয় হাস্তিনি কিচাসুক হাংকর ফেরাঙ্কগে ওয়াতি ওয়াইমানো খনা সালনি সাকানি তুংমারি 35 ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চংমারি 25 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙানো তিনি সালনি শাকানি তুংমারি তংমানি থামচিবা 0.2

ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নৈজিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস পাইথাগ ককতুমা বুবাগ্রক তাই সাপরি ফিওয়া ভারত নর্দি কুচুক বেরেমনি কুথুম লাইমাওয়া তিনি নরওয়েনি রাজাকর অসলু ও চেংজাক্ষা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা আউলি শালনি চিংফেরাং আচাইরি মুং তাই সামুঙ্গক নাংনা ও লুকু রগ্ন তাইব কবাং খাবা সারনা নাহারে করঙ্গজাক নাইখুংনি অফিসার রগ্ন কক বিতি রেখা হাস্তে হাফাং হাস্তে গনাঙ্গই বেবাগৈ খুং সারা আঙ্গনওয়ারি কেন্দ্র ন ইংলিশ মিডিয়াম ও স্লাইনা সামুং চেংখা জনজাতি হামক্রে নাইখুঙ্গ জনজাতি রগ্নি বেবাক কক শিল চামুং খানা তাই জং

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিয়েছেন। আজ TIFT-র কনফারেন্স হলে আগরতলা পুর নিগম সহ বিভিন্ন শহর এলাকার বিদ্যুৎ এবং পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের এক পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দেন। সভায় তিনি বিভিন্ন প্রকল্পের কাজ গুণগত মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে শেষ করতে নির্দেশ দেন। তাছাড়া অসামাজিক কাজের চেষ্টা হয় শহরাঞ্চলে এরকম স্থানগুলিকে চিহ্নিত করে সোলার হাইমাস্ট বসানোর জন্য তিনি সভায় পরামর্শ দেন। সভায় বিদ্যুৎ নিগমের প্রতিনিধি জানান, আগরতলা শহরের মাটির নিচে বিদ্যুৎ পরিবাহী লাইন পাতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট স্মার্ট গ্রিড কন্ট্রোল সেন্টার সাবস্টেশন স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে 1,500 কোটি টাকা। আগরতলা পুর নিগম এলাকায় 1,20,000 এবং মোহনপুর পৌর পরিষদ এলাকায় 30,000 স্মার্ট মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে এই কাজের প্রায় 70% সম্পন্ন হয়েছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে বলতে গিয়ে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানান, এই প্রকল্পে এখনও পর্যন্ত শহর এলাকাগুলিতে 2,845টি সোলার ইউনিট বসানো হয়েছে। ভর্তুকি দেওয়া হয়েছে 5,361 কোটি টাকা। রাজ্যের বিভিন্ন শহর এলাকায় প্রায় 1,50,000 বাড়িতে এই প্রকল্পে সোলার প্যানেল লাগানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে বিদ্যুৎমন্ত্রী জানান। উপস্থিত ছিলেন মুখ্য সচিব JK সিনহা, সচিব অভিষেক সিং প্রমুখ। 100 দিনের টিবি মুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে টিবি রোগ প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে গান্ধীগ্রাম হাসপাতালের অধীন আজ লক্ষ্মীলুঙ্গা চা বাগানে এক বিশেষ চায় পে চর্চা ও আয়ুষ্মান আরোগ্য শিবিরের আয়োজন করা হয়। হরিন্দ্রনগর সিনিয়র বেসিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই যৌথ স্বাস্থ্য ও জনসচেতনতামূলক কর্মসূচিতে চা বাগান এলাকার চা শ্রমিক, তাঁদের পরিবার এবং স্থানীয় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল টিবি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, সময় মতো চিকিৎসা গ্রহণে উৎসাহ প্রদান এবং প্রত্যন্ত চা বাগান এলাকার মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া। উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিনহা, উত্তর লক্ষ্মীলুঙ্গা গ্রাম প্রধান মৌসুমী দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম মিশন অধিকর্তা ডাক্তার নূপুর দেববর্মা, পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শঙ্কর চক্রবর্তী প্রমুখ। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে 9টি জেলার মোট 10টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করা হচ্ছে। এই লক্ষ্যে আজ কৈলাসহর সার্কিট হাউসে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়। অনুষ্ঠানে 9টি জেলার জেলাশাসক মেঘা জৈন বলেন, 6 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের সর্বাঙ্গীন বিকাশের জন্য ও সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্যই এই উদ্যোগ। সুপ্রিম কোর্ট আজ পথ কুকুর সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, টিকাকরণ বা বন্ধাকরণের পর ধরা কুকুরদের জনস্থানে ছাড়া যাবে না, তাদের আশ্রয় কেন্দ্রেই রাখতে হবে। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানিয়েছে যে এই নির্দেশ কার্যকর না করলে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননা ও বিভাগীয় কড়া ব্যবস্থা নেবে।

হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এনিমেল বার্থ কন্ট্রোল কেন্দ্র গড়ে তোলার জন্য এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রয়োজনে বিপদজনক কুকুরের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি বিক্রমনাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ দেশজুড়ে ক্রমবর্ধমান পথ কুকুরের সংখ্যা মোকাবেলার লক্ষ্যে একাধিক নির্দেশনা জারি করেছে। বেঞ্চ বলেছে যে যেসব এলাকায় পথ কুকুরের সংখ্যা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে এবং যেখানে বারবার কুকুরের আক্রমণ বা কামড় হামলা জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেখানে পুর কর্তৃপক্ষ প্রাণী হত্যার আশ্রয় নিতে পারে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষার মার্কশিট এবং শংসাপত্র আগামীকাল দেওয়া হবে। আজ মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য এই খবর জানিয়েছেন। তিনি জানান, পর্ষদ অফিস থেকে মার্কশিট দেওয়া হবে। তাছাড়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র রিভিউর জন্য আলাদা আবেদনপত্র পর্ষদের ওয়েবসাইট www.tbac.tripura.gov.in এ পাওয়া যাবে। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের 47তম প্রতিষ্ঠা দিবস আজ আগরতলার মেলার মাঠে উদযাপন করা হয়। এই উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। নরওয়ের রাজধানী অশ্লোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, ডেনমার্ক এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীদের সঙ্গে অশ্লো সিটি হলে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে প্রযুক্তি ও উদ্ভাবন, দীর্ঘস্থায়ী উন্নয়ন, নবীকরণযোগ্য শক্তি এবং ডিজিটালাইজেশনের এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী মোদী জানিয়েছেন, নতুন এই বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত নর্ডিক দেশগুলির মধ্যে এক স্বর্ণযুগের সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠল ভারত। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অর্থের নিরিখে 123.28 বিলিয়ন টাকা ভারতের সাথে সম্পন্ন হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের শেয়ার ছিল 8.46% অর্থের নিরিখে 123.17 বিলিয়ন টাকা। তবে 21%-এরও বেশি শেয়ার নিয়ে শীর্ষ বাণিজ্য অংশীদারের স্থানটি ধরে রেখেছে চীন। মূলত ভৌগোলিক নৈকট্য ও কম পরিবহন খরচের সুবাদে ভারত থেকে চাল, পেঁয়াজ, চিনি, তুলা ও শিল্প কাঁচামালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য মূলত তৈরি পোশাক রপ্তানি এবং এলপিজি ও কৃষি পণ্য আমদানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, যা দেশের রপ্তানি খাতের সীমিত বহুমুখীকরণ এবং তৈরি পোশাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতাকে পুনরায় স্পষ্ট করে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতি কল্যাণ দপ্তরের জনজাতিদের যাবতীয় অভাব অভিযোগ শুনতে এবং সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নির্দেশে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। আজ আগরতলার সুপারিবাগানস্থিত দশরথদেব স্মৃতি হলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্রীড়াক্ষেত্রে সফল জনজাতি ছেলেমেয়েদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জনজাতি কল্যাণমন্ত্রী আরও জানান, রাজ্যে বর্তমানে 12টি একলব্য আবাসিক বিদ্যালয় রয়েছে। আরও 6টি একলব্য বিদ্যালয় শীঘ্রই চালু করা হবে। আরও 10টি একলব্য বিদ্যালয় স্থাপন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল প্রোগ্রাম আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রে জাতীয় স্তরে 49 জন এবং আন্তর্জাতিক স্তরে 47 জন সফল জনজাতি

0: সাংস্কৃতিক ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। গোমতী জেলা হাসপাতালে আধুনিক স্বাস্থ্য পরিষেবার অঙ্গ হিসেবে আজ চালু হয়েছে ইন্টিগ্রেটেড কাউন্সিল অ্যান্ড টেস্টিং সেন্টার DSRC ও FIART সেন্টার। এই কেন্দ্রের মাধ্যমে HIV সংক্রান্ত পরীক্ষা, পরামর্শ এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। জেলাশাসক রিঙ্কু লাথের জানান, এই সেন্টার উদ্বোধনের মূল উদ্দেশ্য হল HIV আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিশ্চিত করা এবং তাদের নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা ব্যবস্থা করা। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ চারটি খেলা হয়। নরসিংগড়ের TIT মাঠে অনুষ্ঠিত খেলায় প্রগতি প্লে সেন্টার 82 রানে রয়্্যাল কোচিং সেন্টারকে, নরসিংগড়ের PTA মাঠে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার 8 উইকেটে মৌচাক ক্লাবকে, MBB স্টেডিয়ামে এগিয়ে চলে সংঘ 10 উইকেটে ইউনাইটেড BSTK এবং মোহনপুরের তালতোলা মাঠে বিদ্যাসাগর কোচিং সেন্টার 154 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে পরাজিত করে। ভারতীয় আবহাওয়া বিভাগ ত্রিপুরা সহ মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে আগামী 22 মে থেকে 25 মে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে দক্ষিণ পূর্ব আরব সাগর, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলা শহরে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্য জনগণকে আরও বেশি করে উৎসাহিত করতে পরামর্শ দিয়েছেন। রাজ্য সরকার সারা রাজ্যে মোট 100টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ইংরেজি মাধ্যমে রূপান্তরের প্রক্রিয়া শুরু করেছে। নরওয়ের রাজধানী অসলোতে আজ ভারত নর্ডিক তৃতীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, জনজাতিদের অভাব অভিযোগ শুনতে ও সমস্যা নিরসনে সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করা হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা এবং FM অজন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন।
2: ওয়ার্ক ফ্রম হোম, হাই স্যালারি, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
3: অন্য ফাঁদে।
4: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI কথা বলে।
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব প্রমেহ রোগ প্রতিরোধে আয়ুর্বেদের গুরুত্ব নিয়ে। এ প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুপ্রতিম বীর, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
6: নমস্কার।
1: প্রথমে আপনার কাছে যেটা জানবো, যে শ্রোতাবন্ধুদের হয়তো বা এই প্রমেহ শব্দটা শুনে সঠিক ধারণা হচ্ছে না, এই সম্পর্কে যদি বলেন।
6: প্রমেহ এখানে ইন্ডিকেট করছে একটা অতি পুষ্টিজনিত ডিসঅর্ডার। মানে আমরা যে এখন যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো এখন খুব কমন হচ্ছে না, লাইফস্টাইল ডিসঅর্ডার মানে আমরা আমাদের আর্থসামাজিক অবস্থার উন্নতির সাথে সাথে এখন আমাদের কাছে যেরকম অপশনগুলো এসে গেছে না, খাওয়ার দাওয়ার জীবনযাত্রার ক্ষেত্রে, ওই অপশনগুলো এখন আমরা অতিরিক্ত সুখের দিকে, অতি তৃপ্তির দিকে এগোচ্ছি। মানে এখন আমরা অ্যাফোর্ড করতে পারছি হোয়াট এভার ইউ ওয়ান্ট। মানে এই এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে আয়ুর্বেদে যদি বলা হয় এগুলোকে সন্তর্পণীয় ব্যাধি বলা হয়। এই যে প্রমেহ, প্রমেহ ইজ এ স্পেকট্রাম অফ, এখন যদি আপনি বলেন সহজ কথা বলতে, ডায়াবেটিস স্পেকট্রাম অফ ডিজিজ। এবার ডায়াবেটিস তো হঠাৎ করে একদিন হয়ে যাচ্ছে না, অনেক দিন ধরে হতে হতে হতে হতে যখন আপনি কোনো কিছুই কারেকশন করছেন না, তখন একটা স্থায়ী রূপ নিয়ে নিচ্ছে, যেটাকে বলা হচ্ছে সহজভাবে সাধ্য হচ্ছে না। তো এই জিনিসগুলো কি করে হচ্ছে, এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই এই লাইফস্টাইল ডিসঅর্ডারগুলোকে, এই যে প্রমেহ স্পেকট্রাম অফ ডিজিজ বা ডায়াবেটিক স্পেকট্রাম অফ ডিজিজগুলোকে সন্তর্পণীয় ব্যাধি বলা হয় আয়ুর্বেদে। এবার একটু সহজভাবে বললে, যে আমরা আমাদের জীবনযাত্রার মধ্যে যখন সবসময় অতি সন্তুষ্টির দিকে এগোই, খাওয়ার দাওয়ার চলা ফেরায় মানে ভাল লাগে না, মাছ মাংস তেল ঘি মানে মিষ্টি সবকিছু খেতে একটা তৃপ্তি হয় না, যে মিষ্টির দোকানে গিয়ে বেশি

0: একটা রাবড়ি, 1 প্লেট রাবড়ি খেলেন বা একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন, মানে এই যে যে মিষ্টি, গুরু, স্নিগ্ধ, এই যে কোয়ালিটিগুলো, এই জিনিসগুলো একাধারে নিচ্ছেন কিসের জন্য? টু গেট মোর স্যাটাইটি, মোর তৃপ্তি। সিমিলারলি এবার পরিশ্রম করতে তো পরিশ্রম হয়, এবার আপনার চেষ্টা বিদ্বেষ, এবার আশ্য সুখ, মানে এবার বসে বসে সময় কাটাচ্ছেন, এখন মোবাইল চলে এসছে, এবার শুয়ে শুয়েও মোবাইল দেখছেন, বসে বসে মোবাইল, অফিসেও আমরা বসে বসে কাজ করছি, মানে আমাদের কায়িক শ্রম মানে আমাদের একদমই কমে যাচ্ছে। তাহলে ভাবুন, আপনি একদিকে তৃপ্তি করে খাচ্ছেনও, এবার তৃপ্তি করে সময়ও কাটাচ্ছেন, মানে কোনো শ্রম নিচ্ছেন না। এবার এর এফেক্ট হিসেবে কি হচ্ছে, বডির মধ্যে ওভার নারিশমেন্ট চলে আসছে, বডি ডাজন্ট রিকোয়ার দিস মাচ নারিশমেন্ট, এতটা পুষ্টি বা এতটা আদরের, স্নেহের দরকার হয় না। আদরে আদরে যেমন সন্তান বাদর হয়ে যায়, তেমনি শরীরের মধ্যেও যখন যদি শুধু আপনি অক্লান্ত ভাবে শুধু তৃপ্তিকারক কাজ করে যাচ্ছেন, মানে সব দিকে, পুষ্টির দিক দিয়ে, আবার চালচলনের দিক দিয়ে, তখন শরীরের মধ্যে কিছু মানে অক্ষমতার সৃষ্টি হয়ে যায়,
1: ব্যাধি,
0: মানে এটা পরের দিকে আসছে। বডির মধ্যে ক্লেদ তৈরি হয়, মানে স্নেহ ভাব আপনি ওরকম নিচ্ছেন, তো শরীরের মধ্যে ফ্যাটের অ্যাকুমুলেশন বেড়ে যাচ্ছে। এবার দেখবেন আপনি প্রতি 10 জন লোকের মধ্যে যদি আপনি আল্ট্রাসোনোগ্রাফি করেন, এখন খুব দেখবেন, বলছে আমার না ফ্যাটি লিভার আছে,
1: ফ্যাটি লিভার আছে, এবার কিন্তু খুব শোনা যায়,
0: প্রচুর দেখবেন, মানে মানে কোনো বয়স নেই কিন্তু এর, এই অ্যালকোহল খায় কি খায় না, মাছ মাংস খায় কি খায় না, ছোট বাচ্চাদের হচ্ছে, এই যে অতি তৃপ্ততা, নারিশমেন্ট, ওভার নারিশমেন্ট, চেষ্টা বিদ্বেষ, কোনো পরিশ্রমের কোনো কাজ নেই, কায়িক শ্রম নেই। কারণ আগে টিভিটা চালাতেও গিয়ে উঠতে হতো, চ্যানেল চেঞ্জ করতে হতো, এখন আপনি ঘরে বসে রিমোটেই করছেন, ফ্যানের সুইচটাও এখন আপনি রিমোটে করছেন, এসি চলে এসছে, বাইরের টেম্পারেচার আপনার ঘাম হচ্ছে না, এবার এসিটাও আপনি উঠে গিয়ে চালাচ্ছেন না, চাদরের তলা থেকে রিমোট, মানে ইন এভরি ওয়ে ইউ আর স্যাটিসফাইং ইউর ডিজায়ার্স, খাবার দাবারের দিক দিয়েও, জীবন ধারণের দিক দিয়েও। তবে এই জিনিসগুলো করার ফলে দীর্ঘদিন ধরে যখন আপনি এই জিনিসগুলোই একতরফাভাবে করতে থাকবেন, তখন শরীরের মধ্যে কিছু চেঞ্জ হয়, এবং এই চেঞ্জের ফলে কিছু কিছু রোগ ব্যাধি হয়। এবার ধরুন এই রোগগুলো, আমি যেই সিস্টেমগুলোর কথা এখন আপনাকে বলবো, এই জিনিসগুলো আপনি ধরবেন প্রত্যেক ঘরে ঘরেই পাবেন, ডায়াবেটিস, মানে মানে প্রমেহ স্পেকট্রাম যদি ধরি, ডায়াবেটিস রয়েছে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন রয়েছে, স্কিন ডিজিজ রয়েছে, তারপর ধরুন আপনার গ্যাস, মানে এই যে বদহজম, মানে হাইপার টেনশন,
1: এটা তো প্রত্যেক ঘরে আছে।
0: আমি বলে দিচ্ছি, আমি মানে লম্বাই দীর্ঘায়িত করবো না এগুলো। এবার ধরুন লিপিডিমিয়া, মানে কোলেস্টেরল বেশি রক্তে, ফ্যাটি লিভার রয়েছে, বদহজমের সমস্যা, সকালবেলা ঘুম থেকে উঠলে শরীর ভারী ভারী ভাগটা, মানে স্টিফনেস আর জয়েন্ট পেন। এখন বয়সের তো কোনো, মানে আগে কি হতো, দাদু দিদা বা 60 ঊর্ধ্ব লোকেদের এই আর্থ্রাইটিক পেনের প্রবলেম হতো, এখন আপনি দেখবেন কলেজ পড়ুয়া বলুন, ইয়ং প্রফেশনাল বলুন,
1: মানে
0: সব কম বয়স থেকেই সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, এদের কিন্তু জয়েন্টের কোনো ইস্যু নেই। তারপর ধরুন আপনি IVDP, মানে দেখবেন কোমরে আমার না ডিস্কটা ফাঁক হয়ে গেছে, আমরা প্রচুর রোগী পাই এরকম, কোনো বয়সের কোনো ঠিক ঠিকানা, ক্লাস 12 ছেলেও আছে, 22 বছরেরও আছে, 32 বছরেরও আছে, 45 বছরেরও আছে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর শরীর হওয়ার কথা না, না এগুলো, মানে ধরুন যে আপনি উনি বেশি পরিশ্রম করছিলেন, হঠাৎ করে কোমরে একদিন কিচ লেগে গেল, ব্যথা হয়ে গেল, হয়তো ওজন নেওয়ার জন্য। আচ্ছা তাহলে ভাবুন তো, এই যে আমাদের গোলবাজারে বা মহারাজগঞ্জের বাজারের মধ্যে যে লোকগুলো এত মোটা বড় বড় 50 কিলো 60 কিলোর বস্তা মাথায় নিয়ে লোডিং আনলোডিং করছে, ওদের ক্ষেত্রে কেন হচ্ছে না? এবার এই ডিফারেন্স হচ্ছে আমার আপনার সঙ্গে, ওই যে কায়িক শ্রমে যারা ব্যস্ত ওদের সঙ্গে ডিফারেন্স হচ্ছে, আমরা শুধু একতরফা নারিশমেন্ট নিয়েই যাচ্ছি,
1: সেটা খরচা হচ্ছে,
0: এক্স্যাক্টলি, শরীরকে ওটার থেকে মুক্তির উপায় দিচ্ছে না। আর ওদের ক্ষেত্রে কি হচ্ছে, ওরা যতটা না খাচ্ছে তার সমান সমান পরিমাণ কায়িক শ্রমও দিচ্ছে, তাহলে ওটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবার যে কোনো জায়গাতে ব্যালেন্স, আপনার সাম্যতে থাকা মানেই সুস্থতা সব জায়গাতেই। এবার এই জিনিসগুলো যদি যত্ন না নেওয়া হয়, তখন আপনি কি হবে বলুন তো, আপনার ঘরে আপনি একটা অসুস্থতা, মানে আপনি ঠিক ডায়াগনোসিস করতে পারবেন না, কিন্তু আপনি ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। তো এই জিনিসগুলো একবার হয়ে গেলে তো হয়ে গেল,
1: হয়ে গেল। ডাক্তার, আলোচনা ফিরবে, একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন ফোনে। নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, যেটা বলছিলেন আপনি যে আমরা কিন্তু সেই রকম ভাবে পরিশ্রম করছি না, যতটুকু নিচ্ছি কিন্তু পরিশ্রম করছি না।
0: তো দেখুন, আমরা যখন ঘরোয়া ব্যাপার দিয়ে যদি বলুন, যে আপনি যখন টবে একটা গাছ লাগান, গাছ লাগালে গাছের মধ্যে ড্রেনেজটা কিন্তু ঠিকঠাক থাকে। এবার যদি আপনি সকাল বিকাল ওকে জল দিয়ে যাচ্ছেন, কিন্তু ওর জল জমে যাচ্ছে, তো কি হবে, ওটা শরীরে গাছের শেকড়টাকে পচিয়ে দেবে, গাছ আপনার নষ্ট হয়ে যাবে, তেমনি শরীরের ক্ষেত্রে আপনার আপত্তি নেই। এবার

0: আপনি মানে ব্যাপারগুলো যেমন বলছে, যেমন এবং স্পেসিফিক্যালি প্রমেহের নিদানের ক্ষেত্রে, ডায়াবেটিসের নিদানের ক্ষেত্রে বলা হয়েছে, মানে মানে আপনি খাবার খাবারের ক্ষেত্রে বলা হয়েছে নবান্ন, মানে যখন এক বছর, মানে ইউজুয়ালি কি হতো আগে, খাবার মানে শস্য যেগুলো, ধান যেগুলো হতো, এগুলো গোলায় ভরে রাখা হতো, এগুলো এক বছর খাওয়া হতো না, এক বছর পর থেকে খাওয়া হতো, মানে এক বছর অবধি যেই জিনিসগুলো থাকে, সিরিয়ালস বা পালসেস গুলো, ওগুলো বড় ওগুলো ওগুলো একটু মানে হেভি হয়। তো আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম আমরা বাঙালিরা, মানে আমরা যারা ভাত খাই তারা সেদ্ধ চাল খাই, আতপ চাল কিন্তু খাই না। তো এই যে এই প্রচুর পরিমাণে যারা আতপ চাল, মানে রেস্টুরেন্টে যান বা আপনি যখন কোনো নেমন্তন্ন বাড়িতে যান, তখন কিন্তু সেদ্ধ চালের খাবারটা হয় না, তখন বাসমতি চাল বা আতপ চাল, এই এই জিনিসটা হেভি। এবার কেউ যদি রোজ যদি নিত্য যদি এই আতপ চাল বা এই যে এক বছরের মধ্যেকার নবান্ন বলা হয় এগুলোকে, এই জিনিসগুলো যদি নেন, প্রচুর পরিমাণে ঘি বাটার বিরিয়ানি ফিরিয়ানি এগুলো যদি রোজ রোজ, মানে অতি বেলম, মানে বারবার আপনি খান,
1: ডাক্তারবাবু সেগুলো তো করছে, অনেকেই করছে,
0: দ্যাট ইজ দ্য প্রবলেম। আপনি খান, আগে কি হতো, রোববারে একদিন মাংস হতো, মানে আমি আগের কথা বলছি, আমাদের ছোটবেলার কথা, এখন কিন্তু আপনার খাবার দাবার গুলো রোজ মাংস হচ্ছে, আপনার ছেলে হয়তো মাংস ছাড়া খাই না, রোজ মাংস খাচ্ছে।
1: ডাক্তারবাবু আলোচনায় ফিরছে, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: আমি বাজারঘাট থেকে বলছি, বিশ্বজিৎ দেবনাথ। ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার,
2: এত সুন্দর ভাবে আপনি বলছেন না, ঘরে বসে বসে ভাবছি যে আমরাই আসলে ভুল পথে চলছি ঠিকই। তবে ঘটনা হচ্ছে কি ডাক্তারবাবু, আপনি যে কায়িক পরিশ্রমের কথা বলছেন তার মানদণ্ডটা যদি বলে দেন, দেখুন গোলবাজারের কথা আপনি বলছেন, আমাদের তো এতটা পরিশ্রম করা সম্ভব হবে না। আমাদের ধরুন আমরা, আমি আমি ব্যক্তিগতভাবে বলছি, সকালবেলা একটু হাঁটাহাঁটি করি, একটু হালকা ব্যায়াম করি, ধরুন খাওয়া দাওয়ার ক্ষেত্রে জলটাকে আমি ব্যাপক ভাবে মেনটেন করে চলি, জল খাওয়াটাকে, আর খাওয়া খাদ্যটাকেও মেনটেন করে চলি। এতে কি এই যে বলছেন আপনি ফ্যাটি লিভার বা এগুলি বাড়ার সম্ভাবনা আছে কিনা?
0: হ্যাঁ আপনি, আমরা জাস্ট এখানে ইন্ট্রোডাকশনটা বলা হয়েছে, এবার আপনি আপনাকে ডাক্তার ছাড়া আপনি কিভাবে সুস্থ থাকবেন এটার জন্য আমরা আলোচনা করব। এখানে তো আপনাকে রেডিওতে বসে তো অ্যাডভাইস করা যাবে না, তবে আপনি যেটা করতে পারবেন ডাক্তারের সাহায্য ছাড়া আপনাকে সুস্থ রাখার জন্য কি করতে পারবেন সেটাও আমরা আসছি, এক্ষুনি আসছি। এবার আমি বলতে চাইছিলাম যে মানে এই যে উনি
1: যেটা করছিলাম যে পরিশ্রম করছে,
0: হ্যাঁ উনি যে বললেন, এখন আমি একবারই বলি না, মানে আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে আমরা খাচ্ছি বেশি, প্রচুর পরিমাণে খাচ্ছি। ধরুন আমি একটা আজকে ডোমিনোসে গিয়ে একটা ফুল পিজা খেয়ে নিলাম, এবার পিজাটা খাওয়ার পর ওটা আমার, এবার এর এগেনস্টে আমার তো ওটা এনার্জিটাকে খরচা করতে হবে, তো আমার সিস্টেমের মধ্যে যে জিনিসটা গেছে ওটা ক্লিয়ার করতে হবে। তো যেমন আমরা রান্নাঘরে কোনো কিছু রান্না করার পর আমার ইউটেন্সিলসটা ধুতে তো হয়, তা আমি শরীরে এতগুলো ক্যালোরি নিলাম, এবার শরীরের মধ্যে তো সব কিছুটা দরকার ছিল না, এর এগেনস্টে তো আমার কিছু কাজ করতে হবে। এবার এই কাজগুলো কি, এই জন্য আমি বলেছিলাম ব্যায়াম, অ্যাটলিস্ট ব্যায়াম যারা করে না তারা মোটামুটি এইসব খাবার দাবার খেলেও এতটা বেশি রোগগ্রস্ত হয় না, ওটা বলা আছে শাস্ত্রে। হ্যাঁ এই যে এগুলোকে বলে অপথ্য, এই অপথ্যের কিছুটা ফ্লেক্সিবিলিটি আছে, যারা ব্যায়াম করে, নিত্য ব্যায়াম করে, দৌড়ো এরকম, বা খেলোয়াড় যোদ্ধা, ওদের ক্ষেত্রে এরকম অপথ্য সেবন অ্যালাউড, মানে ওদের অগ্নিবল ভালো থাকে। এবার আগের যে শ্রোতা বন্ধু যিনি বললেন যে ব্যায়ামের মাত্রা কি, আয়ুর্বেদে বলা হয়েছে আপনার অর্ধ শক্তি বল আপনি ব্যায়াম করবেন, মানে ধরুন আমি একটা কথা বলছি, আপনি সিট আপ মানে পুশ, মানে ধরুন ডন বৈঠক, উঠক বৈঠক, আপনি 10টা উঠক বৈঠক করলে আপনি একদম এক্সস্টেড হয়ে যান, মানে এরপর আপনি আর উঠতে পারেন না, আমার কথা বোঝা গেছে, 10 বার উঠবস করলে আপনি টায়ার্ড হয়ে যান আর উঠতে পারেন না, মানে এটা হচ্ছে আপনার এক্সট্রিম
1: লিমিট।
0: এবার আপনার ব্যায়াম কতটুকু করবেন, 5 বার, অর্ধ ব্যায়াম শক্তি, মানে আপনার যতটা লিমিট আপনি 10টা ডন উঠক বৈঠক করতে পারেন, আপনি রেগুলার কতটুকু করবেন, 5টা, মানে এমন হবে না যেন আপনি একদম এক্সস্টেড হয়ে যান, রোজ এতটা এক্সারসাইজ করেন যে আর বাড়িতে এসে আর কিছু করা যায় না।
1: সেটা কিন্তু অনেকে করেন, কিন্তু ডাক্তার
0: করেন করেন, এবার
1: প্রচুর পরিশ্রম,
0: এবং এবং কি হয় দেখবেন যে জিমের মধ্যে গিয়ে দেখবেন অনেকেই সাডেনলি হেলদি, অনেক হিরো হিরোইন, অনেক সেলিব্রিটিরা সাডেন হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তারপর জিম করার পর অনেকের জয়েন্ট পেন বেড়ে যাচ্ছে, মানে শরীরকে যদি আপনি লেভেলের চেয়ে যদি বেশি পরিমাণ স্ট্রেস দেন ওইখানেও আবার ড্যামেজ হয়। একটা হচ্ছে ওভার নিউট্রিশন জন্য, আর একটা হচ্ছে ওভার ইউজ জন্য, দুটোই আমি বলেছিলাম প্রথমে সাম্য থাকতে হবে, ব্যালেন্স থাকলে তাহলেই আপনি সুস্থ
1: থাকবেন।
0: এবার আমি একটা সহজ কয়েকটা কথাই বলছি, এই যে এই ডায়েট লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো যদি শরীরে চলে আসে তাহলে আপনি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট। এবার আমার আজকের বক্তব্যগুলো হচ্ছে তাদের জন্য যাদের এখনও, অবভিয়াসলি যারা আক্রান্ত তারা তো ডেফিনেটলি মেডিসিনের পাশাপাশি আজকে যে কথাগুলো আমরা বলবো, আমি বলছি না, শাস্ত্রে যেগুলো বলা আছে এগুলো

0: ফলো আপ করে ভালো হবে। তবে আমি মুখ্যত আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা এখনো লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হননি, ওনারা যদি এই জিনিসগুলো করেন, যদি আপনি চেষ্টার দেশটা না থাকে, মানে আমার পরিশ্রম করতে আমার ভালো লাগে না, এই জিনিসটা, এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 150 মিনিটের একটা ওয়ার্কআউট রাখতে হবে, ঠিক আছে? এবার স্নানের সময় উদ্বর্তন, মানে স্নানের সময় আমরা সাবান ইউজ করি। আগেকার দিনে কিন্তু, আগেকার সময়ে, মানে আমাদের ব্রিটিশ কালচার আসার পর আমরা এইসব সাবান ইউজ করেছি। আগে দেখবেন লেপ ইউজ হতো, মানে বিভিন্ন রকমের, এই যে সরস্বতী পুজোর সময় হলুদ বাটা, নিম পাতা বাটা দিয়ে করা হয় না, যে যেন স্কিন ভালো থাকে, ওই সময় খোশ পাচরা হয়, মনে আছে তো? এইগুলো কিন্তু আমাদের কালচারাল অনওয়ার্ড ফ্লো। তো আমাদের শাস্ত্রে এগুলো রয়েছে, আমরা সিদ্ধার্থক স্নান চূর্ণ। এবার আপনি যদি রেগুলার স্নানের সময় যদি আপনি কি করবেন, যেমন সবসময় কি ব্যায়াম করতে পারছেন না, আপনার সময় নেই, এবার আপনি কি করবেন, কম্পেনসেট কি করে করবেন, শরীরের ইয়েটা কি করে করবেন? মানে পাউডার ম্যাসাজ, প্রত্যেক দিন আপনি যেমন অয়েল ম্যাসাজ হয় তেমনি সপ্তাহে তিন দিন, 7 দিন করার দরকার, সপ্তাহে 3 দিন 5 থেকে 10 মিনিট পাউডার ম্যাসাজ। কী পাউডার ইউজ করতে পারেন? এমনি চন্দন, হরিদ্রা, মানে পাউডার চন্দন, ত্রিফলা, যদি আপনার কোনো স্পেসিফিকেশান না থাকে, এগুলো তো ইজিলি অ্যাভেলেবল, চন্দন, ত্রিফলা, হলুদ, এটা একটা কম্বিনেশান করে জাস্ট এ পাউডার এমনভাবে ম্যাসাজ করতে হবে যেন অ্যাব্রেশন না হয়। মানে যেমন আপনি যেমন ফেস স্ক্রাবার যেমন আমরা ইউজ করি তেমনভাবে, বা স্ক্রাবার ইউজ করেন, সারা শরীরে সাবানের বদলে স্ক্রাবার ইউজ করেন, এটাকে বলা হয় উদ্বর্তন। এই পাউডার ম্যাসাজ কফ বিলয়নম, ওটা ফ্যাট কমায় শরীরে। এবার আমি কী করে কমাই ওটাতে যাচ্ছি না, বাট ইট ইজ হেল্পফুল, আমরা ইউজ করি। সিমিলারলি আপনি যখন রেগুলার তো সব ভালো ভালো খাচ্ছেন, রুক্ষ সপ্তাহে 2 দিন একটু রুক্ষ খাবার দাবার রাখুন। রুক্ষ বলতে কি, মুড়ি চিড়ে খই,
1: মুড়ি চিড়ে খই, এগুলো তো আজকালকার দিনে মানে খেতেই চায় না, দ্যাট
0: ইজ সেপারেট। শুনুন, আমি এবার তাহলে একটা কথা প্রসঙ্গে বলি, যে আমেরিকাতে না লাইফস্টাইল ডিসঅর্ডার সবচেয়ে বেশি ছিল, মানে লাইফস্টাইল ডিসঅর্ডার তো ওবেসিটি, ওবেসিটি ইউরোপিয়ান কান্ট্রিতে সবচেয়ে বেশি ছিল। ইউরোপিয়ান কান্ট্রিতে কেন বেশি ছিল, ওদের অ্যাফোর্ডেবিলিটি বেশি ছিল, মানে ওরা ডেভেলপড কান্ট্রি ছিল, ওদের কাছে প্রচুর রিসোর্স ছিল, এই জন্য ওরা ওইগুলোতে ভুক্ত। তখন আমরা যখন ডেভেলপিং কান্ট্রিতে ছিলাম, আমাদের কাছে যখন এইসব রিসোর্স ছিল না, তখন কিন্তু আমাদের মধ্যে এরকম লাইফস্টাইল ডিসঅর্ডার ছিল না, মানে ডায়াবেটিস, ওবেসিটি কাইন্ড অফ থিং ছিল না। এখন ইন্ডিয়া হয়ে যাচ্ছে ডায়াবেটিক ক্যাপিটাল ওয়ার্ল্ডের। কেন হচ্ছে এটা? আমরা এবার আমাদের মধ্যে ওই যে ক্ষমতা বেড়েছে, আমাদের মধ্যে প্রচুর পরিমাণ সুইট ড্রিঙ্কস বলুন, চকলেট ফ্লেভার্স বলুন, মানে দ্য ফাস্ট ফুড, রেডিমেড যেই ফুডসগুলো, যেগুলো দোকানে বিক্রি হয়, যেগুলো মনোহারি বোতলে বিক্রি হয়, যেগুলো মার্কেটিং করে বিক্রি হয়, এই সব জিনিসে আপনি ধরে নিতে পারেন বিরুদ্ধ আহার। এগুলো থেকে আপনাকে সংযত থাকতে হবে। এবার সংযত তো থাকা যায় না, এবার রোজ আপনি মাংস খাচ্ছেন, এবার কী করে বন্ধ করবেন? মাছ খাচ্ছেন, আমরা বাঙালিরা মাছ ভাত, মানে মাছে ভাতে বাঙালি, রোজ আমাদের ডায়েটে একটা মাছ থাকে, এগুলোকে আপনার অ্যাভয়েড করতে পারবো না আমরা। তো এর পাশাপাশি এই জিনিসগুলো কী করতে হবে, যেমন রেগুলার অ্যাক্টিভিটি করুন, ব্যায়াম তো গেল, এবার যে পাউডার ম্যাসাজ 3 দিন, এবার সপ্তাহে 3 দিন বা 5 দিন ড্রাই, মানে টিফিনের মধ্যে চিড়ে মুড়ি খই, এগুলো দেখুন এগুলোর মধ্যে কোনো স্নেহ ভাগ থাকে না। মানে যেমন আপনি ধরুন ব্রেড বাটার নিলেন, ওর মধ্যে ফার্মেন্টেড, এই যে পিষ্টান্ন, ব্রেড বাটার, পিঠে, পুরি, কচড়ি, রুটি, এগুলো সব যেগুলোর মধ্যে মোল্ড থেকে হয় না, যেগুলো মানে ডাও থেকে হয়, এগুলো সবই স্নিগ্ধ গুরু। কিন্তু যেগুলো মুড়ি চিড়ে খই, ওটস, তারপর কর্নফ্লেক্স, এগুলো রুক্ষ, এগুলো ড্রাই, ছোটবেলায় আমরা খেতাম না, সকাল বিকেল তো মুড়ি তো টিফিনে থাকতোই, দুধ মুড়ি চিড়ে বা এটসেট্রা। তো এই জিনিসগুলো রাখতে হবে, মাস্ট, মানে সপ্তাহে 3 দিন অন্তত পক্ষে আমরা এই জিনিসগুলো নেবই, ঠিক আছে? তারপর ধরুন এবার আরেকটা জিনিস খুব ভালো, ডায়েটের মধ্যে বাটার মিল্ক যদি রাখেন, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি আপনি কোন জিনিসগুলো করবেন, এই জিনিসগুলো করলেন, বাটার মিল্ক রাখলেন খাওয়ার মধ্যে, বাটার মিল্ক রুক্ষ হয়। এবার ধরুন যেদিন আপনি নেমন্তন্ন বাড়ি বা রেস্টুরেন্টে খেলেন, এর পরের দিন তো অবশ্যই ফাস্টিং করবেন, উপবাস, মনে আছে আগে সবাই একাদশীর উপবাস করতো, মঙ্গলের উপবাস করতো, শনির উপবাস করতো, ইট ইজ অলসো হেল্পফুল, এটা আপনার শরীরকে ব্যালেন্স করছে। আপনি যে ওভার নিউট্রিশন নিচ্ছেন, ফাস্টিং বা পিরিয়ডিক এই যে উপবাস জিনিসটা, এনি ওকেশন, ইট ইজ ভেরি মাচ হেল্পফুল। আর আমি তো বলবো যেদিন আপনি রেস্টুরেন্টে খাচ্ছেন, এর পরের বেলা একবেলা ফাস্টিং করুন, বা যেদিন কোনো বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ খাচ্ছেন, এর পরের দিন ফাস্টিং করুন,
1: বা একদম পরিমিত আহার বা স্বল্প
0: আহার। পরিমিত আহার কাকে বলবেন? পরিমিত আহার আপনার কাছে যেটা পরিমিত আহার, যে ফাস্টিং করেছে তার বেশি খায়, মানে যে ফাস্টিং করেছে এবার বেশি খেয়েনি, তো দ্যাট দিস থিংস আর যেগুলো ইজি হয়, মানে এগুলো যেগুলো ট্রেডিশনালি চলে আসে করবেন, সপ্তাহে একদিন ফাস্টিং করবেন। এবার পঞ্চকর্মের একটা বড় রোল আছে। এবার যেমন বমন

0: বিরেচন একটু টাফ, কিন্তু রক্তমক্ষণ। এবার যদি আপনি এটা খুব ভালো, এটা মানে আপনারও ভালো হবে, সমাজেরও ভালো হবে, আপনি যদি মাসে ছমাস বাদে বাদে যদি একবার ব্লাড ডোনেট করেন, মানে এটা পঞ্চশাস্ত্রে বলা আছে, উল্লেখানাং বিরেখানাং রক্তমোক্ষণাম, এগুলো হচ্ছে সন্তর্পণজনিত ব্যাধি, এই যেই বললাম ওভার নিউট্রিশন জনিত যে রোগগুলো হয় এগুলোর প্রিভেন্ট করার বা কিওরের একটা উপায় হচ্ছে পঞ্চকর্ম। পঞ্চকর্মের মধ্যে কি বমন, মানে ইনডিউস এমেসিস, এর জন্য ডাক্তারের সহায়তা লাগবে, ইনডিউসড পারগেশন মানে লুজ মোশন হবে, মানে বডিকে আপনি ক্লিনজিং করছেন, ঠিক আছে, তো এইগুলোর জন্য ডাক্তারের দরকার, আপনার কনসালটেশন দরকার, সেট আপ দরকার, খরচা দরকার। এরপরে আছে রক্তমক্ষণ, ব্লাড ডোনেশনে তো কোনো সমস্যা নেই, আপনি আপনি পুণ্যের কাজও করছেন, আপনি ব্লাড ডোনেশন করলে আপনার শরীরও পিউরিফাই হচ্ছে, আর একটা লোকেরও জীবন বাঁচছে, একটা লোকের না তিনটে লোকের জীবন বাঁচছে এক ইউনিট ব্লাড থেকে, ঠিক আছে, তো রক্তমক্ষণ করুন। নেক্সট আসছে আর একটু এবার যদি অ্যাফোর্ডেবিলিটি হচ্ছে সেদন, স্টিম বাথ। এবার অনেকে নেয় সোনা, নেয় সোনা বাথ হয় না, এবার বা স্টিম নেয়, স্টিম বাথ যেটা হয় অনেক জিম টিমে থাকে, স্টিম বাথ, স্টিম বাথ ইজ ভেরি হেল্পফুল, ওটাও বডির রুক্ষণ করে। তো এবার আপনি মানে এবার এই সেদনটা শুধুমাত্র যে স্টিম বাথ ব্যাপারটা এরকম না, এটা আপনি রোদে যদি বাগানের কাজ করেন, মানে শরীরের ঘাম বের করা,
1: আচ্ছা
0: ঘাম ঝরানোটা হচ্ছে সেদন। এবার আপনি যেই অ্যাক্টিভিটিটাই করুন, ব্যায়াম করলেও সেদন হবে, এবার বাগানে ছাদে গিয়ে কাজ করলেও সেদন হবে, এবার স্টিম বাথ নিলেও সেদন হবে, সোনা নিলেও সেদন হবে, এবার ইট ইজ আপ টু ইয়োর চয়েস, ইয়োর অ্যাফোর্ডেবিলিটি। এবার আরেকটা রয়েছে আপনার, ধরুন এই আমরা যে দেখুন এখন আমি একটা কথা বলছিলাম যে এই যে উদ্বর্তন, মানে আপনার যে আপনার আমরা আগে রেগুলার খালি পায়ে হাঁটতাম, মাটির সংস্পর্শে থাকতাম, উদ্বর্তন,
1: আমি কিন্তু সেটা করি না,
0: এই যে পাউডার ম্যাসাজটা বলেছিলাম না, সারা শরীরে যে উদ্বর্তন হচ্ছে করছি এখন আমি বলছি, আপনি করুন, সিদ্ধার্থক স্নানচূর্ণ রয়েছে, ত্রিফলা পাউডার রয়েছে, আপনি সাবান যেমনি করে মাখেন ওরকম না মেখে শুধু পাউডার ম্যাসাজ করুন, রাখার কোনো দরকার নেই, তারপর স্নানের আগে করুন, তারপর স্নান করে নিন। এবার দেখুন আমরা যখন খালি পায়ে আগে হাঁটতাম তখন আমাদের পায়ের তলাটায় তো একটা ন্যাচারাল উদ্বর্তন হতো, মানে মাটির সঙ্গে যখন পায়ের সোল ওই সারফেসটা তো মানে বুঝতে পারছেন মানে ওটা একটা ম্যাসাজ হতো না, ওইখানে ধুলো দিয়ে ম্যাসাজ হতো, এটাও রুক্ষণ কর্ম হচ্ছে। কিন্তু এখন দেখুন আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা কতক্ষণ খালি পায়ে থাকি,
1: খালি পায়ে তো থাকাই মানে
0: থাকাই হয় না, তাহলে আপনি ওটাকেও প্রোটেক্ট করে দিচ্ছেন, মানে আপনি খাবার দাবারেও আপনি বাড়াচ্ছেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও তদনুরূপভাবে যেখানে বাড়াবার কথা ছিল সেখানেও কমাচ্ছেন, মানে উই আর ট্র্যাপিং আওয়ার সেলফ ইন এ ভিশিয়াস সাইকেল, আমরা একটা এমন চক্রের মধ্যে আবর্তিত হচ্ছি। তারপর ধরুন আপনি এবার যদি ওষুধ বা ঘরের মধ্যে কী ওষুধ নেবেন, এবার ধরুন দেখছেন যে আপনি আমার কথাগুলো শোনার পর আপনি আপনার খাবারে কন্ট্রোল করলেন, আপনি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন না, আপনি মেয়োনিজ খাচ্ছেন না, আপনি চিজ খাচ্ছেন না, আপনি রেগুলার বেসিসে পনির নিচ্ছেন না, আপনি রেগুলার পোলট্রির মাংস খাচ্ছেন না, পর্ক খাচ্ছেন না, মাসে একদিন করে খাচ্ছেন, বড় মাছ খাচ্ছেন না, সব মানে আমাদের লাইফস্টাইলে যেগুলো আমরা করছি সবগুলোকে আপনি মোটামুটি নিয়ন্ত্রিত করলেন, তার পাশাপাশিও আপনি ধরুন এই জিনিসগুলো আপনার ব্যায়ামও হচ্ছে না, আপনার আমি যেগুলো করলাম পাউডার ম্যাসাজও হচ্ছে না, এবার আপনি বলছেন আমি আরও শর্টকাট চাই, শাস্ত্রে এখানেও বলে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এগুলো চেষ্টা করুন, তার পাশাপাশি আপনি বাড়িতে হরিতকি চূর্ণ আর মধু অন্ততপক্ষে একবেলা করে নিন, গরম জল নিন, আদা খান, এই জিনিসগুলো অ্যাটলিস্ট ডায়েটের পাশাপাশি রাখুন। মানে দেখুন ব্যাপারটা হচ্ছে এখন আমরা যেরকম যুগে বসবাস করছি না, এখানে রোগ আলাদা করে আসতে হয় না, রোগ আমরাই করছি, লোভ, অতৃপ্তি, আনকন্ট্রোলডনেস, মানে আমরা আমাদের সংযমটা কমে গেছে, মানে যেখানে সেখানে আমরা খাই, এখন হবিপ্রাশ, হবিপ্রাশও প্রমেহের একটা কারণ,
1: যেখানে সেখানে খাই, আমাদের পেটটা ভরা থাকলেও খাচ্ছি।
0: শুনুন আপনি ঠাকুর পুজো কি যেখানে সেখানে দেন, মন্দিরে গিয়েই ঠাকুর পুজো দেন, তো দেখুন এটা আমি বলছি না, হবিপ্রাশ প্রমেহের একটা কারণ, ডায়াবেটিসের একটা কারণ, হবিপ্রাশ মানে হচ্ছে এখন দেখুন ফাস্টফুড সেন্টারগুলো রয়েছে যেখানে সেখানে, কোনো হাইজিন নেই, তা আপনি খাবারটা কি শরীরের প্রতি, শরীরের ঊর্জা, শরীরের ভগবানকে আপনি তুষ্ট করছেন, তো সেটা থেকেই তো সুস্থতা আসছে। এবার আপনি এই ড্রেনের ওপরে ফুটপাথের পাশে ডাস্টবিনের পাশে আপনাকে একটা খাবার সার্ভ করে দিল,
1: সেটা
0: আমরা খাচ্ছি, তো ইট ইজ কোয়াইট বিং নর্মাল, আপনি যেখানে সেখানে চা খাচ্ছেন, কিন্তু আগে কোথায় ছিল, রান্নাঘরে সুন্দর করে খাবার মানে পরিবেশন করা হতো, মানে ঠাকুরকে যেমন ভোগ দেওয়া হয় তেমনি আমাদের কাছে খাবার আসতো, এই জিনিসগুলো এখন কেমন লাগে,
1: এটা ছিল একদম
0: ধীর স্থির সুন্দর, আর এখন আপনি যেখানে সেখানে কথা বলতে বলতে মানে হবিপ্রাশ ইজ অ্যানাদার সাইলেন্ট ইউনিট, ওটা আপনাকে কেউ বলবে না, এখানে কেউ এই মার্কারকে বলবে না যে এটা করলে রোগ হতে পারে, বাট বলা আছে, এবার আপনার উপর আপনি ওটা মানবেন কি মানবেন না। অতিবেলম মানে এবার যে আমি বারবার খাচ্ছেন আপনি।

0: বাড়িতে খেয়ে গেলেন, অফিসে এলেন, অফিসে এলে আবার একটু চা খেলেন, বিস্কিট খেলেন, আমরা মিটিংয়ে গেলেন আবার এখানে কাজু দিল, একটু মিষ্টি দিল, আপনি দেখে নিন আপনি যখন অফিস থেকে বেরোবার পর আপনি কতবার খাচ্ছেন, অল্প করে হোক কিন্তু বারবার খাচ্ছেন, এই জিনিসগুলোকে তো কন্ট্রোল করা যায়, এই জিনিসগুলোকে তো কন্ট্রোল করা যায়। এবার আপনি কন্ট্রোল করছেন না, এবার আপনি বলছেন আমি সব কিছু, আমি আমার মনকে সংযত করব না, আমি আমার ডিজায়ারকে কিছু করব না, বাট আমি আমার রোগের ট্রিটমেন্ট খুঁজে বেড়াবো, ওটা তো হওয়ার নয়।
1: ডাক্তার, আলোচনার পূর্বে একজন শ্রোতা বন্ধু আছেন না, যিনি ফোন করেছেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। হ্যাঁ ডাক্তার, ও যেটা বলছিলেন যে মনকে কিন্তু সংযুক্ত করছি না, বারবার খাচ্ছি, অল্প করে খাচ্ছি কিন্তু বারবার খাচ্ছি,
0: বারবার খাচ্ছি, এই যে অতি বেলম, এটা বলা আছে, এটাও প্রমেহের কারণ। আপনি বলছেন আমি তো কিছু খাই না, কিন্তু আপনি খেয়াল করছেন না, এই ছোট ছোট ছোট ছোট ছোট ছোট ইনপুটগুলোই আপনার শরীরের মধ্যে লোডিং হচ্ছে। এবার এই জিনিসগুলো হলে কি হয়, শরীরের মধ্যে স্নেহভাগ বেড়ে যায়, আমাদের শরীরের ভেতরেও একটা ডাইজেস্টিভ ফায়ার আছে, তো এই স্নেহভাগ মানে ধরুন বেশি বৃষ্টি হলে প্রচুর পরিমাণে রাস্তা তৈরি হচ্ছে, তো এখন রাস্তা তৈরির মধ্যে যখন আলগা মাটিতে যখন বৃষ্টি হয় তখন কি হয়, ক্লেদ তৈরি হয়, কাদা মাটিতে তৈরি হলে কাদা, শরীরের ভেতরে তৈরি হলে ক্লেদ। এবার এই কাদা তৈরি হলে কি হয়, গাড়ি আটকে যায়, মানুষ হাঁটতে পারে না, শরীরের ভেতরে যখন ওভার নিউট্রিশন থেকে যখন এই জিনিসগুলো হয়, এই ক্লেথটা না শরীরের মধ্যে আপনি যে খাবারগুলোকে যে নিউট্রিশনগুলোকে এগিয়ে যেতে দিচ্ছে না, এবার শরীরের মধ্যে আপনি যে খাবারটা খেলেন ওটা থেকে প্রথমে শরীরে একটা প্লাজমা নারিশমেন্ট হলো, প্লাজমা থেকে রসের পর রক্ত, রক্ত তৈরি হলো, রক্তের পর মাংস তৈরি হলো, মাংসের পর মেদ, মানে এই যে আমরা যে স্নেহ শরীরের, মেদ না থাকলে শরীর রুক্ষ হয়ে যাবে, মেদের পর ওটা কন্ট্রিবিউট করবে আপনার স্ট্রাকচারাল ফর্মিটিকে, অস্থি, তারপর অস্থির ভেতরের মজ্জা, এগুলো কিন্তু চেইন বাই চেইন হচ্ছে, আপনি খাচ্ছেন স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো হচ্ছে, না না সমস্যা না, এটা নারিশমেন্ট, এটা সাতটা ধাতু দিয়ে আমাদের শরীর তৈরি, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, অস্থির ভেতরে যেটা থাকে মজ্জা আর শুক্র, যেটা আমাদের লাস্টার, আমাদের ইউনো মানে যেটা আমাদের মানে ইমিউনিটিকেও বুস্ট করে, মানে এই শুক্র বলতে শুধুমাত্র ইয়ে না, মানে আমাদের মানে জন মানে জন্মান মানে সন্তান বৃদ্ধির উৎস না, ওটা হচ্ছে আমাদের ওজো, এটা নিউট্রিশন, ইমিউনিটিকেও মিউট করে। তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা ধীরে ধীরে ধীরে ধীরে এই সাতটা ফেজে যায়। এবার আপনি যখন অতিমাত্রায় খাচ্ছেন তখন কিসের বাহুল্য হচ্ছে, ফ্যাটের বাহুল্য হচ্ছে, মেদের বাহুল্য হচ্ছে, শরীরে ক্লেদ তৈরি হচ্ছে, এবার এই শরীর এই চ্যানেলটাকে অবস্ট্রাকশন করে দিচ্ছে, এবার রাস্তায় কাদা হয়েছে, গাড়ি আর মাল নিয়ে যেতে পারছে না, তেমনি শরীরের পুষ্টি অন্য ধাতুগুলোতে যেতে পারছে না। এবার এক তো অগ্নিমান্ড হয়েই গেল, এবার আপনার এইসব সিমটমস, এই সন্তর্বনজনিত সিমটমসগুলো এলো, এরপর ক্রমে ক্রমে ক্রমে ক্রমে এবার রক্তাল্পতা, অ্যানিমিয়া, আপনি ভালো ভালো ফ্যামিলির লোক দেখবেন ওদের তো খাবারের কোনো অভাব নেই কিন্তু তাও রক্তাল্পতা কেন হচ্ছে, অ্যানিমিয়া কেন হচ্ছে, আপনি খাবার খাচ্ছেন, অ্যানিমিয়া আয়রন সাপ্লিমেন্ট দিতে হচ্ছে, ব্লাড ট্রান্সফিউশন করতে হচ্ছে, কেন, ওই যে চেইনটাই ব্লক হয়ে মানে চ্যানেলটা ব্লক হয়ে গেছে, রস থেকে আর রক্ত তৈরি হতে পারছে না, রক্ত থেকে আর মাংসতে যাচ্ছে না, আর এবার আস্তে আস্তে আস্তে অস্টিওপোরোটিকের দিকে যাচ্ছে।
1: একদম আলোচনা ফিরবে, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: ম্যাডাম আমি কোনো ডাক্তারের কোনো ম্যাডামের নাম বলবো না, ম্যাডাম আমি বলতে আমি তো ম্যাডাম অভিজ্ঞাপনে শুনি, অভিজ্ঞাপনে যাই তাহলে করবেন, বিশেষজ্ঞরা বলছি যেটা মনে করেন ফ্যাটি লিভার, ম্যাডাম এটা তো আলোচনা হচ্ছে, যে কোনো বিষয়ে কথা বলতে না ম্যাডাম,
0: হ্যাঁ বলুন,
2: যেটা ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার নিয়ে বলতে একটা সমস্যা করে, বিষ দেখো মানে শশার রস, লাউয়ের রস, ডাবের জল, মানে যারা বিশেষজ্ঞরা তো কয়ে মানে যা ইয়ে তথ্য তাই কয়ে দেয়, কিন্তু আমার বলতো যে ফর্মুলা দেখো সকালে খালি পেটে খাওয়ানো, খালি পেটে না বিরুদ্ধ সারা গেছে,
1: ধন্যবাদ, সঙ্গে থাকুন।
0: এই যে ফ্যাটি লিভার নিয়ে না এখন না মানে এটা সত্যি সত্যি মানে আমি যে কথাগুলো বললাম আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কিনা সবাইকে, দেখুন আপনি যদি আপনি উৎস আপনি সাপ্লাইটাকে বন্ধ করুন না, আপনি ফ্যাটি লিভার কেন হচ্ছে, আমি যেই বলছিলাম শরীরের মধ্যে ব্লক হয়ে যাচ্ছে, বাকিগুলো যাচ্ছে না, কিন্তু কি তৈরি হচ্ছে, শুধুমাত্র ফ্যাট তৈরি হচ্ছে, আপনি যেই যেই জিনিসগুলো খাচ্ছেন ওগুলোর মধ্যে চিজ, মেয়োনিজ, চিপস, পুরি, কচুরি, এর মধ্যে কি রয়েছে, অধিক মাত্রায় রয়েছে ফ্যাট, স্নিগ্ধতা, পিচ্ছিলতা, এবার এই জিনিসগুলো শরীরে যখন যায়, শরীরে যা নিচ্ছেন ওটা শরীরকে শরীরে ওটাই বাড়বে, এবার আপনি যখন এই জিনিসগুলো ফ্যাট যখন প্রচুর পরিমাণে নিচ্ছেন স্নিগ্ধতা শরীরে বেড়ে যাচ্ছে, এবার শরীরেও ফ্যাট তৈরি হচ্ছে, অ্যাকুমুলেশন হচ্ছে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, এবার যেগুলো আমি যেটা বলছিলাম যে এটা চ্যানেলের মধ্যে দিয়ে সেলের ভেতর গিয়ে গিয়ে শরীরের মধ্যে পুষ্টি করবে, কিন্তু এত এক্সেসিভ পরিমাণ যখন

0: না, তখন ওই ফ্যাট এক্সট্রা সেলুলার ফ্যাট হিসেবে জমা হয়ে যায়। এবার যে কোনো জায়গায় জমতে পারে, আপনার থাইয়ে, পেটে, ভুঁড়িতে, লিভারে, প্যানক্রিয়াসে, এনি অর্গান, মানে এবার এত অ্যাক্সেস হয়ে গেছে ওটা, যেখানে সেখানে ডিপোজিট হয়ে যাচ্ছে। এবার এই যে শ্রোতাবন্ধু এখন বললেন আমার ফ্যাটি লিভার হয়ে গেছে, এবার আমি ডাবের জল, শশার জল, আরে বাবা ওটা তো সেকেন্ডারি, আগে তো সোর্সটাকে কমাতে হবে।
1: মানে কেন হয়েছে,
0: কেন আপনি রোজ রোজ রোজ রোজ এরকম করে আপনি যদি কন্ট্রোল না করেন, এবার আপনি বলছেন আমি পরিষ্কার করব, আরে আগে ঢোকানোটা তো বন্ধ করুন। জলের টেপ খুলে রেখেছেন, এবার বলছেন আমি জল জমতে দেবো না, এবার জল পরিষ্কার করছেন, টেপটা তো বন্ধ করুন, আপনার সাপ্লাইটাকে তো বন্ধ করুন, আপনার সাপ্লাই বন্ধ করুন, আপনার ব্যায়াম বাড়ান, আপনার খাবার দাবারে একটু এই যে নর্মাল ট্রেডিশনাল জিনিসগুলো, একটু রুক্ষ খাবার দাবার বলতে গিয়ে এই যে চিড়ে মুড়ি, রুক্ষ খাবার দাবার বলতে তেমন আহামরি কিছু না, সব অ্যাভেলেবেল, চিড়ে মুড়ি, খই, ওটস, কর্নফ্লেক্স, এগুলো ডায়েটে একটু বাড়ান। পাউডার মাসাজ যেমন বললাম করুন, এবার এখন তো বিশালগড়ের দিকে পঞ্চকর্ম অনেকগুলো সেন্টার রয়েছে, ওইখানে গিয়ে আপনি মাসে একবার করে মানে বাষ্পচ্ছেদ নিন, মানে এগুলো যেগুলো সহজ সহজলভ্য, মানে এগুলোর জন্য কোনো কনসালটেশন বা কোনো এত বেশি খরচার দরকার হয় না। সর্বোপরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, যত কিছুই করুন সেগুলো সেকেন্ডারি, প্রথম হচ্ছে সংযম, ওই যে কন্ট্রোল কমাতে, কন্ট্রোলটাকে ধরতে হবে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার।
2: হ্যালো, নমস্কার, আমি শান্তপুর থেকে লক্ষণ দাস বলছি।
1: বলুন শ্রোতা বন্ধু।
2: আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই।
0: বলুন
2: ডাক্তারবাবু, আমার একটু সমস্যা আর কি, আমি বিকালবেলা মনে করেন 2টার পরে একটু জলটা খেলে আমার সমস্যা হয়ে যায়, অ্যাসিডের মতো হয়ে যায়, এটা কি কি খেলে ভালো হবে?
0: হ্যাঁ ঠিক আছে, দেখুন এবার এই জিনিসগুলো আমি প্রথমেই বলছিলাম না, যে এই এই দেখুন এই যে অরুচি, অগ্নিমান্দ, এই জিনিসগুলো চলে এসছে, এই সিমটমসগুলো চলে এসছে, এবার এগুলোর জন্য তো আপনার, এবার যেহেতু একটা সিমটমস চলে এসছে এর জন্য আপনার প্রয়োজনীয় সমাধান নিতেই হবে, ডাক্তারবাবুর কাছে যেতেই হবে। এবার আমার চ্যানেলে এরকম করে মেডিসিন বলাটা তো ঠিক যুক্তিযুক্ত হবে না, তবে হ্যাঁ শ্রোতাবন্ধু এরকম বলতে বলা যেতে পারে যে আপনি আপনার খাবার অল্প মাত্রায়, মানে এই যে ভাজা ভাজা, তেলে ভাজা বা ওইরব রিচ জিনিস, মানে যে দই, ঘি, তেল প্রচুর পরিমাণে যেগুলো নেওয়া হয় বা রেগুলার বেসিসে নেওয়া হয়, এগুলো অ্যাভয়েড করে একটু গরম জল খাওয়ার পর, খাওয়ার পর একটু গরম জল, গরম জল ইজ ইটসেলফ এ মেডিসিন, ইজ এ ডাইজেস্টিভ, মানে গরম জল বলতে, হ্যাঁ এটা একটা কনফিউশন আছে, গরম জল বলতে আমরা যেমন চা ফোটাই, গরম জল মানে ফুটন্ত গরম জল ঈষদুষ্ণ অবস্থায়, মানে কুমকুম গরম জল, মানে একটা গ্যাসে বসিয়ে একটু গরম করে তারপর খেয়ে নিলাম, নো ওটা উষ্ণাম্বু না, উষ্ণাম্বু আয়ুর্বেদ শাস্ত্রে একটা মেডিসিন, ওটা নিজেই একটা হজমের ওষুধের মতন কাজ করে। যে আমরা যেমন চা ফোটাই, একটা এক গ্লাস জল নিলেন, ওটাকে বয়েল করলেন, বয়েল করে যখন কোয়ার্টার গ্লাস কমে গেল তখন ওই ওই জলটা, মানে ধরুন 1 থেকে 2 মিনিট বয়েল করলেন, বয়েল করার পর জলটাকে আপনি কাপে নিয়ে নিলেন বা গ্লাসে নিয়ে নিলেন, তারপর আপনি যেমনি চা খান তেমনিও খেতে পারেন, বা যখন জলের টেম্পারেচারটা কমে যাবে, ঈষদুষ্ণ থাকবে, কুমকুম থাকবে, তখন খান, ইটস এ গুড ডাইজেস্টিভ বুস্টার।
1: এটার সঙ্গে অনেকে যেটা করে থাকেন যে একটু লেবু খান,
0: না কোনো দরকার নেই, আপনি এখানে মেডিসিন হিসেবে নিচ্ছেন আপনি এটাই নিন। আর লেবুর মধ্যে মেইন কম্পোজিশন থাকে ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে হিট সেন্সিটিভ, আমরা যেটা গরম জলের মধ্যে ওই যে মধুটা দিয়ে দিল, আরে লেবুটা দিয়ে দিল, ওই গন্ধটাই থাকলো, লেবুর আর কোনো কোয়ালিটি থাকছে না, ভিটামিন সি মানে ডেস্ট্রয়েড, হিট সেন্সিটিভ, ভিটামিন সি ইজ এ হিট সেন্সিটিভ ভিটামিন। তারপরে অনেকে আবার মধু দেয়, এবার আয়ুর্বেদ মধ্যে যদি আপনি, আমি আয়ুর্বেদ নিয়ে কথা বলছি, আয়ুর্বেদ হচ্ছে মধু হচ্ছে উষ্ণ সংস্কার বিরুদ্ধ, আপনি মধুকে কখনো উষ্ণ জিনিসের সঙ্গে নেবেন না বা মধুকে কখনো উষ্ণ করবেন না, এর কারণ হচ্ছে মধুর মধ্যে যখনই আপনি কোনো একটা জিনিসকে হিট দিচ্ছেন তার মধ্যে কেমিক্যাল চেঞ্জেস হচ্ছে, অ্যান্ড দ্যাট কেমিক্যাল চেঞ্জ ইজ নট গুড ফর হেলথ ইন দ্য হানি হোয়েন ইউ হিট ইট আপ। তো মধু উষ্ণ সংস্কার বিরুদ্ধ, মানে মধু সবসময় ঠান্ডা জিনিসের সঙ্গে নিতে হয়।
1: আচ্ছা,
0: মানে আমি এবার আমি আমার চেম্বারেও বলি, মানে এই যে একটা ক্রেজ ওজন কমাবার জন্য গরম জলে মধু আর লেবু, মানে দুটোই, একটা তো নষ্ট আর একটা শরীরে বিষের উৎপাদন, মানে এই যে গরম মধু নিচ্ছেন ইট শুড বি স্ট্রিক্টলি অ্যাভয়েডেড, শুধু উষ্ণ গরম জল, ফুটন্ত গরম জল ঠান্ডা অবস্থায় নেবেন, এটাই একটা মেডিসিন। আর আমি কনক্লুড করবো এটা নিয়ে, স্নানের সময় রেগুলার সপ্তাহে 3 দিন অন্ততপক্ষে পাউডার মাসাজ করুন, সপ্তাহে 130 থেকে 150 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শরীরে যেন ঘাম ঝরে, যা খুশি শরীরে যেন ঘাম ঘাম ঝরে, আর খাবারের মধ্যে অন্ততপক্ষে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 বেলা টিফিনের মধ্যে

0: এই মডার্ন টিফিন থেকে বেরিয়ে আসুন, পুরোনো দিনের টিফিনে চলে যান। দুধ, মুড়ি, ছাতু, খই, কর্নফ্লেক্স, ওটস এইগুলো রাখুন। আর ডায়েটের মধ্যে থেকে দই মানে স্পেসিফিক্যালি যে মিল্ক প্রোডাক্টগুলোকে প্রতিদিন ওকেশনালি ঠিক আছে, এই মিল্ক, কাস্টার্ড, ক্যারামেল, পনির, ছানা মানে এই এই সব জিনিস আইটেমগুলো, চিজ
1: সপ্তাহে কতদিন
0: রেগুলেট করুন, রেগুলেট করুন, নট অন এভরিডে। প্রত্যেক দিন মাংস লাগবে, প্রত্যেক দিন মাছ লাগবে, এই জিনিসগুলো না। যদি আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ফিজিক্যালি অ্যাক্টিভ হন, আপনি জিম করেন, আপনি রেগুলার দৌড়ান, রেগুলার আপনার অ্যাক্টিভিটি রয়েছে, 3 কিলোমিটার 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে, নিন, ব্যালেন্স করে নিতে হবে। আপনার যতটা আয় ততটা যেমন ব্যয় হয় না, তেমনিভাবে যতটা আপনি খরচা করতে পারবেন ততটাই আপনি রোজগার করুন, মানে এই শরীরের ক্ষেত্রে ততটাই আপনি শরীরে ঢোকান, মানে ক্যালোরি অতটাই ঢোকান। যদি আপনি ক্যালোরি বেশি নিয়েছেন ওটা আপনার উপকার করবে না, আপনার ব্যাধির ফান্ডে কন্ট্রিবিউট করবে।
1: আরেকটা ডাক্তারবাবু, এই প্রসঙ্গে যেটা মনে আসলো আমরা, অনেকেই কিন্তু যেটা করে থাকেন এখন, মেথির জল খান সকালে, তো সেটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে?
0: দেখুন, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। আপনি সুস্থ থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, আমি কথাই বলে দিলাম। আপনি আপনার যতই, কোনো শর্টকাট নেই, আমি যেই কথাগুলো বললাম তার পাশাপাশি কয়েকটা উপাচার বলেছি, কিন্তু তার বারবারই আমি রিপিট করেছি, ব্যায়াম, শরীরচর্চা, হ্যাঁ মানে ওই
1: খাবারের সংযম,
0: এ তো বটেই, কিন্তু কায়িক শ্রমকে আমি না, শাস্ত্রেই গুরুত্ব দেওয়া হয়েছে। তো আপনি কায়িক শ্রম বাড়ালেন না, কিন্তু শুধু ওই মেথি জল, এই চেরতা সিদ্ধ জল, এই আয়ুর্বেদের নামে নিজের মনে বসে বসে এগুলো, আয়ুর্বেদ কিন্তু এগুলো বলেনি, এই এই পুরো সন্তর্পণীয় চ্যাপ্টারের মধ্যে, ব্যাধি চিকিৎসার মধ্যে একমাত্র হরিতকি আর মধুর কথাই আচার্য বলেছে, মানে মেডিসিন তো বাদে, মানে আমি দৈনিক উপাচারের মধ্যে যেগুলো বললাম, ব্যায়াম, রুক্ষপর্ণ সেবন, এই তক্র সেবন, এই ওষুধের মধ্যে, এই যে পাউডার মাসাজ মানে উদ্বর্তন, এবার এই ওষুধের মধ্যে এই ঘরোয়া টোটকা বলতে গেলে ওই হরিতকি আর মধুর কম্বিনেশনই বলেছে, হরিতকি পাউডার আর মধু সেবন করতে পারবেন। এবার এই মেথি এইগুলো কোথা থেকে মানে হয়, মানে অনেকেই অনেক রকমভাবে বলে সে নিতে পারে।
1: সত্যি ডাক্তারবাবু, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল, কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম পর্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

0: cooperation can be seen from three dimensions, wherein Arctic geopolitics also can be brought into the discussion. And on the other hand, green transition, that both the sides, Nordic nations also want the same, India also wants the same, and better usage of sovereign capital, wherein Norway's this pension funds inflow could be seen as a great opportunity for India, as in India has manufacturing capabilities, it has a secure environment, good professionals, and on the other hand, Norway wants to invest. So it is like a symbiotic relationship wherein we can see that how India can provide its infrastructure and other capabilities, and Nordic nations can provide their investments. So from the holistic Arctic governance point of view, from different, you know, agenda of climate change containments point of view, from promoting green technology and maritime blue economies point of view, enhancing investments in India by these nations, when we look from this particular point of view, from promoting effective holistic global governance point of view, there is a similarity that can be seen in the views of both these sides. And all five Nordic states, they consistently stand and they reiterate their support for what India has been spreading as a message or asking from all these, you know, perspectives, and in the changing geopolitical context wherein India is consistently requesting all the nations to come together and promote global peace and security. So definitely there is a symbiotic relationship, there is a synergy. So yes, when we look from this strategic angle, when we look from the angle of digital cooperation, when we look from the perspective of multilateral reforms, when we look into the area of trade, investment and economic agreements, when we look from green transitions point of view, all in all these prioritized agenda items on the list of both Nordic nations and India, they play a pivotal role in bringing together both the sides and shaping better future roadmap, not only to secure the national interests of these nations, but also to contribute to different sustainable development goals.
1: Thank you so much, Professor Joshi, for giving us a deeper insight into the multi-layered, you know, relationship between India and Nordic nations in the backdrop of the third India-Nordic summit, which took place in Oslo today.
0: Thank you so much, Sonuji.
1: Listeners, you can also listen to this program on our mobile app News on AIR and our YouTube channel News on AIR Official.
2: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। আজকের নাটক রক্তে ভেজা ১৯শে মে, রচনা শ্রীমতী সিক্তা চক্রবর্তী, পরিচালনা ও পরিমার্জনা ডক্টর মনীষা কর্মকার ও শ্রীমতী শুক্লা চৌধুরী।
3: নমস্কার, আমরা সবাই আজ মিলিত হয়েছি ১৯৬১ সালের ভাষা শহীদ দিবস স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিয়ে। আমরা জানি বাংলা ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাংলা ভাষাকে অসম রাজ্যের সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে আসামের বরাক উপত্যকার কাছাড় জেলার বাঙালি অধ্যুষিত শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলা ভাষাভাষী জনগণ। এর প্রতিবাদ জানাতে কাছাড় গণসংগ্রাম পরিষদ নামে একটি সংগঠনেরও জন্ম হয়। বিভিন্নভাবে চলতে থাকে এর বিরোধিতা। ১৯শে মে রেললাইন অবরোধ সহ হরতাল পালিত হয়। পুলিশের নির্মম অত্যাচারে মোট ১১ জন শহীদ হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে আমাদের আজকের নিবেদন শ্রুতিনাটক রক্তে ভেজা ১৯শে মে।

বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে

0: সুন্দর গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে।
1: ও দাদু, কি হলো তোমার, এত সকালে আবৃত্তি করছো?
0: ও মা, ভুলে গেছিস দিদি ভাই, আজ 19শে মে। ছোটবেলা থেকে আমরা 19শে মের অনুষ্ঠানে সাত সকালে শহীদ মিনারে চলে যেতাম।
1: হে দাদু, মাও কাল রাতে বলছিল প্রতি বছর স্কুল থেকে সবাই ভাষা শহীদ দিবসের অনুষ্ঠানে যেত, শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হতো, ভাষা শহীদের কথা শুনতো। আমাকে নেবে তোমার সঙ্গে, আমিও যাব।
0: কেন নেব না, প্রভাত ফিরে যদিও বেড়েই গেছে, অনেকক্ষণ হয়েছে, আমরা বিকেলে শহীদ স্মরণে অনুষ্ঠানে যাব। কেমন, মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের কথা তোমাকেও তো জানতে হবে শুক্লা।
1: আমি 21শে ফেব্রুয়ারির কথা জানি তো, ওই দিন তো মাতৃভাষা দিবস, আর সে তো 1952 সালে হয়েছিল বাংলাদেশে, তাই না দাদু?
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। তবে 19শে মে সেও বাঙালির জীবনের আরেক উল্লেখযোগ্য, অতি মর্মস্পর্শী, উদ্দীপনাময় ঐতিহাসিক দিন।
1: কেন, সেদিন কি হয়েছিল দাদু?
0: সালটা 1961। সারা বাংলা ভাষার মানুষ তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ পালন করছে। তৎকালীন সময়ে অসম রাজ্যে বাংলা ভাষাকেও সরকারি ভাষার সমমর্যাদা না দেওয়ার প্রতিবাদ করেছিলেন আসামের কাছার বরাক উপত্যকার সকল বাংলা ভাষাভাষী মানুষ, বিক্ষোভে ফেটে পড়েন তারা। পরে তা আন্দোলনের রূপ নিয়েছিল।
1: এটা তো সবটা জানি না দাদু, আমি তোমার কাছে শুনব, তোমার ছোটবেলার সেই কথা আমার জানতে খুব ইচ্ছে করছে।
0: হ্যাঁ, শুনবে, শুনবে নিশ্চয়ই। দিদি ভাই, আমি যেন ঠিক আমার ছোটবেলায় চলে যাচ্ছি রে।
2: আমাদের অধিকার,
3: আমাদের নিজেদের ভাষার মর্যাদা চাই।
4: বাংলা আমার মাতৃভাষা,
5: যদি প্রয়োজন হয় আমরা জীবন দেব,
4: কিন্তু ভাষার অধিকার ছাড়বো না,
5: আমাদের ভাষার অধিকার আমরা কিছুতেই ছাড়বো না।
0: একি একি কে তোমরা?
4: আমরা সবাই বাংলা বর্ণমালা, কোথাও কখনো বাংলা ভাষার অস্তিত্ব বিপন্ন হলে আমরা সেখানেই ছুটে যাই।
5: 21শে ফেব্রুয়ারিতে 1952 সালে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঢাকার রাজপথে ছিলাম আমরা। এখন আমরা আসামের বরাকে ভাষার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছি।
6: ভাষা সংগ্রাম কমিটির সদস্য আমরা সত্যেন্দ্র কুমার দেব, হিতেশ বিশ্বাস, কমলা ভট্টাচার্য, কুমুদ রঞ্জন দাস,
3: আরো আরো আছি আমরা, সুকুমল প্রকাশ, কানাইলাল নিয়োগি, আছি সুনীল সরকার,
5: আছি তরুণী দেবনাথ, শচীন্দ্র চন্দ্রপাল, বীরেন্দ্র সূত্রধর, চণ্ডীচরণ সূত্রধর, আরো আরো অনেকে আছি আমরা ছড়িয়ে ছিটিয়ে।
6: আমরা সবাই মিলে যাচ্ছি রেল লাইন অবরোধ করতে।
7: আমরা চলেছি চলবো, ঝড় উঠুক আকাশ আধার করে, বৃষ্টি নামুক ঝড়।

0: স্বাধীনতা সংগ্রাম কমিটির সম্পাদক সভায় বক্তব্য রাখছেন। চলো চলো
1: চলো চলো চলো আমরা যাই, চলো।
2: বন্ধুগণ, একদিনের পদযাত্রায় লক্ষ লোকের প্রাণের সারা আমরা উপলব্ধি করতে পেরেছি। কাছারের জনমানুষ বারুদের স্তূপে পরিণত হয়েছে। সরকারের ভাষানীতি মানুষের মনে ক্রোধের সঞ্চার ঘটিয়েছে। তাই বন্ধুগণ, আন্দোলন ছাড়া বঞ্চনা ও নিপীড়নের আর কোনো সমাধান নেই, এই সত্য আজ কাছারবাসী অনেক মূল্যের বিনিময়ে উপলব্ধি করেছেন। সুতরাং সংগ্রাম বন্ধুগণ, সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো মুক্তি নেই। আমার ভাষায় আমার ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা, জিন্দাবাদ জিন্দাবাদ।

0: তোমার ভাষায় আমার ভাষা, বাংলা ভাষা মাতৃভাষা, জিন্দাবাদ জিন্দাবাদ।
1: দরজাটা বন্ধ কর রমেন, ওরা যে কাউকে রেহাই দিচ্ছে না, ঘরে ঢুকে সব ভেঙে জুড়ে তছ নছ করছে রে।
0: ভাষা সংগ্রাম কমিটির হরতাল আজ, আমি আমি যাচ্ছি ওখানে, তুমি বেরোবে না রমেন, মায়ের সাথে থাকো। দেখো দেখো কমলা মঙ্গলা সহ আরো আরো অনেকে সবাই সবাই রেল লাইনের দিকে স্টেশনের দিকে যাচ্ছে।
1: জানো জানো কমলার মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, সকালবেলা বোনকে নিয়ে ভাত না খেয়ে ছুটছে, দেখো মায়ের ডাক শুনলো না দুটিতে। কমলা কমলা শুনে যা, শুনে যা কমলা। আরে শুনলো না তো, চলে যাচ্ছে ওরা সবাই, দলে বেঁধে চলে যাচ্ছে।
2: আমরাও যাই, চলো
3: চলো।
0: সমস্ত স্বেচ্ছাসেবী বন্ধুগণ, আপনারা সবাই আজ শান্তিপূর্ণভাবে হরতাল পালন করুন। আমাদের সংগ্রাম পরিষদের সম্পাদক বিধুভূষণ চৌধুরী, নলিনীকান্ত দাস, শান্তিময় ভট্টাচার্য সবাইকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু আমরা আজ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ অহিংস হরতাল পালন করব। আমরা কেউ কারো কোনো প্ররোচনায় পা দেব না। মনে রাখবেন, আমাদের জয় হবেই। ভাষা সংগ্রাম কমিটি জিন্দাবাদ।
4: পুলিশের অত্যাচার বেড়ে যাচ্ছে, দেখো পুলিশের অত্যাচার বেড়ে গেছে। কেউ মনোবল হারাবেন না, আপনারা কেউ মনোবল হারাবেন না।
0: জনসংগ্রাম কমিটি জিন্দাবাদ।
3: মা ওরা সবাই কি মারছে দেখো, মা বন্দুক দিয়ে দিদিদের মারছে, মাথা ফেটে গেছে তিনজনে।
0: ও
3: মা, বাবাকে ও কি মারবে?
1: জানালাটা বন্ধ করো তো রমেন, কি লাঠি বেটা করছে দেখছিস তো? পুরো বাচ্চা কাউকে দেখছে না। ওই দেখ পুলিশ আসছে, পুলিশ কাঁদা নিয়ে ছুটছে। আবার চলে আয় রমেন, চোখ জ্বালা করবে খুব।
2: যতই তোমরা মারো আমরা রেল লাইন ছেড়ে যাব না, আমরা আমাদের ভাষার অধিকার কোনো ভাবেই ছাড়বো না। আমরা তোমাদের ভয় পাই না, আমরা তোমাদের ভয় পাই না।
0: আমাকে আমাকে একটু আমাকে একটু জল দেবে কেউ?
1: আপনি আপনি এক পাশে চলে যাসুন কাকা, পুলিশ কাউকে নিয়ে দিচ্ছে না, ছেলে মেয়ে বয়স্ক বাচ্চা কাউকে তো ছাড়ছে না, বন্দুকে বাড় দিয়ে মারছে সবাইকে, বাড়িতে ঢুকে ঢুকেও মারছে। এই মামলা একটু জল নিয়ে আয় তো এদিকে। এই তোমরা চলো, তোমরা চলো, আমরা যাই ওদিকে, সঙ্গে রেল লাইনে শুয়ে আছে, ওদের সাথে থাকি। ভারতী দিদিরাও আছে ওখানে, চল
2: ওই দিকটা চলো।
1: কি মেয়েদের ওরাই করে টানছে,
0: মেয়েদের কাপড় ছিঁড়ে যাচ্ছে। সত্যাগ্রহী বন্ধুগণ, আপনারা সবাই একসাথে মোকাবিলা করুন, আমাদের কিন্তু আজকে রুখে দাঁড়াতেই হবে।
1: কাকা কাকা আপনি সরে আসুন, মাথা ফেটে গেছে তো।
0: এমনিতে এমনিতে তোমার বলে বাঁচা, শেষ বয়সে শেষ বয়সে নিজের মাতৃভাষার জন্য যদি প্রাণটা যাই ধন্য মনে করব। কত ছোট ছেলে মেয়েরা মার খেয়েও শুয়ে আছে, খাদ্য নয় বাসস্থান নয়, শুধু ভাষার জন্য হাজার হাজার লোক লড়াই করছে। রবীন্দ্রনাথ, নজরুল।

0: প্রান্ত জীবনানন্দের ভাষা, আমার আমার বাংলা ভাষায় আমি গর্বিত, আমি আমি সেই বাঙালি।
1: চোখ জ্বালা করছে কমলা দিদি, উনি এই দিকে আসছে, দেখো আবার মারবে, আবার আবার মারবে, চোখ গুলো ভীষণ জ্বলছে, আমি তাকাতে পারছি না।
2: মঙ্গলাতে চোখ বুঝে থাক, ডাক্তার না আসছে না আহতদের দেখতে, আপনারা কাপড় ভিজিয়ে চোখে মুখে দিন, চোখে জলের চাপটা দিন, সবাই শোনো,
0: জনসংগ্রাম কমিটি জিন্দাবাদ,
1: দেখো মঙ্গলের চোখে লাঠির আঘাত লেগেছে, মঙ্গলের চোখে
0: গুলি মারতেন, হাম কিছু কো নহি ছড়েঙ্গে, লকা পে লে লেঙ্গে, জাদা সোর মাতাও তো গুলি মার দেঙ্গে হাম সবকো।

0: তারপর তারপর কি হলো দাদু?
1: রক্তে, ওরে শহীদের রক্তে রাঙা হলো উনিশে মে, রক্তে রঞ্জিত হয়ে যায় শিলচর রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকা। শোকে স্তব্ধ হতবাক হয়ে যান বরাক উপত্যকার বাঙালিরা। সমগ্র বরাক উপত্যকায় শোকের ছায়া নেমে আসে। শিলচর প্ল্যাটফর্মে জানি শুক্লা ভাবতে পারিস, নয় জনের মৃতদেহ পাশাপাশি শায়িত, শুধু নিজেদের মাতৃভাষা বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য প্রাণ দিল রে শচীন্দ্রমোহন, চণ্ডীচরণ, হিতেশ বিশ্বাস, আরো আছে তরুণী কুমুদ দাস, সুকোমল, সুনীল সরকার, কানাইলাল নিয়োগি, আমাদের আমাদের কমলা ভট্টাচার্য। ওরা কারোর মেয়ে, কারোর দাদা, কারোর বাবা, কারোর ছেলে, আরো আরো দুজন সহ মোট 11 জন শহীদ হলো। শত শত মানুষ আহত হলো। নিরপরাধ নিরস্ত্র মানুষের উপর নির্মম অত্যাচারের সাক্ষী রইল আসামের কাছার সহ বরাক উপত্যকার মানুষ।
0: কি বলো, 11 জন শহীদ হয়েছিল, এত বড় ঘটনা, এ তো জানতাম না দাদু। তারপর তোমাদের ভাষার অধিকার দিল সরকার?
1: হ্যাঁ দিল। 20 মে শোকার্থ আন্দোলনকারীরা 144 ধারা উপেক্ষা করে শহীদের লাশ নিয়ে শোক মিছিল বের করে 11 জনের চিতা একসঙ্গে জ্বালানো হলো। সেখানে সবাই প্রতিজ্ঞা করল ভাষার অধিকার আদায় করবেই করবে। জনগণের চাপে সরকার বাংলা ভাষার ব্যবহারের স্বীকৃতি দিল। শুধু ভাষার জন্য, শুধু মাতৃভাষার জন্য এদের আত্মবলিদান আমরা কোনোদিন ভুলব না রে শুক্লা, তুমিও ভুলবে না।
0: কি করে ভুলব? তুমি যা বললে আমার মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, একে কি ভোলা যায়?
1: হ্যাঁ ভুলবে না, ভুলবে না। তোমাদের বন্ধুদের বলবে যে ভাষায় আজ তোমরা পড়াশোনা করছো, কথা বলছো, সরকারি কাজ হচ্ছে, অনেক রক্তের বিনিময়ে এ ভাষার স্বীকৃতি পেয়েছি, তার মর্যাদা আমাদের রক্ষা করতেই হবে, করতেই হবে যে কোনো মূল্যে।
2: বাংলা আমার মায়ের ভাষা।

0: শুনলেন নাটক রক্তে ভেজা উনিশে মে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূত্রধর, ছোট রমেনের বাবা, সম্পাদক, পুলিশ, বৃদ্ধ ব্যক্তি ও সত্যাগ্রহী শ্রী অশোক মোদক, রমেন বাবু, ডক্টর মুজাহিদ রহমান, শম্পা, শ্রীমতী শুক্লা চৌধুরী, রমেনের মা ও কমলা ডক্টর মনীষা কর্মকার, ছোট রমেন সত্যাগ্রহী শ্রীমতী শিখা ধর, মঙ্গলা ও মহিলা সত্যাগ্রহী শ্রীমতী অনিন্দিতা ধর, কণ্ঠসঙ্গীত শ্রীমতী শিখা ধর, শ্রীমতী অনিন্দিতা ধর, সম্পাদনা বিপ্লব চক্রবর্তী, রচনা শ্রীমতী শিক্তা চক্রবর্তী, পরিচালনা ও পরিমার্জনা ডক্টর মনীষা কর্মকার ও শ্রীমতী শুক্লা চৌধুরী।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী ইন্দ্রাণী সেন।

শুনছিলেন আধুনিক গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে নর্ডিক দেশগুলির বিনিয়োগ প্রায় 200% বৃদ্ধি পেয়েছে। পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে তিনি আজ রাতেই ইতালি পৌঁছবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। চীন প্রথম স্থান ধরে রেখেছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। বিসিসিআই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ও নর্ডিক দেশগুলির মধ্যে পারস্পরিক অংশীদারিত্ব একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং উদ্ভাবনী কৌশলগত অংশীদারিত্বে রূপান্তর করা হবে। তৃতীয় ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের জন্য নির্ভরযোগ্য সমাধান তৈরিতে নর্ডিক দেশগুলির উন্নয়ন বিশ্বে বিষয়ক দক্ষতা এবং ভারতের বিশাল কর্মপরিধিকে একসঙ্গে কাজে লাগানো হবে।
1: आज हमने भारत और नॉर्डिक संबंधों को ग्रीन टेक्नोलॉजी एंड इनोवेशन स्ट्रेटेजिक पार्टनरशिप का स्वरूप देने का निर्णय लिया है। इस ग्रीन टेक्नोलॉजी पार्टनरशिप से हम आइसलैंड की जियोथर्मल और फिशरीज, नॉर्वे की ब्लू इकोनॉमी और आर्कटिक और सभी नॉर्डिक देशों की मैरिटाइम और सेंसिटिविटी में एक्सपर्टीज को, सस्टेनेबिलिटी की एक्सपर्टीज भारत के स्केल के साथ जोड़कर पूरे विश्व के लिए एक बेहतर भविष्य सुनिश्चित करेंगे।
0: প্রধানমন্ত্রী ভারত নর্ডিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে বলেন, গত এক দশকে উভয় দেশের মধ্যে বাণিজ্য 4 গুণ বৃদ্ধি পেয়েছে। দেশগুলির বিনিয়োগ ভারতে প্রায় 200% বৃদ্ধি পেয়েছে।
1: 10 বর্ষো মে আমারা বাইলেটারাল ট্রেড লগভগ 4 গুণা বড়া হর্ডিক দেশো কে ইনভেস্টমেন্ট ফন্ড ভি ভারত কি র্যাপিড গ্রোথ মে অহম সাঝেদার বন রে হ্যাঁ। পিছলে এক দশক নর্ডিক দেশো সে ভারত মে নিবেশ মে লগভগ 200

0: की बढ़ोतरी हुई है। तेजी से बढ़ते ट्रेड एंड इन्वेस्टमेंट ने भारत की ग्रोथ स्टोरी में तो योगदान दिया ही है, साथ ही नॉर्डिक देशों की अर्थव्यवस्थाओं में भी बहुत सकारात्मक भूमिका निभाई है और हजारों नए जॉब्स क्रिएट किए हैं।
1: অন্যদিকে নর্ডিক নেতারা তাঁদের বক্তব্যে গণতন্ত্র, নিয়মভিত্তিক বৈশ্বিক শৃঙ্খলা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রতি তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। যুদ্ধসহ অন্যান্য অশান্তির মোকাবিলায় তাঁরা ভারতের সঙ্গে দৃঢ় সহযোগিতার আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন। ভবিষ্যতে ভারত নর্ডিক অংশীদারিত্ব আগামী দিনে যৌথ সমৃদ্ধি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের এক দৃষ্টান্ত হিসেবে আত্মপ্রকাশ করবে বলে তিনি মত প্রকাশ করেন। পাঁচ দেশ সফরের অন্তিম পর্যায়ে প্রধানমন্ত্রী আজ রাতেই ইটালি পৌঁছবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ছত্তিশগড়ের বস্তার ডিভিশন অন্যতম উন্নত উপজাতি অঞ্চল হিসেবে উঠে আসবে। জগদলপুরে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী শাহ বলেন, 2031 সালের মধ্যে বস্তারের মানুষদের আয় ছ গুণ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। তিনি বলেন, বস্তার নকশালমুক্ত হওয়ার পর কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই অঞ্চলের উন্নয়নের পথ নির্ধারণ করেছে। শ্রী শাহ বলেন, বস্তারের প্রতিটি আদিবাসী পরিবারকে একটি করে গরু দেওয়া হবে, তাদের সমবায় ডেয়ারির সঙ্গে যুক্ত করা হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন দিনের দক্ষিণ কোরিয়া সফরে আজ সিওল পৌঁছেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, তার এই সফরের মূল লক্ষ্য হল ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী করা। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে পুনরায় নিট ইউজি পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে শ্রী প্রধান নির্দেশ দেন, এর আগে পরীক্ষায় যেসব ত্রুটি বা ঘাটতি চিহ্নিত করা হয়েছে সেগুলি খতিয়ে দেখে তা পুরোপুরি দূর করতে হবে। তিনি আরও বলেন, কঠোর নিরাপত্তা প্রোটোকলের অধীনে অত্যন্ত নিরাপদ, নির্বিঘ্ন এবং নিশ্ছিদ্র উপায়ে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে। বৈঠক চলাকালীন পরীক্ষা ব্যবস্থার শক্তিশালী নজরদারি এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বিভিন্ন রাজ্যের জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ ও আপন আশ্রয় হিসেবেই থাকবে। নতুন দিল্লিতে আজ রাজ্য সংখ্যালঘু কমিশনের সম্মেলনে তিনি বলেন, উভয় ভারতীয় উপমহাদেশের প্রতিবেশী দেশগুলির দিকে তাকালে দেখা যায় প্রায়শই সংখ্যালঘুরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন এবং ভারতে আশ্রয় খোঁজেন। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কার সব দেশের সংখ্যালঘুরাই ভারতে আশ্রয়, নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে বাঁচার জন্য আসেন। এই শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের বিষয় এবং অভাব অভিযোগের কথা শোনার জন্য তিনি রাজ্য সংখ্যালঘু কমিশনকে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার আবেদন জানিয়েছেন। শ্রী রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের উন্নয়ন ও কল্যাণে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যক্রম, প্রধানমন্ত্রী বিরাসত কা সংবর্ধনের মতো প্রকল্পগুলি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের স্বার্থ রক্ষা করে চলেছে। কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে কমিশনকে সব রকমভাবে সাহায্য করবে বলে তিনি ঘোষণা করেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আজ জাতীয় রাজধানী অঞ্চলে ছয় লেনের অ্যাক্সেস কন্ট্রোল্ড DND সোনা মহাসড়ক পরিদর্শন করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে শ্রী গড়করি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলে 87,000 কোটি টাকা মূল্যের প্রায় 1,850 কিলোমিটার সড়ক প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে 13,000 কোটি টাকা মূল্যের 225 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রকল্পের কাজ চলছে। অন্যদিকে প্রায় 34,500 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মন্ত্রী জানান, এক্সপ্রেসওয়ে, রিং রোড, টানেল এবং এলিভেটেড করিডোরের মাধ্যমে সরকার জাতীয় রাজধানী অঞ্চলের সমগ্র পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করার কাজ জারি রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাংলাদেশ ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী হিসেবে উঠে এসেছে। প্রথম স্থানটি আগের মতোই চীনের দখলে রয়েছে। ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মোট বাণিজ্যের 8.47% অংশীদার ছিল ভারত, যার মূল্য 12,000 কোটি টাকারও বেশি। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ওই একই সময় বাংলাদেশের সঙ্গে 12,317 কোটি টাকার বাণিজ্য করেছে, যা মোট বাণিজ্যের 8.4 4.6%, বাংলাদেশের মোট বাণিজ্যের 21% দখল করে চীন তার

0: আধিপত্য বজায় রেখেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, সকলের জন্য স্বাস্থ্যনীতিকে সামনে রেখে ভারত ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও জনকেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। জেনিভায় 79তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে আজ তিনি একথা বলেন। তিনি বলেন, সমগ্র সমাজকে সামনে রেখে ভারত উন্নত মানের এবং সাশ্রয়ী মূল্যের বিশ্বমানের চিকিৎসা পরিষেবার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে যে উদ্যোগ নিয়েছেন তাকে সার্থক করতেই দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন।
1: আমি ফলতার ভূমিপুত্র, আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরো বেশি বেশি উন্নয়ন হোক, সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম।
0: এদিকে জাহাঙ্গীর খানের এই সিদ্ধান্ত তার নিজস্ব এবং এক্ষেত্রে দলের কোনো ভূমিকা নেই বলে তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে।
2: আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয় পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটায় প্রার্থী হাঁটা চলা করলে সেখানে বস বস বস বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়।
0: জাহাঙ্গীরের এই ঘোষণার পর সিপিআইএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক রতন বাগচি বলেন, দলীয় কোনো নেতা তার পাশে না দাঁড়ানোর জন্যই জাহাঙ্গীর সরে দাঁড়ালেন।
3: এই ঠিক প্রচারের শেষ সময় এসে জাহাঙ্গীর সরে দাঁড়ালো, তার কারণ ওর পাশে কেউ দাঁড়ালো না। যার হয়ে ও তোলা তুলেছে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, আমি 85 জন এমএলএ জিতে ছিল, এমপি আছে, কেউ ওর হয়ে আসেনি আর পাবলিকের বিরুদ্ধে সেই জন্য পালিয়ে গেল।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে আঘাত রয়েছে তা আরও একবার প্রমাণিত হল। আগেই জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য প্রচার অভিযান আজ সন্ধ্যায় শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার 21শে মে ওই কেন্দ্রে ভোট গ্রহণ, গণনা 24শে মে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিদর্ভে আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাতের তাপমাত্রা অত্যন্ত বেশি থাকার লাল সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে আগামীকাল তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দক্ষিণ পশ্চিম বিহার, ছত্তিশগড়, তেলেঙ্গানা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, মারাঠওয়াড়া এবং ওড়িশায় আগামী 2-3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মাসাদা সূর্যসেন মেট্রো স্টেশনের আপলাইনে আজ ফের একজন আত্মহত্যার চেষ্টা করেন। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গতকাল এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করার পর আজকের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। সন্ধ্যে 7:20 নাগাদ মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে। BCCI আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের জন্য ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে। নেতৃত্ব দেবেন শুভমান গিল, সহ অধিনায়ক KL রাহুল। একদিনের দলেরও নেতৃত্ব দেবেন শুভমান, শ্রেয়াস আইয়ারকে একদিনের দলের সহ অধিনায়ক করা হয়েছে। খবর শেষ হল, এরপর খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের মৎস্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিকদের কাছ থেকে স্বল্প চুক্তির ভিত্তিতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনার ফিশারিজ, পদের সংখ্যা 2টি, বেতনক্রম সপ্তম বেতন কমিশন অনুযায়ী 67,700 টাকা থেকে 2,08,700 টাকা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, অভিজ্ঞতা, বায়োডাটা প্রফর্মা এবং অন্যান্য যোগ্যতা মান সম্পর্কে আরও বিস্তারিত জানতে লগইন করুন www.dof.gov.in। অন্য একটি বিজ্ঞপ্তিতে ত্রিপুরার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 11 মাসের জন্য সম্পূর্ণ চুক্তিভিত্তিক কিছু আসনে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। শূন্যপদের বিবরণ, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্যপদের সংখ্যা 12টি, এর মধ্যে অসংরক্ষিতদের জন্য 6টি পদ, তপশিলী জাতিভুক্তদের জন্য 2টি পদ, তপশিলী উপজাতিভুক্তদের জন্য 4টি পদ এবং মহিলাদের জন্য 1টি পদ সংরক্ষিত। মাসিক চুক্তিভিত্তিক পারিশ্রমিক আপনারা পাবেন 20,178 টাকা, বয়সসীমা সর্বোচ্চ 45 বছর, এছাড়াও মাল্টি টাস্কিং স্টাফ বা

এমটিএসের আসন সংখ্যা একটি, এর জন্য বেতনক্রম 12,843 টাকা, বয়সীমা সর্বোচ্চ 45 বছর। আবেদন গ্রহণ শুরু হবে 18 মে থেকে 24 মে পর্যন্ত। বিস্তারিত জানতে লগ ইন করুন www.safet.tripura.gov.in। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন শুনবেন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী অনুপম ঘটক।

গানটি শুনছিলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে, শুনছিলেন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40, অনুষ্ঠান।

যুববাণী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, হিন্দি ছায়াছবির গান সকাল 10:00। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বেলা 1:05 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বেলা 1:40 লোকগীতি শিল্পী অনিতা সাহা, রাগ প্রধান গান শুনবেন বেলা 1:50 শিল্পী মায়া রায়, চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45 শিল্পী দোয়েল চাকমা, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান ঘর গৃহস্থের আসো, সন্ধ্যে 6:30 এরপরে শুনবেন লোকগীতি শিল্পী অনিন্দম গঙ্গোপাধ্যায়, ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, নজরুলগীতি শুনবেন রাত 9:00 সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত রাত 9:30, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, আধুনিক গান রাত 10:15 শিল্পী সর্বানী দাস দত্ত, ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনে খোরাং, বেলা 12:00 লীনামণি জরা, এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 35.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.7°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 25°C মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।